0: বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি।
1: শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলী,
0: বর্ষার কথা থাক, বকুলের কথা বলি।
1: ছড়া বকুলেই ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি।

0: আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনে।
1: যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালি বুনি।
0: অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি।
1: সহস্র রাত কেটে যাক দূর আকাশের তারাগুনি,
0: দূর আকাশের তারাগুনি।

সকাল থেকে বৃষ্টির পালা শুরু, আকাশ হারানো আধার জড়ানো দিন। আজ কি যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ। রিমঝিম ঝরে অঝরে অন্ধধারা, ঘন বর্ষণে আপাত আত্মহারা। পৃথিবীতে যেন দিন নেই রাত নেই, স্তম্ভিত কাল মেঘ মায়ালোকে লীন।

0: সুপ্র দর্শক, রেডিও থ্রিদল বাংলা ইউএসএ শুভেচ্ছা জানবেন। আশা করি সবাই খুবই ভালো আছেন, আর সবার ভালো লাগে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমি রুস্তা জাহিন আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চমৎকার একজন অতিথিকে নিয়ে। এবং তিনি আর কেউই নন, দেখেই বুঝতে পারছেন, আমাদের সকলের পছন্দের এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ, শারমিন দীপু আপু। দীপু
1: হ্যালো,
0: আপু, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, খুবই ভালো লাগছে, কেমন আছেন?
1: আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? অনেকদিন পরে বলতে, দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই মিন ত্রিতাল বাংলা ইউএস রেডিও সেন্টার, বা এনিওয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ার, সো খুবই ভালো লাগছে। ইয়া, ডেফিনেটলি। কেমন আছো তুমি?
0: আমি ভালো আছি, আর আমার সামনে এত চমৎকার একজন মানুষ বসে আছে, তো আরো বেশি ভালো আছি।
1: থ্যাংক ইউ।
0: তো এই মুহূর্তে আপু কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে?
1: এই মুহূর্তে ইউএসএ থেকে যুক্ত আছি, সো ইয়া, ক্যালিফোর্নিয়া থেকে আছি আমি এখন। ক্যালিফোর্নিয়াতে গতকালকে আমি একটা শো করেছি, সো এখন ওখানেই অবস্থান করছি। সো ইয়া, ফ্রম ইউএসএ।
0: আমি যতদূর জানি যে আপু কিন্তু এখন বাংলাদেশ থেকে আমাদের লন্ডনের প্রবাসী হয়ে গেছেন, বা লন্ডনবাসী বলা যায়, বাংলাদেশ ছেড়ে আপু আমাদের ছেড়ে লন্ডনে চলে যাওয়া। তো লন্ডন এবং ক্যালিফোর্নিয়া বা দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় স্টেজ পারফরমেন্স, এগুলো ব্যালেন্স করা হয় আসলে কিভাবে?
1: এই যে যেভাবে চলছে সেভাবে, কাজ থাকে না, যে আমরা বলি আসলে যে পাখি পাখি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায় উড়ে উড়ে, আমরা মানুষরাও মানে প্রায় ওরকমই একটা পাখির মতো দেখা যায়। উই আর হিয়ার টুডে, অন দ্য আদার ডে ওয়াজ সামওয়্যার এলস। সো ইয়া, ম্যানেজ হয়েই যায়, একটু করতে হয় আর কি, একটু প্যাচ আপ করে ম্যানেজ করতে হয়,
0: কাজের খাতিরে অনেক কিছু কিছুই আমরা করে থাকি।
1: স্যাক্রিফাইস করতে হয় আসলে। হ্যাঁ, যদি আর্টিস্ট হয়, লাইক আমাদের যে লাইফস্টাইল বা আর্টিস্টদের যে লাইফস্টাইল, নাথিং ইজ ফর্চুনেট, সবকিছু আনফর্চুনেট আমাদের জন্য। উই ডোন্ট নো টুমোরো ওয়্যার উইল
0: খুবই
1: বি
0: আনসার্টেন আমাদের ব্যাপারগুলো,
1: এক্স্যাক্টলি
0: আজ বাংলাদেশ, তো কাল লন্ডন, এর পরের দিন হচ্ছে ইউএসএ।
1: এক্স্যাক্টলি অ্যান্ড ইটস নাইস, আই লাইক ইট।
0: এটা আসলে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা ভালো লাগা। তো আপুকে কোন বিশেষণ দিয়ে আমি আজকে শুরু করব বুঝতে পারছি না, কারণ আপু একাধারে একজন কণ্ঠশিল্পী, মডেল, অভিনেত্রী, এবং পড়াশোনা। আমি শুরুতেই বলে দিচ্ছি যে আপু কিন্তু পড়াশোনার জন্য লন্ডনে থাকা, ল পড়া হচ্ছে। তো এত কিছু ব্যালেন্স করা, এটা আসলে কিভাবে করা হয়?
1: মানুষ বলে না যে তোমার অনবদ্য ইচ্ছা বা অনবদ্য চাহিদা থাকলে তুমি পৃথিবীর যে কোনো কিছু এ প্রান্ত থেকে ও প্রান্ত হাসিল করতে পারবে, সো দ্যাটস নো প্রবলেম। এটা আসলে ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে, বিকজ মানে আমার ইচ্ছা শক্তি ছিল যে আমি ওই পর্যন্ত যাব, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আমি যদি মনে করতাম না আমি এতটুকুতেই হ্যাপি, তাহলে কিন্তু মানে অতটুকুতেই হ্যাপি থাকতাম। সো এটা আসলে যার যার ইচ্ছা শক্তি আমি বলবো।
0: বাহ, চমৎকার। তো এই যে এতগুলো সেক্টরে আসলে একসঙ্গে কাজ করা, কোনটাতে আপু বেশি কমফোর্ট ফিল করেন, যে এই সেক্টরটা একটু বেশি ভালো লাগে ওইটা থেকে, এমন কি কিছু আছে কিনা?
1: টু বি ভেরি অনেস্ট, আমার যেই দুইটা প্রফেশন বা যেই তিনটা প্রফেশন, আমি আসলে সবগুলো প্রফেশনকেই সমানভাবে এনজয় করি, বিকজ এক একটা সেক্টরের কাজ এক এক রকম। সো তুমি যখনই একটা সেক্টরের কাজ করতে যাবা, সো ইউ আর গিভিং ইউর 100%, দেন ইউ এনজয়িং ইট।
0: বাহ, চমৎকার। তো এই যে সঙ্গীতের, সঙ্গীতে আসার গল্প, সঙ্গীত শিল্পী, এত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠা, এই আমি জানি যে আপনি সেই 5 বছর বয়স থেকে গান শিখছেন বা গানের তালিম নিচ্ছেন, কিন্তু
1: হুম
0: এই
1: হুম
0: জিনিসটা আসলে কার হাত ধরে, বাসা থেকে বা পরিবার থেকে কার অনুপ্রেরণা? কারণ বাবা তো ছিলেন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক অঙ্গনের ছোঁয়াটা আসলে কিভাবে আসলো?
1: এটারও এর পেছনে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যে আমার মায়ের খুব ইচ্ছা ছিলেন যে তিনি কখনো গান করবে, তো আসলে পারিপার্শ্বিকতায় বা হোয়াট এভার সেভাবে হয়তো বা হয়ে ওঠেনি, তো তার ইচ্ছাটাই আমি মানে পূরণ করেছি আমার মার অবদানে। আসলে আমি গান করা, সে সে চাইতো যে আমি তাকে শুধু শুধু বসে বসে গান শোনাবো, আমি যে আসলে প্রফেশনালি সিঙ্গার হয়ে যাব এরকম কোনো ইন্টেনশন ছিল না, বা আমার কোনো আইডিয়াও ছিল না যে আমি সিঙ্গার হয়ে যাব। বাট একটা সময় পরে দেখা গেল যে না, আমি প্রফেশনালি সিঙ্গিং এ ঢুকে গেলাম, অ্যান্ড দেন ইয়া,
0: আচ্ছা আচ্ছা,
1: চলছে আজ পর্যন্ত।
0: তার মানে ভালো লাগা থেকে শুরু, এখন প্রফেশন হিসেবে নিয়ে নেওয়া।
1: রাইট,
0: তাহলে একটা প্রসঙ্গে চলেই আসে যে নজরুল গীতি করছেন, ফোক গান করছেন, আধুনিক গান করছেন, মানে সব ক্ষেত্রেই দেখা যায় যে সঙ্গীতের সব সব ক্ষেত্রে আপনার সরব উপস্থিতি। কিন্তু যে জিনিসটা বেশি দেখা যায় যে ফোক গানগুলো আপনার একটু বেশি করছেন, তো ফোক গানের প্রতি ভালো লাগাটা কিভাবে?
1: আসলে এটা যে কিভাবে হলো সেটা আমি নিজেও বলতে পারবো না, বাট এটা আমার ফিলিংস। সেটা হচ্ছে যে আমি যখন ছোট, তখন থেকে যখন আমি গান করি, আমি অল কাইন্ডস অফ গান করতাম, নজরুল, রবীন্দ্র, দেশাত্ম, পল্লীগীতি, ভাওয়ায়া, এভরিথিং। এন্ড মাঝে মাঝে হিন্দিও করা হয়, কিন্তু দেখা গেল একটা সময় পরে গিয়ে যখন আমার মধ্যে যে গানটা কি সেই জিনিসটা বোঝার যে বোধ আমার মধ্যে সৃষ্টি হলো, যে গানের আসলে মিনিং কি, গানটা কি, এটাতে কি বোঝাচ্ছি আমি, এই বোধটা যখন আমার মধ্যে মানে চলে আসলো বা আমি বুঝতে শিখলাম, তখন থেকে ফোক গানটা আমাকে খুব বেশি টানে। মানে আমি ফোক গানের মধ্যে মাটির গন্ধ, আমাদের কালচার, প্রেম, বিরহ, আনন্দ, দুঃখ, বেদনা সবকিছু খুঁজে পাই, টু বি ভেরি অনেস্ট। ইটস আ হিউজ প্ল্যাটফর্ম টু এক্সপ্রেস ইউর ফিলিংস টু আদার ওয়ান,
0: মানে নিজের ফিলিংস এবং দেশের প্রতি ভালো লাগা বা ভালোবাসা।
1: সবকিছু। তুমি দেখো একটা মানে ফোক গানের কিন্তু অনেক ঘরানা আছে, যা তার মধ্যে আছে বিচ্ছেদ, আছে প্রেম বিচ্ছেদ, আছে রোমান্টিক, আছে কিছু, আছে যে পীর নবীদের শান আছে, খাজা বাবার গান আছে, তারপরে নবীর শান আছে, মানে অনেকগুলো ঘরানা আছে, আধ্যাত্মিক আছে, মরমী আছে। তো এই ঘরানাগুলোর মধ্যে তুমি যখন তোমার ফিলিংস তুমি এক্সপ্রেস করতে যাবা, তুমি যেই গানটা চাও আসলে দেখবো তুমি ওই ঘরানাতে ওই গানটাই পেয়ে গেছো। সো ইটস ম্যাচড উইথ ইয়র এক্সপ্রেশন বা উইথ ইয়র সিচুয়েশন, দ্যাটস ওয়াই যেটা খুব তোমাকে কানেক্ট করে, খুব সহজ সরল কথার মাটির সুরের
0: নিজের
1: গান।
0: ভিতরের ইমোশন গুলো ফুটে উঠে,
1: এক্স্যাক্টলি
0: আমার মনে হয় এটা বেশি দর্শক দর্শকও বেশি পছন্দ করে,
1: রাইট,
0: যে কোন একটা গান হচ্ছে গানের শিল্পী তার এমন কিছু তার গানের মাধ্যমে ফুটিয়ে তুলছে যা আসলে একজন অডিয়েন্স হিসেবে আমিও চাই কেউ বলুক, সুর দিয়ে
1: মানুষ
0: বলুক।
1: কিন্তু, অডিয়েন্স কিন্তু সরল ভাষার সরল সুরের গানটাকে বেশি টানে, কারণ যে কথাগুলো সরল, যেই গানের সুরটা সরল, সেই গানটা তার কাছে প্রিয়, কারণ সেই গানটা সে ভালোভাবে গাইতে পারছে,
0: গাইতে
1: ভালোভাবে
0: পারে
1: বুঝতে পারছে। কিন্তু একটু কঠিন গান হলে, একটু কঠিন সুর হলে সেটা কিন্তু আমাদের যে দর্শক, আমাদের বাংলার যে দর্শক, তারা সেটা নিতে চায় না সেরকম ভালোভাবে। আর সহজবোধ্য কথাই আমার মনে হয় যে সবচেয়ে বেটার সবসময়।
0: আসলে, কারণ গানগুলো তো কোনো একটা শ্রেণীর জন্য আসলে তৈরি হয় না,
1: হয় না,
0: সমাজের সব শ্রেণী পেশার মানুষ যেহেতু গান শুনে, সবার জন্যই আসলে সহজবোধ্য যেগুলো হয়। তো গানের কথা যেহেতু হচ্ছে, দীপু আপুর কাছ থেকে এখন একটা গান শুনে নিলে কেমন হয়?
1: আচ্ছা। হ্যাঁ, যেহেতু গানের মানুষ, আজকে গানেরই আয়োজন, অবশ্যই গান তো শোনাবই। কি গান শুনবে বলো?
0: শুরুতে আপনার পছন্দের একটা শুনবো, তবে শেষে তখন দর্শকদের চাহিদা অনুযায়ী একটা শুনতে হয়।
1: আচ্ছা, আমার পছন্দ অনুযায়ী তাহলে আমি যেটা করব, আমার রিসেন্টলি একটা গান লাস্ট লাস্ট উইকে রিলিজ হয়েছে, আমার মৌলিক গান। গানটি
0: বাহ,
1: লিখেছেন
0: চমৎকার।
1: আমাদের লন্ডন প্রবাসী, ওনার সুর করা হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই আকাশ মাহমুদ, এবং কম্পোজিশন আকাশ মাহমুদের করা। তা আমি ওইখান থেকে একটা অন্তরা একটু শোনাচ্ছি সবাইকে।
0: অবশ্যই
1: আর এই গানটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে শারমিন দীপ অফিসিয়াল পেজে আছে, সো যে কেউ চাইলে একটু ওখানে ব্রাউজ করলেই পেয়ে যাবে।
0: অবশ্যই,
1: আমি একটু করে শোনাচ্ছি।
0: আমরা ওই একটুটা একটু শুনে নেই।

মনে, বুকের ভিতর ছিল তার বাসা, তার নিয়া ঘর বানামো ছিল যে আশা।

0: আছে কি আমায় মনে।
1: বাহ,
0: থ্যাংক ইউ।
1: চমৎকার, মনে রাখতেই হবে। এত মিষ্টি একজন মানুষ, এত মিষ্টি করে যখন গান গায়, দর্শক শ্রোতা সবারই আসলে মনে রাখতে হবে।
0: থ্যাংক ইউ
1: চমৎকার আপু,
0: থ্যাংক
1: অসাধারণ।
0: ইউ।
1: যেহেতু মৌলিক গানের কথা বললেন, তো আপনার কিন্তু প্রায় 25টার উপরে অ্যালবাম রিলিজ হয়েছে, নতুন অ্যালবাম আমরা কবে পাচ্ছি?
0: এখন তো আসলে হচ্ছে গিয়ে যে অ্যালবাম গুলো, আমার কিন্তু টোটাল কমপ্লিট অ্যালবাম আছে বাজারে 6টা, কাজ হচ্ছে যে অ্যালবামের দিন তো এখন আর নাই,
1: না,
0: সেটা তুমিও
1: সবকিছু
0: জানো।
1: অনেক বেশি ইউটিউব প্ল্যাটফর্ম হয়ে গেছে।
0: এক্স্যাক্টলি, এখন সব ভার্চুয়াল প্ল্যাটফর্মে চলে গেছে, তো এখন ওই আগের দিনের মতো সিডি সিডি প্লেয়ার দিয়ে গান বাজানো বা টেপ রেকর্ডার দিয়ে গান বাজানোর ওই চলটা আসলে নাই বললেই চলে। তো সেই কারণে যেটা করা হয় যে সিঙ্গেল সিঙ্গেল ট্র্যাক করা হয়
1: আচ্ছা,
0: এবং সেটা ভিজুয়াল করা হয়, কারণ আমরা ডেফিনেটলি উই গোনা পুট দিস আপ অন ইউটিউব। সো যখন একটা ইউটিউবে চলে যায় তখন আমরা টোটাল অ্যালবামটাকে দিতে পারি না, তো সেই কারণে কমপ্লিট অ্যালবাম আছে আমার 6টা এই আর কি। তো সিঙ্গেল ট্র্যাকের মধ্যে আমার মোর দেন 30 আমার মৌলিক সিঙ্গেল ট্র্যাক, এবং আমার তো মনে হয় 1000-এর উপরে আছে আমার কাভার করা সং, যেগুলো বেসিক্যালি আমি করে থাকি বিভিন্ন টেলিভিশন
1: আচ্ছা,
0: লাইভ বা আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে। বাট আমার নিজের মৌলিক আছে প্রায় 35 অ্যাবোভ।
1: অসাধারণ। তার মানে মাত্রই কিন্তু একটা মৌলিক গান করলেন, এটা তো রিলিজ হয়ে গেছে,
0: এটা রিলিজ হয়েছে, ইটস জাস্ট ইটস বিন 6 ডেজ অনলি,
1: তার মানে
0: সিক্স
1: একদম নতুন গান,
0: সিক্স ডেজ একদম ব্র্যান্ড নিউ গান। হ্যাঁ,
1: একদম ব্র্যান্ড নিউ একটা গান আজকে আমরা শুনে ফেললাম, চমৎকার। তো এই যে আপনার গানগুলোতে যে জিনিসটা আমরা আসলে দেখি, যে গানের পিছনেও যে গানের সামনেও, সে ক্যামেরার সামনে পিছনে দুই জায়গাতে কাজ করতে কেমন লাগে?
0: আমার তো খুব ভালো লাগে, কাজ আমি মনে করি যে যেহেতু ভিজুয়ালের একটা যুগ চলে এসেছে, গানটা এখনো শুধু শুনবার বিষয়ের মধ্যে আসলে নেই, এটা দেখবারও একটা বিষয় হয়ে গেছে এখন। সো আমি মনে করি যে আমার যে অক্লান্ত পরিশ্রম, যে আমি আমি যেভাবে গানটাকে একদম মানে জন্মের শুরু থেকে লালন পালন করে আমার কণ্ঠে ধারণ করে রেকর্ডিং করে যে আমি দর্শকের কাছে উপস্থাপন করছি, আমার কাছে এটা আমার পার্সোনাল পারসেপশন যে আমি কেন না আমার গানটাতে আমি নিজেই ভিজুয়ালাইজেশন করব, কারণ এটা আমার রাইট এন্ড এটা আমার আমি আই ডিজার্ভ ইট, কারণ আমার
1: যে
0: গানে
1: আমি
0: অন্য
1: আমি পেছনেও থাকবো এবং কেন দর্শক আমাকে সামনে থেকে দেখবে না?
0: সামনে থেকে দেখবে না, রাইট, সেই জায়গা থেকে আমি সব সময় মেনটেন করি আমার যত গান আছে। হ্যাঁ, ডেফিনেটলি আমার সাথে কো আর্টিস্ট থাকে, আমার কো মডেল মেয়ে ছেলে মডেল থাকে, ডেফিনেটলি আই মেক দ্য স্টোরি লাইক দা। আর তুমি আরেকটা জিনিস জানবে যে আমার যতগুলো মিউজিক ভিডিও আছে, এই সব মিউজিক ভিডিওর যে কনসেপ্ট, যে ভিজুয়ালাইজেশনের যে টোটাল ফার্স্ট টু লাস্ট কি হবে স্টোরি, ইটস অল ফ্রম মি, আমি নিজে ডিজাইন করি সব।
1: কোরিওগ্রাফারও আপনি?
0: এক্স্যাক্টলি,
1: আরে
0: সবকিছু আমি
1: নতুন
0: ডিজাইন
1: নতুন
0: করি।
1: আরেকটা তাহলে পরিচয় আজকে আবিষ্কৃত হলো। এত গুণের অধিকারী একজন মানুষ যে গানের কোরিওগ্রাফিও সেই করছে, চমৎকার।
0: ট্রাই করি, কাজ আমি মানে গানের সাথে ছন্দের সাথে মিল রেখে, গানের স্টোরিটার সাথে মিল রেখে সেরকম ভাবে ভিজুয়ালাইজেশনটা করি আর কি।
1: এই
0: সো
1: জন্যই হয়তো আমরা এত ক্রিয়েটিভ কাজগুলো পাচ্ছি।
0: ডেফিনেটলি আমার যারা ডিওপি থাকে তাদেরও এখানে মানে আমি শুধু তাদেরকে বলি যে আমি এই টাইপের চাচ্ছি, তো থাকে না যে এটার মধ্যে একটু টুইস্ট যেটা, সেটা তারা ক্রিয়েট করে। সো ডেফিনেটলি তাদেরও সমানভাবে তাদেরও স্টোরিটা মেক করা, এবং সবচেয়ে যেটা কঠিন পার্ট সেটা হচ্ছে মিক্সিং করা, স্টোরিটাকে একসাথে মিক্স করা, হোয়াটএভার আই ওয়ান্ট ওটা তারা করে, ডেফিনেটলি তাদেরও একটা ক্রেডিট রয়েছে, ডেফিনেটলি একটা বড় মাপের ক্রেডিট রয়েছে, বাট আমি তাদেরকে এটা শুধু বলে দিই যে আই ওয়ান্ট ইজ লাইক দা। সো ইয়া,
1: বাহ, চমৎকার। তো এই যে গানের কথা বলতে বলতে আমার একটা জিনিস মনে পড়লো, যে আপু কিন্তু আগে প্লেব্যাক করেছেন যখন বাংলাদেশে ছিলেন, বেশ কিছু ছবিতে প্লেব্যাক করা হয়েছে, এবং আমাদের আর্টিস্ট যারা সঙ্গীত অঙ্গনে আছে তাদের কিন্তু প্রত্যেকের একটা সুপ্ত আসলে আগ্রহ থাকে যে বড় পর্দায় কাজ করা। নিজের তো একক বা মৌলিক বের হবেই, কিন্তু বড় পর্দায় প্লেব্যাক করা, বড় বড় মুভিতে। তো নেক্সট প্লেব্যাক কবে পাচ্ছি, বা এমন কোনো ইচ্ছা আছে কিনা যে এই নায়ক অথবা এই নায়িকার অথবা এই ডিরেক্টরের কোনো মুভিতে প্লেব্যাক করার?
0: আসলে এটা তো টোটালি একটা আনফর্চুনেট ব্যাপার, আমি আই কান্ট সে রাইট নাও, কাজ এমন হতে পারে যে আসলে মুভিগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, মুভিগুলোর স্টোরি বা গানগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, সেটা হয় যে একটা মুভির স্টোরি থাকে, স্টোরিতে একটা গান থাকে, সেই গানের স্টোরিতে কেমন একটা ভয়েস ডিমান্ড করে, এটা টোটালি আসলে ডিরেক্টরের ব্যাপার। সো যদি আমার ভয়েসের সাথে মনে হয় যে না এই গানটাতে আমার শারমিন দীপুর ভয়েসটা লাগবে, সো ডেফিনেটলি আই উইল গেট ইট। এটা হচ্ছে আমার পারসেপশন। তাছাড়া আমি এর আগে প্লেব্যাক করেছি বড় পর্দায় মানিকচান বাংলাদেশ নামের ছবি, যেটা এখনো রিলিজ হয়নি, এটা আপকামিং, এখনো কাজ চলছে। তো ওই ওই ছবিতে আমি দুটো গান করেছি। এন্ড দেন কলকাতাতে একটা বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় একটা ছবি, তো সেখানে পূজা চেরি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। আমি আসলে জানি না হু ইজ গোনা বি দ্য অ্যাক্টর, ইটস গোনা বি অঙ্কুশ অর সামওয়ান এলস, আই ডোন্ট নো, ইটস নট ডান ইট, বাট আমার সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে লাস্ট টাইম আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন আই বিন টু ইন্ডিয়া, আমার কিছু প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার পরে সেই সুবাদেই তাদের সাথে আমার মিটিংটা হয়ে গেছে। সো ইটস অল ফিক্সড, যখন সবকিছু মহরত টহরত হয়ে যাবে, সো আই থিঙ্ক উই উইল গো ফর দ্যাট।
1: চমৎকার, বাংলাদেশের প্লেব্যাক তো শেষ, ইন্ডিয়াতেও প্লেব্যাক হয়ে গেল, এখন বাকি হচ্ছে বলিউড, যেহেতু হিন্দি গান করা হচ্ছে। হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট। আমরা আসলে তাই আমাদের প্রত্যাশা যে দীপাপুর কোনো গান আমরা খুব শীঘ্রই হিন্দিতে বলিউডের প্লেব্যাকে শুনবো।
0: ইনশাল্লাহ ইনশাল্লাহ।
1: বা তার মানে যেই ব্যাপারটা, যে আপনি কিন্তু দীপু আপু, অনেকের থাকে কি যে ছোটবেলা থেকে লোকাল জায়গা থেকে গান শিখছে বা গান শুরু, তো আপনার ব্যাপারটা কিন্তু ভিন্ন। ছোটবেলা থেকে রেডিও বা বাংলাদেশের বড় বড় শিল্পীদের কাছে থেকে আপনার তালিম নেয়া বা শিখা, যেমন আব্দুর জব্বারের মতো শিল্পী থেকে আপনার তালিম নেয়া, ইটস ইউনিক একটা
0: এটা
1: ব্যাপার।
0: আমার, এটা বলতে পারো যে কাইন্ড অফ আমার ভেরি ভেরি গুড লাক, যে
1: হুম হুম
0: মানে ওনাদের মতন বা ওনার মতন এত গুণী একজন, যেমন আমার যারাই আমার টিচার ছিলেন, জোসেফ কমল রড্রিক্স, উনি ছিলেন আমার নজরুলের টিচার। সো উনি আমাকে, হ্যাঁ উনি আমাকে নজরুল শেখাতেন, স্পেশালি উনি আমাকে নজরুল ক্লাস করাতেন। দেন আব্দুল জব্বার স্যার, উনি তো ডেফিনেটলি আমার একদম হাতে খড়ি যেটাকে বলে। তার আগে আমি রেডিওতে গান করতেন অনেক আগে, আতিকুল ইসলাম নামে একজন, ওই সময়টাতে ব্যাক ইন 2001-2 এর দিকের কথা, ওই সময়টাতে উনি ছিল বাংলাদেশ টেলিভিশনে, যদি কোনো প্রোগ্রাম হতো তাহলে তাকে ছাড়া হতো না এরকম। সো ওনার কাছ থেকে আমার প্রথম হাতে খড়ি, আর তারপরে হচ্ছে কি আব্দুল জব্বার স্যারের কাছে আমি শিখি, উনি আমাকে বাসায় এসে গান শিখাতেন, আমি খুব মিস করি তাকে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আর তারপর থেকে
1: এটা
0: যেমন
1: আসলে কিভাবে সম্ভব হলো আপু, এত বড় একজন
0: আমি জানি না,
1: মানুষের কাছ থেকে?
0: আমি জানি না, আমি একদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, তুমি হয়তো মনে থাকবে তোমার ফ্রাইডেতে সকালে একটা প্রোগ্রাম হতো সবসময় বিটিভিতে, এভরি ফ্রাইডে 9 o'clock ইন দ্য মর্নিং, আমি সেখানেও ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, বাট সেটা খুব অল্প সময়। তো একদিন একটা
1: ছোট বাচ্চাদের নিয়ে যে তার একটা প্রোগ্রাম হতো,
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
1: হ্যাঁ
0: তো
1: চমৎকার।
0: আমি আসলে আমার লাইফে অনেক বড় বড় গুণীজন, তাদের আশীর্বাদ আমি পেয়েছি, তাদের দোয়া আমি পেয়েছি, যেমন এন্ড্রু কিশোর দা, ওনার অনেক দোয়া আমি পেয়েছি, তার সাথে আমি একই স্টেজে, আমার অনেকবার তার সাথে ডুয়েট গান করার ভাগ্য সৌভাগ্য হয়েছে ইন্ডিয়ার স্টেজে বাংলাদেশের স্টেজে। সো আমি ভেরি গ্রেটফুল টু দেম যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে, সেটা অবশ্যই। তো আব্দুল জব্বার স্যারের কাহিনী হচ্ছে যে আমি একদিন একটা প্রোগ্রামে যাই, ছোট মানে একদম ছোটখাটো ঘরো একটা প্রোগ্রামে, তো সেটা ছিল আমার মামার, মামা এন্ড মামির অ্যানিভার্সারিতে, তো তখন ইনি আসছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমার এখনো সবকিছু স্পষ্ট মনে আছে। তো ওই দিন আমার আম্মু বলছিল যে জব্বার ভাই আমার মেয়ে তো গান করে ছোট, আপনি একটু শুনেন ওর একটা গান। তা আমি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটা করেছিলাম, এবং সে এই গানটা শুনে বলছিল এই শোন তোকে আজকে থেকে আমি গান শিখাবো, তুই আজকে থেকে আমার মেয়ে,
1: মাই গড,
0: তুই আজকে থেকে
1: আচ্ছা
0: আমার মেয়ে, তোকে আমি আজকে থেকে গান শোনাবো। আব্দুল জব্বার স্যার কিন্তু উনি একটু মানে এমন পার্সোনালিটির একজন মানুষ ছিলেন যে সে যদি কিছু বলে ডেফিনেটলি হি ডু দা। সো তারপর থেকেই উনি সেই ভূতের গলি ওনার বাসা ছিল, ওখান থেকে উনি আমার বাসায় টুঙ্গিতে এসে আমাকে গান শেখাতেন সপ্তাহে 2 দিন।
1: মানে সেই আমাদের কারওয়ান বাজার থেকে সেই টঙ্গিতে যে গান শেখাতো,
0: এক্স্যাক্টলি,
1: তার মানে তার যে স্টুডেন্ট জব্বার স্যারের, শ্রদ্ধেয় জব্বার স্যারের স্টুডেন্টের প্রতি তার তীব্র একটা কনফিডেন্স ছিল, এবং তারই
0: হ্যাঁ, এবং
1: ফলাফল
0: আমার
1: বহিঃপ্রকাশ আমরা কিন্তু পাচ্ছি।
0: হ্যাঁ এবং আমার মনে আছে একদিন আমার গান শেখার মানে আমাকে কোনো একটা দিয়েছিল, যে কোনো একটা ক্লাস দিয়েছিল, তো ক্লাসটা দেওয়ার পরে আমি ডায়েরি দেখে আমি গানটা করছিলাম, তো উনি আমাকে মানে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছিল, আমার আই রিমেম্বার দ্যাট, আই উইল নেভার ফরগেট ইন মাই লাইফ, বলেছিল ডায়েরি দেখে কিসের গান,
1: আচ্ছা
0: ডায়েরি দেখে কিসের গান। সেদিনের পর থেকে আমি জীবনে আর কোনোদিন ডায়েরি দেখে গান করি নাই, স্টিল নাও আমি
1: বাহ,
0: যে কোনো গান, নো ডায়েরি, নো ডায়েরি।
1: অসাধারণ! এটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস। আমরা ছোটবেলায় আমি যখন দেখতাম কাউকে যদি গান করতে বলা হতো, ব্যাগ থেকে শুরুতে ডায়েরিটা খুলতো, ডায়েরি ছাড়া তারা অচল। বর্তমানেও দেখি আমরা, যেটা অনেক বড় বড় সিঙ্গার, ডায়েরি ছাড়া তারা একেবারে অচল। এটা
0: না,
1: কিন্তু
0: আমি
1: খুব
0: ডায়েরিতে
1: রেয়ার একটা
0: একদমই
1: জিনিস।
0: আনকমফোর্টেবল, ইভেন দো আমার সামনে যদি ডায়েরি থাকে আমি মেসড আপ হয়ে যাই, যে আমি এখন কি কি করব, কি ডায়েরি দেখবো না গান করবো, আমি মেসড আপ হয়ে যাই, মানে ইটস নট লাইক মি, এটা আর কি।
1: অসাধারণ! গানের কথা তো হচ্ছে, গানের কথা বলতে বলতে আমার আরো একটা গান শোনার ইচ্ছে যাচ্ছে। দীপু আপুকে আবারও অনুরোধ করব আরেকটা গান শোনানোর জন্য।
0: আরেকটা গান শুনবা, কি গান শুনবা?
1: আপনি তো ফোক গান বেশি করেন, তো ফোকই শুনি।
0: আচ্ছা আচ্ছা, আমার খুব পছন্দের একটা গান আমি গাই, একটুখানি ভালো লাগবে। এটা বাউল সালাম সরকারের লেখা এবং সুর করা একটা গান, আমার কাছে খুব পছন্দের। এটা হচ্ছে একটু বিচ্ছেদ ঘরানার গান, তো গাইছি।
1: ওকে।

0: দিলাম।
1: অসাধারণ দীপাপু, আরো একটা চমৎকার গান শুনলাম, অসাধারণ, আসলেই বিচ্ছেদের গান।
0: এটাকে
1: আচ্ছা,
0: বলা যায় যে বিচ্ছেদের পরের ভার্সন, যেন বিচ্ছেদ শেষ হয়ে গেল, এখন মনে হয় যে আসলে তাকে ছাড়া বেঁচে থাকাটা খুব কষ্ট,
1: অসম্ভব।
0: অসম্ভব, এরকম কিছু একটা ব্যাপার। তো সেই
1: আচ্ছা,
0: ফিলিংসটাই এক্সপ্রেস করেছে এখানে।
1: চমৎকার। দীপু আপু, শুরুতেই যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে বাংলাদেশ ছেড়ে দীপু আপু এখন লন্ডনের অধিবাসী হয়ে গেছে, এর পিছনে কারণ কিন্তু লতে পড়ার জন্য।
0: আসলে লন্ডনের আমি হয়ে যাইনি, আই এম জাস্ট হিয়ার ফর সাম টাইম, ওয়েন আই
1: ওকে,
0: ফিনিশ মাই ডিগ্রি আই উইল বি ব্যাক টু মাই কান্ট্রি।
1: আমরা আমাদের বাংলাদেশে আমরা ফেরত পাবো, তাই তো?
0: একদম একদম, নো কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন।
1: ওকে,
0: নাও দেখো যে আমি কি করছি, আমি কিন্তু বছরের অর্ধেকের বেশি সময় আমি বাংলাদেশে থাকছি এখনো, স্টিল নাও, আর
1: আচ্ছা,
0: অর্ধেকের খুব কম সময়, যে সময়টা শুধু আমার সেমিস্টার চলে আসে তার 3 মাস আগে আমাকে ব্যাক করতে হয়, এন্ড দেন থ্রি
1: আচ্ছা,
0: মান্থস আই এম স্টেইং হিয়ার ডুইং মাই ক্লাসেস এন্ড এভরিথিং, গিভ দ্য এক্সাম, গো ব্যাক টু বাংলাদেশ এগেন, বিকজ আমি আই কান্ট স্টে অ্যালোন, আমি একা থাকতে পারি না,
1: ফ্যামিলিকে
0: আই মিস
1: ছাড়া থাকাই
0: এভরিওয়ান।
1: হচ্ছে না।
0: না, আই মিস এভরিওয়ান।
1: চমৎকার, ফ্যামিলি আপনাকে দেখতেই কিন্তু মনে হয় বা মানে যত দূরেই থাকেন না কেন, লন্ডন থাকেন আর ইউএসএ, বাংলাদেশের প্রতি ভালোবাসা আপনার প্রতিটা কথায় সবকিছু তো ফুটে উঠছে, অসাধারণ।
0: থ্যাংক ইউ।
1: তো ইউর ওয়েলকাম। এই যে লতে পড়া, দেখা যায় যে সাংস্কৃতিক অঙ্গনে বেশিরভাগ ক্ষেত্রে দীপক আপনি যেটা দেখবেন যে তারা যখন কেউ এই সাংস্কৃতিক অঙ্গনে চলে আসে, আমরা চাই যে এই জায়গাটার মধ্যে থাকতে, পড়াশোনা তখন একটু অন্যদিকে চলে যায়, কিন্তু এর মধ্য দিয়ে লয়ের মতো চমৎকার একটা সাবজেক্ট কেন আসলে বাছাই করা, কেন এত এত চাপটি নিয়েও আসলে লতে পড়া?
0: আমার কোনোদিনও ইচ্ছে ছিল না যে আমি লয়ার হব বা আমি ব্যারিস্টার হব, কাজ আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একজন পাইলট হব, মানে পাইলট একটা প্যাশনেবল জব, ফ্লাই করব এই দেশ থেকে ওই দেশে যাব,
1: ঘোরাঘুরির
0: ইউনিফর্ম,
1: মধ্যে থাকবো।
0: হ্যাঁ ইউনিফর্ম, দ্যাটস ডিফারেন্ট। বাট আনফর্চুনেটলি আমি জানি না কি কারণে, আমি নিজেও বলতে পারবো না যে কি কারণে আমি লতে চলে এসেছি, অ্যান্ড দেন
1: আচ্ছা,
0: যখন চলে এসেছি, এখন তো মানে যুদ্ধের মাঠে
1: ব্যাক
0: যখন নেমে
1: করার আর
0: গেলাম,
1: সময় নেই।
0: যুদ্ধের মাঠে নেমে গেছি, এখন তো আর হেরে যাওয়া যাবে না। তো সেই কারণে আমি আই হ্যাভ ডান মাই ল বেসিক্যালি LLB কোর্স ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি ইন ঢাকা,
1: আচ্ছা,
0: অ্যান্ড দেন আই হ্যাভ ডান মাই LLM ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি, অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান ফ্রম এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, অ্যান্ড দেন আই কেম ব্যাক হিয়ার। বেসিক্যালি আমার এখানেই ল করার মানে উদ্দেশ্য ছিল প্রথম থেকে 2015-এ, বাট আমি তখন ভিসার একটা প্রবলেম ছিল, যার কারণে আই হ্যাভেন গট ভিসা অন দ্যাট টাইম, দে রিফিউজ মি। বাট আফটার দ্যাট, যখন আমার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল, 6 ইয়ার্স অলরেডি গন, দে
1: হুম হুম
0: স্টিল লাইক ডুইং না, লাইক দে আর টেকিং ডিসিশন, তা আমি আবার উইথড্র করে অ্যাপ্লিকেশন, দেন আই অ্যাপ্লাই নিউলি, অ্যান্ড দেন দে গিভ মি ভিসা, অ্যান্ড ওয়েন
1: ওকে
0: দে গিভ মি ভিসা, আই এম হিয়ার স্ট্রেট ওয়ে, নাও আই এম ডুইং বারট ল। সো ইয়া,
1: ওকে সো এই যে লতে, যেহেতু যেটা বললেন যে যুদ্ধের মাঠে তো নেমে গিয়েছে, এখন আর ব্যাক করার কোনো পসিবিলিটি নেই, কোনো ওয়ে নেই, সো পড়াশোনা তো কয়েকদিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে শেষ হবে, শেষ হওয়ার পরে আসলে এটাকে কি প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন কিনা?
0: আমি চিন্তা করছি এখন যেটা হয়, আমি প্র্যাকটিস করেছি 3 বছর গাজীপুর জজ কোর্টে, আমার বাড়ি যেহেতু গাজীপুরে টুঙ্গিতে, তো আমি
1: আচ্ছা
0: গাজীপুর জজ কোর্টে 3 বছর প্র্যাকটিস করেছি, তো আমি যেটা নোটিস করেছি যে কোর্টে গেলে
1: হুম হুম হুম
0: আমি আমার ক্লায়েন্টকে মেনটেন কি করব, সবাই আমাকে মেনটেন করে।
1: মানে আমি আমি এটা আরেকটু ডিটেলস শুনতে চাই।
0: সেটা হচ্ছে যে আমি যখন কোর্টে যাই, লাইক আমি ঢুকলাম কোর্টে আমার
1: হুম
0: সিনিয়রের সাথে বা আমি একাই গেলাম, তখন দেখা যায় যে আদার্স যারা মানুষ আছে, যারা কারণ আমার এলাকায় তো আমার পরিচিতি একটু বেশি, নর্মালি সবাই যার যার এলাকার তার পরিচিতি একটু বেশি থাকে, সো হয় কি
1: হুম
0: তারা গিয়ে মানে আমি কি কাজ করব না, তারা গিয়ে বলে আপা একটা সেলফি তুলবো প্লিজ, আপা একটু সেলফি তুলবো, তো
1: ওকে
0: হোয়াট ইউ গোনা ডু, আপনি ইন ফ্রন্ট অফ ইয়োর জাজ, হোয়াট ইউ গোনা ডু, দ্যাটস এম্বারেসিং। সো আই এম থিঙ্কিং আমি ডেফিনেটলি প্রফেশনে থাকবো, বাট অন অ্যান্ড অফ, আমি কোন একটা ফার্ম করব যেখানে আমার আন্ডারে আমার রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা থাকবে, আই উইল
1: হুম
0: লুক আফটার ইট, দ্যাটস মাই প্ল্যান।
1: তার মানে দুইটাই আসলে পাশাপাশি করা হবে, গান এবং ল।
0: এক্স্যাক্টলি, গান তো গান তো এখন ব্লাডের সাথে মিশে গেছে, সো চাইলেও ছেড়ে দিতে পারবো না,
1: ব্লাডের সঙ্গে মিশে গেছে। শুভকামনা রইল আপু আপনার ভবিষ্যতের নতুন জীবনের জন্য।
0: থ্যাংক ইউ।
1: অনুষ্ঠানের শুরুতে বলেছিলেন যে এখন ইউএসএ আছেন এবং এটা হচ্ছে একটা প্রোগ্রামের থ্রুতে লন্ডন থেকে ইউএসএ ফ্লাই করা। সো এই যে স্টেজ পারফর্ম গুলো করে থাকেন এখান থেকে, কখনো দেশের বাহিরে কখনো নিজের দেশে, তো দেশের বাহিরে নিজের দেশে তো ফোক গানের অনেক আমরা জনপ্রিয়তা দেখি, যে তরুণদের মাঝে মধ্যবয়সীদের মাঝে সবাই কিন্তু ফোক গানগুলো অনেক বেশি ভিতরে অনুভব করে থাকে, কিন্তু দেশের বাহিরে এটা আসলে কতটুকু আপু আমরা একটু জানতে চাই, যে দেশের বাহিরে প্রবাসীরা আধুনিক গানের প্রতি বেশি আগ্রহ নাকি তাদের ফোক গানের প্রতি কদরটা আসলে কতটুকু?
0: তোমার কি কখনো দেশের বাইরে শো করা হয়েছে বা কোনো শো করেছো দেশের বাইরে?
1: দেশের বাহিরে এখনো পর্যন্ত করা হয়নি, তবে খুব
0: আচ্ছা
1: শীঘ্রই যাওয়ার কথা আছে,
0: আচ্ছা, আমি কেন জিজ্ঞেস করলাম,
1: কারণ দেশের প্রবাসীদের খুব টান থাকে নিজের দেশের জন্য, আমি জানি
0: মানে
1: তারা পাগল থাকে।
0: যখন দেশের বাইরে একটা প্রোগ্রাম হয় বা কোনো বাঙালি কোনো আর্টিস্ট সেই প্রোগ্রামে গান করে, এই ফিলিংসটা আই কান্ট এক্সপ্রেস, কারণ তারা একটা অন্য কালচার সব সময় দেখে অভ্যস্ত, সেই কালচারে তারা থাকে। সো আফটার লাইক লং টাইম বলো বা যখনই তাদের মানে সুযোগ হয়, তারা যখন একটা প্রোগ্রাম অর্গানাইজ করে দেশের বাইরে, সেই ক্রাউডটা টোটালি ডিফারেন্ট, ইউ কান্ট
1: বেশি
0: ইমাজিন।
1: তারা আসলে
0: ওখানে যদি,
1: দেশীয় জিনিসগুলো চাচ্ছে।
0: হ্যাঁ, ওখানে যদি মনে করো যে ধরো 500 মানুষ থাকলো, 500 মানুষ ওখানে
1: হুম হুম
0: উপস্থিত থাকলো, আমি বলবো যে সেখানে 5,000 মানুষ আছে,
1: আচ্ছা
0: কারণ দেশের বাইরে একত্রে 500 বাঙালি মানুষকে একসাথে করা ইটস আ বিগ ডিল,
1: হ্যাঁ, এটা খুবই
0: ডেফিনেটলি।
1: ডিফিকাল্ট একটা জিনিস, কারণ দেশের বাহিরে যারাই যা ছড়িয়ে ছিটিয়ে থাকে সেক্ষেত্রে
0: রাইট,
1: এত মানুষ একসাথে
0: এবং
1: হওয়া,
0: সময় বলো কাজ বলো সবকিছু মিলে কিন্তু আসলে পসিবল হয় না যে তারা মানে জয়েন করবে আমাদের সাথে। বাট আমি আজ পর্যন্ত অনেক দেশে শো করেছি, আমি 54 কান্ট্রিজ এর উপরে আমি শো করেছি এই পর্যন্ত। বাট আমি যেখানে গেছি আলহামদুলিল্লাহ আই লাইক দ্য ক্রাউড অ্যান্ড আই লাইক দ্য ক্রেজিনেস, দে আর অসম, মানে বাংলাদেশের কথা তো বলবোই যে হ্যাঁ বাংলাদেশের আমার অডিয়েন্স তো ডেফিনেটলি দে আর ভেরি গুড, বাট দেশের বাইরে যারা আছে তারা
1: দেশের বাহিরের
0: আরো,
1: ফিলিংসটা আরো বেশি কাজ করে, তাই তো?
0: এক্স্যাক্টলি।
1: তাহলে এই যে দেশের বাহিরে স্টেজ শোর কথা হচ্ছে, অনেক সময় দেখি আমরা বিভিন্ন মজার মজার পরিস্থিতির মুখোমুখি হতে হয়, বিভিন্ন ধরনের রিয়াকশন থাকে, তো কোনো এইটাই মজার কোনো পরিস্থিতি বা ঘটনার মুখোমুখি কখনো হতে হয়েছিল কিনা?
0: অনেক ঘটনা আছে জীবনে, কয়টা শেয়ার করব, অনেক ঘটনা আছে। যেমন এমন হয়েছে যে আমি রিসেন্টলি লাস্ট টাইম যখন আমি দেশের বাইরে ছিলাম, বাংলাদেশে ছিলাম রিসেন্টলি, আমি ঈদে কাতারে একটা প্রোগ্রাম করেছি, চট্টগ্রাম সমিতির একটা প্রোগ্রাম ছিল। তো আমি যখন স্টেজে গান করে নেমেছি, তখন সামহাও কোন একজন বলেছিল, আচ্ছা এই সিঙ্গারের বাড়ি কি চিটগংয়ে? আচ্ছা কেন চিটগংয়ে? না, সে তো সব চিটগংয়ের গান করে।

0: দীপু আপু, আমরা কিন্তু জানি যে আপনি সেই মানে ছোট থেকে গান করছেন, এবং আপনি কিন্তু নতুন করে উইনার ছিলেন, চ্যানেল আই সেরা কণ্ঠতে যুক্ত ছিলেন, ওই অনুভূতি গুলো একটু সংক্ষেপে জানতে চাই।
1: নতুন করে ব্যাপার যেটা ছিল, যে তখন কোনো গ্রুমিং দরকার ছিল না আসলে। প্রাথমিক বাছাই হতো, বাছাইয়ের পরে তোমাকে তিনটা বাছাই হতো, প্রাথমিক বাছাই, দেন টিভি রাউন্ডের বাছাই, দেন টিভি রাউন্ডে গিয়ে শেষ। নতুন করে জার্নিটা আমার কাছে খুবই ইজি ছিল, এবং তখন আসলে আমার ফিলিংস ছিল না যে কি প্রতিযোগিতা, কি গান, কি করতে হবে, সেই ফিলিংসটা আমার মধ্যে ছিল না। যখন আমি শুনলাম যে হ্যাঁ আমি সেকেন্ড হয়েছি, আই হ্যাভন্ট গট এনি ফিলিং, হ্যাঁ হয়েছি, এরকম কিছু একটা ব্যাপার। হ্যাঁ, বাট আমি
0: মানে ওই
1: আমার লাইফে
0: জায়গাটা
1: অনেক,
0: অনেক বেশি পরিচিত হয়ে গিয়েছিল।
1: হ্যাঁ, তো আমার আমার পেছন থেকে আমার যে টিচাররা ছিলেন, আমার ফ্রেন্ডরা ছিলেন, আমার মা ছিলেন, ফ্যামিলি মেম্বার্স, তারা আমার থেকে বেশি এক্সাইটেড যে ও
0: আচ্ছা,
1: ইউ হ্যাভ গট নাম্বার, ইউ আর সেকেন্ড, ইউ আর দ্য সেকেন্ড পজিশন, লাইক
0: হুম হুম
1: ছিল।
0: হুম
1: কিন্তু আমার মধ্যে সেই ফিলিংসটা কাজ করেনি। বাট 2008-এ আমি যখন সেরা কণ্ঠে যাই, তখন আমার মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে ইয়েস, আই এম গোনা ডু সামথিং, আই এম গোয়িং টু আ রিয়েলিটি শো, আমাকে প্রুভ করতে হবে, আই উইল প্রুভ মাই সেলফ অ্যান্ড এভরিথিং। বাট হলো যে ওখানে অনেক গ্রুমিং দরকার হয়, ইটস আ লং টাইম, তোমাকে থাকতে হবে, ওদের সাথে প্র্যাকটিস করতে হবে, গ্রুমিং
0: ওদের
1: করতে
0: ওদের
1: হবে
0: এটাই ছিল, মানে ওদের ডিফারেন্ট টাইপের একটা ধারা ছিল।
1: ছিল। তো অন দ্যাট টাইম আমি আসলে ক্লাস 9-এ পড়তাম, সো 1 বছর পরে আমার SSC পরীক্ষা। তো আমার মা, আমি যখন টপ 40-তে, তখন আমার মা বলল যে না, ডেফিনেটলি আই এম নট গিভ ইউ পারমিশন টু গো দেয়ার, বিকজ ইফ ইউ গো নাও দেন ইউ গোনা ব্রিচ ইউর এডুকেশন লেভেল, ইটস গোনা বি জিরো জিরো লেভেল, সো তুমি যেতে পারবা না, দ্যার ইজ আ ল অফ টাইম, ইউ ক্যান গো লেটার অন, সো এখন পড়াশোনা করো, পরে যাও।
0: আমাদের বাঙালি বা বাঙালি বাবা মারা যেটা আসলে বলে থাকে।
1: হ্যাঁ, তা আমিও আসলে মার কথা ভ্যালু করে আমি আর জানি যে হ্যাঁ ডেফিনেটলি আমি তো গান তো আরো পরেও করতে পারবো, কিন্তু আমার যদি এই
0: হুম হুম
1: সময়টা চলে যায়, পড়াশোনার সময়টা তো আর থাকে না, সেটা চলে গেলে
0: থাকে।
1: আর সম্ভব
0: এবং আমরা কিন্তু জানি যে শুধু পড়াশোনাতেই না, আপনি কিন্তু শুধু সঙ্গীত অঙ্গনে বা গানের দিকেই না, পড়াশোনাতেও কিন্তু অনেক বেশি ব্রাইট স্টুডেন্ট ছিলেন।
1: ছিলাম একটু একটু, এত বেশি না।
0: চমৎকার, একদমই শেষ পর্যায়ে চলে এসেছে দীপু আপু। আমার যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে আরো অনেক
1: আমারও না,
0: বেশি
1: কিন্তু
0: সময়
1: আসলে
0: আড্ডা দিলে
1: আমাদের
0: ভালো
1: তো
0: লাগতো,
1: প্রোগ্রামের একটা
0: শেষ হয়ে
1: সময়
0: আসছে।
1: থাকে। ইয়েস
0: এটাই
1: ইয়েস,
0: তো, যারা নতুন করে আসলে গান শিখতে চায় বা সঙ্গীত অঙ্গনে নিজের সুপ্ত প্রতিভাটাকে প্রকাশ করতে চায়, তাদের জন্য, নিউ কামারদের জন্য আপনার সংক্ষেপে একটু কি পরামর্শ থাকবে?
1: আমি অবশ্যই বলবো যে যদি ইচ্ছা শক্তি 100% থাকে যে হ্যাঁ আম গোনা বি আ সিঙ্গার বা আম গোনা সিং সামথিং, ডেফিনেটলি আমি বলবো যে তাদেরকে ওয়েলকাম। আর আমরা যারা পুরন মানে পুরনো যারা আছি, আমরা একটু সিনিয়র যারা আছি, অবশ্যই নতুনদেরকে
0: হুম
1: আমাদেরকে সুযোগ করে দিতে হবে, কারণ যদি আমরা সুযোগ করে না দিই তাহলে কিন্তু তারা পাবে না। যেমন আমাদের যারা সিনিয়র আছে, তারা কিন্তু আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাদের জায়গা
0: হুম
1: ছেড়ে দিয়েছে আমাদের জন্য, একটা সময় আমাদেরকেও তাদেরকে,
0: স্পেস দেওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার,
1: এক্স্যাক্টলি, যেটা
0: ইন্ডাস্ট্রিতে
1: আমাদের মধ্যে সচরাচর দেখা যায় না যে কেউ কারো
0: দেখা
1: স্পেস
0: যায় না,
1: কাউকে দিতে
0: একদমই
1: চায়
0: না।
1: না। হ্যাঁ, সো আমি মনে করি যে আমরা যারা সিনিয়র আছি, তাদের যদি একটু লাইক আমাদের জুনিয়রদেরকে একটু আমরা উৎসাহ দেই, বা তাদেরকে আসার জন্য উৎসাহ দেই, এবং আমাদের স্পেসটা তাদেরকে একটুখানি স্পেস ছেড়ে দেই, তাহলে
0: তাহলে
1: ডেফিনেটলি
0: আমরা নতুন করে অনেকগুলো প্রতিভা পাচ্ছি,
1: পাবো, আমরা আমাদের অনেক
0: পাবো,
1: অ্যাসেট হয়ে যাবে তখন, রাইট? কারণ এখন
0: রাইট।
1: কিন্তু ধরো যে আমরা যদি তাদেরকে স্পেস না দিই, তাহলে লিমিটেড ভার্সন হয়ে যাচ্ছে, আর যদি স্পেস দেই, ইফ দে কাম দেন ইটস গোনা বি আনলিমিটেড ভার্সন, সো ইয়া।
0: রাইট, শেষ করব, অনুষ্ঠানের শুরুতে গান শুনেছিলাম, শেষ করব গান দিয়ে। তবে শেষ একটা প্রশ্ন থাকবে আপুর জন্য, যে বর্তমানে তো খুবই ব্যস্ত, পড়াশোনা, স্টেজ পারফরমেন্স, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
1: গো উইথ দ্য ফ্লো,
0: গো উইথ দ্য ফ্লো, অসাধারণ! আমি অনেকদিন পরে এত চমৎকার একটা প্রশ্নের উত্তর পেলাম,
1: কিছুই
0: অসাধারণ!
1: বলার নাই, কারণ ভবিষ্যৎ আনফর্চুনেট, বাট ইউর পাস্ট ইউ ক্যান চেঞ্জ ইট, তোমার প্রেজেন্ট ইটস গোয়িং অন, বাট ইন ফিউচার ইটস রিয়েলি আনফর্চুনেট, ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন, সো গো উইথ দ্য ফ্লো, দ্যাটস মাই সাজেশন।
0: চমৎকার। তো শারমিন দীপু আপু, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার গান শুনতে শুনতে আজকে আমরা বিদায় নেব। তবে তার আগে বলতে চাই আপনার জন্য অনেক শুভকামনা, অনেক
1: ও থ্যাংক ইউ,
0: শুভেচ্ছা, গো উইথ দ্য ফ্লো।
1: অনেক শুভকামনা তোমাকে, এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ত্রিতাল বাংলা রেডিওকে, আজকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমার অডিয়েন্সের সামনে আমাকে গান গাইবার বা আমার কিছু গল্প শেয়ার করবার

0: এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য। অ্যান্ড অবশ্যই থ্যাংকস টু রাসেল ভাই, হি ডিড আ ভেরি নাইস জব, অ্যান্ড ইউ ডেফিনেটলি,
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: থ্যাংক ইউ সো মাচ টু প্রেজেন্ট মি লাইক দা। তো যেহেতু শেষ পর্যায়ে আছি, শেষ গান গাইতে গাইতে বাড়ি যাই।
1: হ্যাঁ, শেষ গান গাইতে গাইতে আজকে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিব।
0: নো প্রবলেম সানুসরা, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড
1: অবশ্যই
0: ইনশাল্লাহ দেখা হবে আবার। এবং
1: অবশ্যই,
0: পিতাল বাংলা রেডিওর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে। অলরাইট,
1: থ্যাংক ইউ, থ্যাংক
0: নো
1: ইউ।
0: ওয়ারিজ। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাধ জাগে বন্ধু কুঞ্জ বনে।

0: তোমার ইশানে মিলনের সাধ জাগে বন্ধু। থ্যাংক ইউ।
1: চমৎকার চমৎকার দীপাপু, অসংখ্য ধন্যবাদ। এর মধ্য দিয়ে আজকে আমরা বিদায় নেব। তবে আজকে বিদায় নেওয়া মানেই হচ্ছে নতুন আরো একটি প্রোগ্রামের শুরু। আমরা খুব শীঘ্রই আবার চলে আসব, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
0: থ্যাংক ইউ, বাই।

0: हेलो, काके चाय?
1: तुमा के?
0: आपने? आपने के?
1: से यामू?

চরমে নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন।

0: হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আমরা রেডিও ত্রিতাল বাংলা ইউএস এ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। এটা আপনি আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে আপনি শুনতে পাবেন, আপনি যদি অ্যাপটি ডাউনলোড করেন, আর পাশাপাশি আপনি ফেসবুক এবং ইউটিউবেও আমাদেরকে পাবেন। আমাদের আজকের বিশেষ অতিথি অ্যাটর্নি ভাট্টা, অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টা। আমাদের এখানে যারা বাংলাদেশি কমিউনিটি আছেন নিউ ইয়র্কে, তারা সবাই জানেন যে অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টা অত্যন্ত জনপ্রিয় একজন অ্যাটর্নি বাংলাদেশি কমিউনিটির মধ্যে। অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি সব জায়গাতে যেমন এক্সপার্ট, তিনি একই সঙ্গে ইবি ওয়ান, অ্যাসাইলাম, ফ্যামিলি কেস এবং অন্যান্য বিষয়ে এক্সপার্ট। আমরা আজকে তাকে প্রথম পেয়েছি। সো উই ওয়ান্ট টু হিয়ার সামথিং ফ্রম অ্যাটর্নি ভাট্টা। হাই দাদা, হাউ আর ইউ?
1: আই'ম গুড, হাউ আর ইউ?
0: ইয়া, আই'ম গুড টু। Welcome to our show, Radio Tridal Bangla USA. Do you want to say something to the Bangladeshi community?
1: Well, you know, this is a tough time for everybody. Most importantly, you know, health-wise, the businesses have been down. People are suffering a lot. This is a tough time, and I wish everyone to be healthy, safe, and be aware of everything that's happening, and it will be better.
0: দিল্লিরাজ ভাট্টা যেটা বললেন যে এখন আসলে সময়টা একটুখানি জটিল সবার জন্য, একটুখানি কোভিড পরবর্তী সময় এবং কোভিড এর একই সঙ্গে কোভিডকে সঙ্গে নিয়ে আমাদের আগাত এগোতে হচ্ছে, আর পাশাপাশি এটাও আছে যে ধরেন সামনের সময়টা আস্তে আস্তে চেঞ্জ হবে এবং একই সঙ্গে আস্তে আস্তে ভালোও হচ্ছে। তো আমরা যে কয়েকটি বিষয়ে কথা বলতে চাই তার মধ্যে একটা আছে ধরেন ডিভোর্স, ইমিগ্রেশন, ইবি ওয়ান, ইবি টু, এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট, সামথিং লাইক দ্যাট। এভরি ইস্যুস উই উইল টক ওয়ান এপিসোড টু ওয়ান এপিসোড। সো দাদা, আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ দ্যাট ডু ইউ হ্যাভ এনি ইমিগ্রেশন রিলেটেড আপডেটস ইন নিউ ইয়র্ক স্টেট?
1: ও, ইটস নট, রিমেম্বার দিস ইজ দ্য ফেডারেল ল। It's not only in immigration in New York State. New York, you probably know already, where people are getting ID without, whoever doesn't have the immigration paper, they're getting a state ID now. Also, New York State recently passed a law, pandemic law, for non-citizen immigrants, for them. So I think it's going to be some relief is coming on the way. That's for the statewide, but this the federal-wide, which is the real immigration law, actually a lot of changes are happening step by step. Every day, if not every day, every week, small changes are happening. For example, I was able to release a few detainees who entered

0: through the border, just dealing with the ICE officer. Before, they would not release them, for example. So the new policy is taking into effect with some documentation, either no bond or very little bond they are coming out right now. That's one change. I think it was yesterday, I was reading this week. Now, if someone's work of the adjustment, green card is pending, now they get to get 2 years of work appraisal, not 1 year. And then even before last administration had, if the application is not complete, they could just deny right away. But now the USCIS is not denying right away. They are giving you an opportunity to either RFE or the intent to deny. So you have one more shot to provide the documentation you want to provide. So things like that, a lot of changes slowly happening. I think you know the refugees numbers have been increased in the United States, including last month. Let's get better. Every week, small by small, the policies are changing. You know, our citizenship test has been reversed back. It's a lot of things, like work authorization related, pending delays. Also, we can also request, if there is an emergency for something, we can already request now. We can call them and request based on this thing, if we can do that. And that last week policy also allows to expedite. There are a lot of changes happening, and there are more in the pipeline. I think they are coming gradually, one step at a time. But I think you heard about the TPS part, the Supreme Court, what did this week, saying that the people who enter, like about there were 7-8 countries, 9-10 countries who have received the TPS, they were getting green cards through that, but now the Supreme Court made it harder for about admission. There are a lot of things that are happening. So step by step, I think we can go in each topic, talk about it in detail. So this is what I think.
1: ওকে দিলরাজ ভট্ট যেটা বললেন যে আসলে এখন নানা রকম বিষয় ঘটছে, একই সঙ্গে অনেক পজিটিভ ইমপ্রেশন আসছে। যেমন আগে যেটা হতো যে গ্রিন কার্ড গুলো যেভাবে দেওয়া হতো তার বেশি সময় ধরে দেওয়া হচ্ছে, আবার একই সঙ্গে যদি যেখানে ডিনাই করে ফেলতো সেখানে ডিনাই না করে আরএফই চাচ্ছে এবং নানাভাবে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের 10-15% আর ওয়াচিং দিস শো, আনিসুজ্জামান আনিস সেইড দ্যাট গুড টু সি ইয়র ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ অ্যান্ড হেল্পফুল থটস। আমরিন নুজহাত মোহাম্মদ লিখেছেন ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ডিসকাশন। আপনারা যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আমরা আপনাকে উত্তর দিতে পারবো। আমাদের অ্যাটর্নি দিল্লিরাজ ভট্ট এখানে আছেন, আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন শাহিন সুলতানা, ফারজানা ডোরা, আরো অনেকেই এখন শোটি লাইভ দেখছেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখে দেন, আপনারা কে কোথেকে দেখছেন সেটাও লিখে দেবেন। আমাদের অ্যাটর্নি দিল্লিরাজ ভট্টের কাছে আমাদের এরপরে প্রশ্ন, দাদা হোয়াট আর দ্য অপশনস, অ্যাজ দিস ইজ আওয়ার ফার্স্ট শো, হোয়াট আর দ্য অপশনস ফর দ্য ফরেন কান্ট্রি সিটিজেন্স টু এন্টার ইউএসএ অ্যান্ড অ্যাট এ গ্লান্স হোয়াট আর দ্য অপশনস, হোয়াট আর দ্য অপশনস টু গেট গ্রিন কার্ডস?
0: দেয়ার আর সেভারাল ওয়েজ, দেয়ার আর ফ্যামিলি, দেয়ার আর হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, অ্যাসাইলাম রিলেটেড অ্যান্ড রিফিউজি রিলেটেড, and there are work sponsors, and there are religious worker related, it's still part of the work. So work of family and a special category. The special categories could be, let's say, people can be victim of domestic violence, they can also get green card through that dawa. People can be victim of a crime, let's say some people who were working in Texas, some people hit them with a gun head, and they can be eligible in a gas station, they can be eligible for your visa and eventually green card. And there are several way, and let's say some people who enter below 21 years old from Dhaka, and their family or parents neglected, they abandoned them, those people through the guardianship part of the special immigrants. So yeah, these things are actually happening right now. These several, and under employment, there are several types of employment. A restaurant worker can bring his chef, a tech company can hire a tech person, a professional, non-professional. I mean, if you can afford, you can actually even hire a babysitter from Bangladesh. I'm just saying, you can hire one, but you have to be able to afford it. So there are ways to do it, several ways. I mean, we can talk about each topic in down in detail. But things are getting a little bit easier this under this administration compared to last administration. But the law has always been here.
1: আমি প্রশ্ন করেছিলাম দিলরাজ ভাট্টকে যে কোন কোন ওয়ে আছে যেখানে সিটিজেনশিপ নিয়ে বা গ্রিন কার্ডের থ্রুতে আমেরিকাতে আসা যায় যারা অন্য দেশের সিটিজেন আছেন। তো দিলরাজ ভাট্টা বললেন যে অনেক ওয়ে আছে, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েজ। যেমন ধরেন আপনার যদি এমন হয় যে ফ্যামিলি ক্যাটাগরিতে আপনি আসতে পারেন, আপনি পাশাপাশি স্পেশাল ক্যাটাগরিতে আসতে পারেন যেটা আপনার এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরি, আবার পাশাপাশি আপনি ওয়ার্ক অথরাইজেশন নিয়ে আসতে পারেন যেটা আপনার এখানে কেউ একজন আপনাকে স্পন্সর করবে, আইটি কোম্পানি হতে পারে, আপনার হতে পারে যে কেয়ার গিভার অথবা বেবি সিটার, আবার হতে পারে যারা ইনজিউর্ড এখানে যারা টেক্সাস বা অন্য জায়গায় থাকছেন তাদের যারা ইনজিউর্ড হচ্ছেন তারাও কিন্তু তাদের পেপার না থাকার পরও তারা ইউ ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। আবার আছে ভাওয়া, ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যাক্ট, যেটা দিলরাজ ভাট্টা বললেন যে যদি কেউ এখানে এসে টর্চারের সম্মুখীন হন হাজবেন্ড ওয়াইফ বা স্পাউস দ্বারা তারাও কিন্তু এখানে গ্রিন কার্ড পাওয়ার যোগ্যতা রাখেন। তো আমাদের এখানে একটা বিষয় আমি বলে রাখি যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে দিলরাজ ভাট্টা বসেন হচ্ছে ম্যানহাটানে ভাট্টা ল অ্যান্ড অ্যাসোসিয়েটস, তার অ্যাড্রেস হচ্ছে 18 East 41st Street 11th floor NY10017। আর জ্যাকসন হাইটেও আরেকটি অফিস আছে, এটা অবশ্য একটা শাখা অফিস বাংলাদেশি কমিউনিটি ও অন্যান্য কমিউনিটির জন্য। এটা জ্যাকসন হাইটে একজন আপনার ট্রেন থেকে নামলেই 73rd 74th Street, ফলে যেখানে আপনার সহজে আপনার যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার আমি বলে দিচ্ছি 212-729-9715, আর একটি ফোন নাম্বার 631-805-1051। So if I want to ask you, এখন আমাদের প্রায় 15 এর উপরে লোক এখনই দেখছেন আমাদের প্রথম শো হিসেবে, খুবই ভালো যে আপনার as I want to know that you told us that there are several kinds of immigration process. If anyone interested in work visa, if they are interested in EB2 or EB3, what qualification should they have?
0: Well, we have, here's the thing, professional and non-professional. So the professionals are everybody who has a bachelor degree and above will fall in profession. The job requires professionals, candidate. Anything, it could be clerk, it could be marketing, it could be business, it could be administration, it could be technician, it could be computer, it could be in a hospital, it could be a legal firm, it's like doctor's firm, anywhere. Those would fall under professionals, EB2 or EB3, depending on the experience, what the job needs. But there are also non-professionals. Non-professionals can be anything. We can hire a chauffeur, we can have a nanny, we can have a chef, we can have a technician, we got a restaurant, a cook. These all can come under that. So for that, I think the first thing is people, the prospective people, they have to have a minimum qualification as to what area they want to apply. But most importantly, their employer have to hire them. So the employer is going to fire them. Employer says, I need this person for my business. Oh, this is the requirement for my business. I will pay him this much salary. I couldn't find a US worker with this requirement for this, so I need it. For that, employer actually will post an ad, advertisement on newspaper, or like in your radio, they will post an ad asking if you are interested, qualified people, available, willing, qualified, skilled worker. If you have it, then we have to give first priority to the US people if they are meeting the basic job requirement. If not, then we go to bringing foreign nationals. So that's under EB2 and EB3. There are also EB4, as you know, special ways of getting it done. And as I said, there are even under EB1 and EB2, there are several like layers, like books written in this thing. We can go in detail, but again, we have to evaluate the credential of the employees and employers, make the right match, and then we can proceed.
1: খুবই গুড নিউজ যে আমাদের এখানে বেশ কিছু অপশন আছে, একটা প্রফেশনাল, একটা নন প্রফেশনাল। যারা প্রফেশনাল ব্যাচেলার ডিগ্রি আছে তার উপরে তাদের জন্য যেমন সুযোগ আছে, যারা নন প্রফেশনাল তাদের জন্য আছে। এখানে দিলরাজ ভাট্টা যেটা বললেন যে আমাদের ন্যানিস, তারপরে ইলেকট্রিশিয়ান, তারপরে ইন্টারপ্রেটার বা আরো যা যা বিভিন্ন ক্যাটাগরি আছে সেসব ক্ষেত্রেও কিন্তু মানুষজন আসতে পারে সহজে। এখানে কেউ কাউকে না কাউকে এখানে তাকে একটা চাকরির জন্য ইয়ে করতে হবে, তারপর সেটা পোস্ট করা হবে যে এখানে এরকম চাকরির জন্য লোক দরকার, তখন ডিফারেন্ট সিটিজেন ডিফারেন্ট ন্যাশনালরা তা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। ফলে ইবি টু ইবি থ্রি পাশাপাশি তিনি বললেন যে ইবি ফোরও আছে, যেখানে আপনার এক্সট্রাঅর্ডিনারি বা জব বেসিসে আপনাকে সেখানে নিয়োগ দেওয়া যেতে পারে। ফলে এগুলো আমাদের জন্য অত্যন্ত ভালো সুযোগ। রণজ কুমার বারে লিখেছেন, গুড ডিসকাশন, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা যারা লিখছেন আপনারা চাইলে কোনো প্রশ্ন করতে পারেন আমাদেরকে, আমরা আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব। দিলরাজ ভাট্টা নানা কারণে বাংলাদেশি কমিউনিটির কাছে জনপ্রিয়। আপনারা যারা জানেন যে বিভিন্ন স্টার্স এবং অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন বাংলাদেশে, ম্যাক্সিমাম যারা ইউএসএ তে মাইগ্রেট করেছেন বা গ্রিন কার্ড হোল্ডার হয়েছেন, তার ম্যাক্সিমামই আমাদের জানা মতে অ্যাজ পার মাই নলেজ ম্যাক্সিমাম দিলরাজ ভাট্টার থ্রুতে। দাদা, থ্যাংক ইউ ফ্রম দ্য কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, বিকজ ইউ সাপোর্টেড এ লট টু দ্য অ্যাক্ট্রেস অ্যাক্টর অ্যান্ড আদার আদার কাইন্ড অফ প্রফেশনালস। Yeah, a lot of people are here through your organization, Bhatta Law and Association.
0: It has been a pleasure to work with all these top Bangladeshi national in America, you know, businessmen, journalists, sports people, all kind of things, media, education, author. I have been blessed to be a part of their life.
1: দিলরাজ ভাট্টা ধন্যবাদ দিলেন বাংলাদেশি কমিউনিটিকে, এবং একই সঙ্গে বললেন যে এখানে আর লটস অফ ক্রাইটেরিয়া আসলে এখানে আছে যেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি আসার যোগ্য হতে পারেন। দাদা, আই ওয়ান্ট টু অ্যাস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন, হু আর ইন্টারেস্টেড ফর অ্যাসাইলাম ইন ইউএসএ ইন দ্য হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, হোয়াট কাইন্ড অফ পেপার্স অর হোয়াট কাইন্ড অফ কোয়ালিফিকেশনস দে হ্যাভ টু হ্যাভ?
0: Okay, well, technically speaking, the law says you don't have to have any papers. You don't have to have papers, but your statement, your interview with the officer, if the officer believes that's it, the officer believes that's it, you don't need to have supporting documents legally. But what the applicants do, they bring, there is no sets of documents. There is, you know, one person has a different problem, issue compared to the other person. Someone could be a journalism-related issue. Someone could be a political-related issue. Someone could be a member-related issue. Someone could be a gender-related issue. It's all different issue and different requirement, of course. Requirement is not absolute requirement. A statement is good enough sometimes to get approved for asylum or refugee status. However, you want to present all the evidence you have to make the officer's job easier to decide on your case. But there is also law who should be firing. But there are 5-6 categories based on that, let's say race, religion, political opinion, your membership, your nationality, based on some color, if you have been discriminated or even have suffered any harm or likelihood to face any harm when you go back to your country from either some forces that is equivalent to very strong forces. It could be parties, it could be government, it could be something that the government doesn't want to control or cannot control. Sometimes it happens every country, like by the way, not every country, but most of the country, I mean developing countries. So in that scenario, they, if they have faced any issues in their own country, they may be eligible for filing. That's exactly why it was created. And everybody has a different experience, and so they have to tell the officer what experience they had and why they believe. Based on that, the officer or judge will either grant, if they believe this, they're going to grant. Of course, it has to meet within the requirement. That's what it is.
1: আমি দিলরাজ ভাট্টাকে আস্ক করেছিলাম যে অ্যাসাইলাম যদি সিক করতে হয় তাহলে তাদের কি কি রকমের যোগ্যতা থাকতে হবে, কি কি রকম পেপার থাকতে হবে। দিলরাজ ভাট্টা বললেন যে আসলে তার কোনো পেপার থাকতে হবে না ওইরকম ভাবে, কিন্তু তাকে যে কয়েকটা গ্রাউন্ডে, 4-5 বা 6 গ্রাউন্ডে আসলে অ্যাসাইলাম দেওয়া হয়, যে রেস, তারপরে রিলিজিয়ান, তার বিলিভ, তারপর তার মেম্বারশিপ, অন্য কোনো কারণে যে কারণে আপনার দেশটা আপনার কাছে বসবাসের জন্য বিপজ্জনক মনে হয়, সেইখান থেকে আপনি যদি সেটা প্রপারলি প্রমাণ করতে পারেন যে আপনার জন্য বিপজ্জনক, তখনই আপনি সেখানে অ্যাসাইলাম ক্লেম করতে পারেন আমেরিকাতে। তো সেই ক্ষেত্রে ওনার কথা থেকে যেটা সাম আপ করা গেল যে যদি আপনার কোনো বক্তব্য, আপনার কোনো স্টেটমেন্ট আপনার সাংবাদিকতার কারণে হতে পারে, আপনার কোনো মেম্বারশিপের কারণে হতে পারে, আপনার কোনো ভাবনা চিন্তা বা আপনার মতবাদের জন্য হতে পারে, যদি এমন হয় যে আপনার দেশটা আপনার জন্য বিপজ্জনক, আপনার লাইফের জন্য রিস্কি, তাহলে আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। এট দ্য সেম টাইম আই ওয়ান্ট টু সে সামথিং দ্যাট দিস শো ইজ নট এ শো ফর লিগাল অ্যাডভাইস, দিস ইজ এ শো ফর শেয়ারিং এক্সপিরিয়েন্স। এই শোটা আমাদের কোনো লিগাল অ্যাডভাইসের শো না, এক্সপিরিয়েন্স শেয়ার করার শো। অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্ট তার এক্সপিরিয়েন্স বলছেন, আমাদের সঙ্গে একই সঙ্গে যারা দেখছেন তাদের প্রত্যেককে বলছি আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আপনাদের প্রশ্ন বা আপনারা কে কোথেকে দেখছেন লিখে দিলে আমাদের জন্য সেটা সুবিধা হয়। রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে গিয়ে আপনি এই রেডিওটি শুনতে পাবেন, সেখানে এই ইন্টারভিউটি আপনি আবারও শুনতে পারেন। Dada, I want to know something regarding that everyone is asking that Essential Worker Act is coming and I will be qualified for that category. What is the main fact?
0: Well, I mean, I don't know. Until it comes, I don't know what to say. It hasn't, it doesn't look like it's making its way as of now. It started very off. You're talking about the agriculture's worker, the TPS beneficiary, and the frontline worker, whoever were here, DACA recipient, you talk, right? That's what you're talking about. We were all excited for these things, but I can't comment on this one until it happens. The day it happens, then we'll talk. And then there will be time. We'll be talking a lot about it. Who is going to be eligible? What documents you need? What to do? Where to go? Kind of thing. So let this move forward with this. Is the, you know, it's in the topic, yes, it's in the news, the sudden Republican and Democrats in the House and Senate have been talking about it, but until it has the majority, I don't see any bipartisanship in the Senate as of right now.
1: জি, আমি দিলীরাজ ভাট্টকে প্রশ্ন করেছিলাম যে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট নিয়ে প্রত্যেকেই বলছেন, আসলে বিষয়টা কি? তিনি বলেন যে আমি এখন এটা সম্পর্কে কিছুই বলতে চাই না, কারণ এখন পর্যন্ত এটা পরিপূর্ণভাবে পাশ হয়নি, সেনেট এবং হাউসে মেজরিটি পেয়ে পাশ করতে হবে, তারপরে সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে এখন পর্যন্ত এটা তেমন কোনো কিছু অগ্রগতি হয়নি, ফলে আপনারা যারা ভাবছেন যে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট বা এই জাতীয় কিছুতে আপনারা ট্যাগ হয়ে যাবেন, সেটার জন্য অপেক্ষা না করে আপনার কেসটি রান করা উচিত। আমাদের ঢাকা থেকে দেখছেন ফারজানা ডোরা, গুড ডিসকাশন। তারপরে ঢাকা থেকে রঞ্জন বারোই, আমরিন নুসহাত, মম, আনিসুজ্জামান আনিস, প্রত্যেকে ঢাকা থেকে দেখছেন। খুব ইন্টারেস্টিং যে আপনারা ঢাকা থেকে দেখছেন। দিস ইজ আওয়ার ইন্ট্রোডাক্টরি শো, আমরা সবকিছু মিলে একসাথে একটু আলোচনা করলাম। দিলীরাজ ভাট্ট আমাদের সঙ্গে আছেন, যে কোনো বিষয়ে ইমিগ্রেশন সাপোর্ট নেওয়ার জন্য ভাট্ট ল অ্যান্ড অ্যাসোসিয়েটস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ল অফিস এবং তারা সব রকম সাপোর্ট দিয়ে থাকে। আপনার ভাট্ট ল অ্যান্ড অ্যাসোসিয়েটসের যোগাযোগের জন্য আমি অ্যাড্রেসটি বলছি, ফোন নাম্বার বলছি, 212-729-9715-631-805-1051। ম্যানহাটনে হচ্ছে মেইন অফিস, ম্যানহাটনের অ্যাড্রেস হচ্ছে 18 East 41st Street, নিউ ইয়র্ক 10017। আর জ্যাকসন হাইটে আরেকটি অফিস আছে ছোট, 3707 74th Street, জ্যাকসন হাইট, NY 11372। দাদা, দিস ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি শো, সো অল দ্য আদার শোজ উই উইল ডিসকাস টপিক বাই টপিক। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অ্যাট এ গ্ল্যান্স টু ইউর ভিউয়ার অ্যান্ড দ্য লিসনার?
0: Well, you said it already. Obviously, we're talking about just a discussion. Please don't rely everything I said, because you should talk about your case, your problem with one attorney, whichever you find you can believe and work with. And but what we are trying to do is here, what's happening in the system and everyday thing, what the law is, what people are trying to do, how they can take advantage of all the system. I think you already said that our website is bhattala.com, bhattala.com. You can find our information there if you are looking for information. But yeah, it's just a discussion. It's not the advice to one person, because everybody has their own issues. Please feel free to listen and make your sense out of it.
1: ভাট্টা, দিলীয়াজ ভাট্টা ওইটাই বললেন যে আমরা যেটা বলেছি যে আসলে এটা কোনো আইনি পরামর্শের অনুষ্ঠান নয়, এটা আসলে প্রত্যেকের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনার প্রত্যেকটা কেস ডিফারেন্ট, আপনি আপনার অ্যাটর্নির সঙ্গে কথা বলে আপনি সেই সমাধান করবেন। আমাদের এই অনুষ্ঠানটি শুধু এক্সপিরিয়েন্স শেয়ার করার অনুষ্ঠান, কারণ প্রত্যেকটা কেসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট থাকে। ফলে আপনি অবশ্যই আপনার কেসের ধরনটি জেনে তারপরে বাকিটা বুঝবেন। দাদা, আওয়ার লাস্ট কোয়েশ্চেন ইজ, মেনি পিপল who already applied for asylum they are waiting for Biden's approval, who was in the 30th January in USA, they will get the citizenship or something else. So what should they do now?
0: Well, I don't think you're talking about the asylum whose case is pending.
1: Whose case is pending,
0: they're not going to get citizenship. Biden doesn't control the laws. Remember, the law has set. Laws are still the same. Once you get your asylum approval, you have to wait 1 year. After that, you get a green card. After that, in 5 years, you become a citizen. That's what the process is. That's what will be, unless until new law comes. But what? Why you have to? I know a lot of people have been waiting for since 2015, 14, 16 for asylum interview. The new administration paused the old cases. We started interviewing new. The last administration, they made some mistake, not a mistake, the change in policy that delayed the older application. They started interviewing newer people, not the older people, not the older applications. So that caused a lot of backlog, and plus the pandemic backlog. So a lot of applications are actually pending. And the new administration is expected to expedite these court hearings now. And from July, New York cases court will open from July 7th, all three New York courts, and rest of the country courts are going to open. So the things and interview also will keep coming. Removal of hearing will also move forward. Now it's time to be prepared. And I think we are looking forward to the better post-COVID future for all these things. I think you should all expect your application based on your priority date.
1: আমি দিলীয়াজ ভাট্টাকে জিজ্ঞেস করেছিলাম যে, অনেকে জিজ্ঞেস করেন যে আমি অ্যাসাইলাম কেস সাবমিট করেছি, জো বাইডেনের ওই 30 জানুয়ারির যে ঘোষণা ছিল যে এই তারিখে যারা থাকবেন তারা একটা বিশেষ সুবিধা পাবেন, সেটাতে কি হবে? দিলীয়াজ ভাট্টা বললেন যে এটা আসলে জো বাইডেন বা অন্য কোনো হিসাবে নয়, আইন তার মতো করে চলে, আইন তার মতো করে এগোতে থাকে। ফলে আপনারা যারা প্রায়োরিটি বা অন্যান্য যা যা আছে সেই অনুযায়ী আপনারা কাজ এগিয়ে যেতে থাকবেন, কারণ কোনোভাবেই সেটার জন্য ওয়েট করে নিজের কেসকে নষ্ট করার কোনো মানে হয় না। ফলে আপনাদের যাদের এই বিষয়গুলো আছে তারা যেন তাদের কেস অনুযায়ী, তাদের প্রায়োরিটি রেট অনুযায়ী এগোতে থাকেন, সেটা হচ্ছে মূল বিষয়। অ্যাসাইলামের যে সিস্টেম, যে 4 বছর আপনি প্রথমে অ্যাপ্লাই অ্যাসাইলাম অ্যাপ্রুভ করার, 1 বছর পর আপনি গ্রিন কার্ড পেতে পারেন, তারপর আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি 5 বছর পর আপনি গ্রিন কার্ড পেতে পারেন, সেটা দিলীয়াজ ভাট্টা বললেন। তো দাদা, উই অলরেডি পাস 25 মিনিটস, so we will we are very, very happy that you are here. We want you 2 or 3 times in a week. What do you say? We will get you more time.
0: We will plan, definitely.
1: Okay. Jamil Ahmed Nilkechen, you are doing great job for the community, Shamim Shahid, and at the same time everyone is watching from Bangladesh. That's a good sign. Dada, we want to say goodbye to our friends now and viewers now. So do you want to say something?
0: No, take care everybody. I think yes, if you have any questions, try to reach out to an attorney, they will answer your question.
1: ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো এখানে বিদায়। আমরা আবার দিলীয়াজ ভাট্টার সঙ্গে কথা বলবো, প্রতি সপ্তাহে 2 বা 3 বার আমরা তাকে আনার চেষ্টা করবো বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে। আমাদের সঙ্গে থাকুন, আশা করি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোই পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলে বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

বৃষ্টি এখন ঝড় হয়ে গেছে প্রিয়, দুজনে মৌন, মুখর দুচোখের দাবি, আলোক পীড়িত এখনো শয্যাখানি, কেন উদাসীন গৌরবে দেরি করো, আমার প্রদীপ যত্নে নিভাও তুমি।

0: সম্প্রতি চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে যেসব তাজা প্রাণ অকালে ঝরে গেছে তাঁদের আত্মার শান্তি হোক, স্যান্ডোজের এই কামনা।
1: কেঁদেও পাবে না তারে, তবু বাজে কান্নার শানাই, বর্ষার অঝোর ধারা, তুমি আমি দেশবাসী কাঁদব সবাই।
0: উদাস নির্লিপ্ত বসে থাকব না শীতল পাটিতে, গণসমাধির দূরে কাছে মুহূর্তে নীরব হয়ে

0: লক্ষ যোজন রক্তের পারাবার,
1: এত রক্তের বিনিময়ে এই দেশ,
0: এই স্বাধীনতা, এই পতাকাকে পেতে
1: লক্ষ দামাল ছেলেরা দিয়েছে প্রাণ।
0: ভুলব না, আহা, ভুলব না কোনো দিন
1: তোমাদের স্মৃতি গানে গানে অমলিন।

বহু বছর পর আমার ঘুম ভাঙল, আমার ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। মাথার কাছে কে খুলে দিল জানালা, কে গাইল এমন গান,

0: হ্যালো, সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য জায়গায়, আর যারা শুনছেন আমাদের নিয়মিত এই প্রোগ্রাম রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে লাইভ প্রোগ্রাম, আমাদের সঙ্গে আমরা আজকে পেয়েছি মিরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়, যে মানে যার সঙ্গে কথা বলে সবসময় মনটা ভালো হয়ে যায়, এবং অগণিত তরুণী ফ্যান তার, এইরকম একটা অপবাদ আছে। আর হৃদয় তার গেট আপও চেঞ্জ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি শ্রোতৃমণ্ডিত দাড়ি টাড়ি সহ সবকিছুই। হৃদয়, কি অবস্থা, কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন ভাই?
0: আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়, অর্ডার আছে যে ভালো থাকতে হবে সবসময়, সেই জন্য আমিও ভালো আছি আর কি। আর আপনার এই দাড়ি এবং গোঁফের রহস্য কি?
1: এটার আসলে বিশেষ কোনো রহস্য নাই, একটু চেঞ্জ লুক। আর এটার পিছনে আসলে লকডাউনের একটা বড় ভূমিকা আছে, আর ক্ষণে ক্ষণে আমরা লুক চেঞ্জ করার যে মন মানসিকতা, সবকিছু মিলাই আর।
0: আচ্ছা আচ্ছা, হৃদয় আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা সরাসরি রেডিওতে শুনতে পাওয়া যায়, আর আমাদের আমরা নতুন একটি সাইট ওপেন করেছি ফেসবুকে, সেখান থেকে আমরা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ইন্টারভিউ করছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। রেডিও ত্রিতাল বাংলা যারা দেখছেন তাদের জন্য বলি, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতেই আপনারা রেডিওটি ডাউনলোড করতে পারবেন, শুনতে পারবেন, আর নিউ ইয়র্কে এটা শুনতে পাওয়া যায়। তো এখন আপনাদের জন্য হৃদয়ের কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা আগেও বেশ কয়েকবার করেছি, যে হৃদয় আপনি স্ট্যান্ড আপ কমেডি করছেন, বাংলাদেশে এই টার্মটা একদমই নতুন। আগে আমরা যেটা যাদেরকে দেখতাম যে তারা স্ট্যান্ড আপ কমেডি করে এই অর্থে না বলে, যদি বলতো যে আমি ফান করি, রম্য করি বা আমি কমেডিয়ান, তখন তারা একটু মন খারাপ হতো, কিন্তু তাদের মন খারাপ হতো, কিন্তু আমরা কিন্তু খুবই আনন্দিত যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরে। তো আপনার কাছে কেমন লাগে, তার আগে বলেন আপনি আসলে স্ট্যান্ড আপ কমেডি বিষয়টা আসলে কি?
1: আচ্ছা, প্রথমত এই যে স্ট্যান্ড আপ কমেডি টার্মটা নতুন, এটা একেবারেই সত্য, এবং এখনো আমরা ওই স্টেজ শোতে বা কোনো ইভেন্টে গেলে এটা খুব কমন একটা ব্যাপার, যে মানে মোস্ট অফ দ্য টাইমস এইরকম যতটা না বলা হয় স্ট্যান্ড আপ কমেডি করতে মঞ্চে আসছেন এমদাদুল হক হৃদয়, তার চেয়ে বেশি বলা হয় এখন মিরাক্কেল করতে মঞ্চে আসছেন স্ট্যান্ড আপ, মানে এমদাদুল হক হৃদয়
0: মিরাক্কেল করতে।
1: হ্যাঁ, এবং ইউজুয়ালি অনেক মানুষকে আমি দেখছি যে এইটা বলে যে আরে ওরা তো মিরাক্কেল করে। তো ব্যাপারটা যেটা হয়েছে যে আসলে মিরাক্কেল এই ব্র্যান্ডটার নাম স্ট্যান্ড আপ কমেডির সাথে এতটা জড়িত যে সবাই স্ট্যান্ড আপ কমেডিয়ান কে মিরাক্কেল নামে ডাকতেই বেশি পছন্দ করছে, এরকম দেখা যায়। আর হচ্ছে এই টার্মটা যেহেতু নতুন, তো দেখা যাচ্ছে যে খুব বেশি মানুষ হয়তো এখনো সেইভাবে এই টার্মটাকে চেনে না, বা সেই অর্থে আসলে এই টার্মটার সাথে মিউজিকের সাথে যতটা পরিচিত, ড্যান্সের সাথে যতটা পরিচিত, অভিনয়ের সাথে যতটা পরিচিত, স্ট্যান্ড আপ কমেডি এই টার্মটার সাথে অতটা পরিচিত না। তো স্ট্যান্ড আপ কমেডি কি, এইটার উত্তর হচ্ছে আমরা বিশ্বাস করি স্ট্যান্ড আপ কমেডি ইজ টু মেক পিপল লাভ উইথ মাই ম্যাটেরিয়ালস, এবং আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা আসলে কয়েকটা ব্যাপার শেয়ার করি। যদিও ডিরেক্ট জোকস টেলিং কে সেইভাবে স্ট্যান্ড আপ কমেডি বলে স্বীকৃতি অনেকেই দেয় না, তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের রেগুলার লাইফের স্টোরিজ, আমাদের আমাদের জীবনের, আমাদের সংসার, আমাদের রাজনীতি, আমাদের আমাদের শহুরে জীবন, আমাদের পারিবারিক জীবন, সবকিছু নিয়ে আমরা আসলে আমাদের এই বক্তব্যটাকে এমন করে সাজাই যেটা আসলে মানুষের মধ্যে হাসির উদ্রেক করে। সো টু মেক পিপল লাভ উইথ মাই মাই সেইংস, মাই স্পিচ, মাই ম্যাটেরিয়ালস ইজ স্ট্যান্ড আপ কমেডি, এরকমটাই।
0: আমরা কয়েকদিন আগে শাওনের ইন্টারভিউ করলাম, শাওন কিন্তু এটা বলেছিল যে আসলে সরাসরি জোকস বলাটা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ নয়, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ হচ্ছে কতটুকু নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে মানুষকে এন্টারটেইন করতে পারে, কতবার সে হাসাতে পারে, এটা। তো আপনি আসলে কিভাবে হাসান, আপনি কখন ঠিক করেন যে আপনি এই বিষয়টা মানুষজন হাসবে? আপনি কিন্তু প্রসঙ্গ ধরে ধরে জোকস বলে ফেলবেন, এটা কিন্তু আপনাকে বলে রাখছি, জোকস আসলে বলতে থাকবেন।
1: হ্যাঁ, ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ধরেন অনেকগুলা ব্যাপার থাকে, যে আমি এক টেলিভিশনে আমরা জোক বলি, কখনো স্টেজ ইভেন্টে জোক বলি, কখনো কর্পোরেট ইভেন্টে জোক বলি, কখনো রেডিও শোতে জাস্ট অডিওতে জোক বলি বা স্ট্যান্ড আপ কমেডি করি। এখন ব্যাপারটা যেটা হয় যে সেটা হচ্ছে যে আমরা আসলে নির্দিষ্ট সময়ে যে কথা বলতেছি সেইটার মধ্য থেকে যে পরিবেশটার মধ্যে আমরা আছি বা যে আলোচনার বিষয়টা আছে, যেটা আপনি মাত্র বললেন যে আপনি তো প্রসঙ্গ ধরে ধরে বলে ফেলবেন, তো আমরা আসলে ওটাই করি, প্রসঙ্গ ধরে ধরে আমাদের হিউমারাস এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করি। সবসময় যে এক্সপিরিয়েন্স থাকে তাও না, আমাদেরকে একটু স্টাডি করতে হয় অ্যাবাউট আমাদের আশপাশে কি এক্সপিরিয়েন্স গুলা ক্রিয়েট হচ্ছে, এবার আশপাশে যে এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে সেইগুলা নিয়ে কথা বলি। যেমন আমার মানে স্টেজে উঠলে আমরা মাঝে মাঝে এইটা বলি যে আমি স্টেজে শুরুর দিকে এইটা বলতাম যে আমি একজন বাংলাদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান, আই এম প্রাউড টু বি আ বাংলাদেশি, কারণ আমাদের বাংলাদেশিরা পৃথিবীর সবচেয়ে রসিক জাতিগুলোর মধ্যে একটা। ধরেন মুখোমুখি দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, এটা নিয়ে টেলিভিশনে কোনো রিপোর্ট করা হয়েছে, এটা দেখে একজন আমেরিকান লোক বলবে ও মাই গড, একজন ইন্ডিয়ান লোক বলবে হাই এ কিয়া হুয়া, আর একজন বাঙালি কি বলবে এটা খুব ভালো হয়েছে আরো জোরে গাড়ি চালা। এইটা কিন্তু আমরা দেখে আসছি যে কি হয় চায়ের দোকানে, আমরা যখন ক্রিকেট খেলা দেখতাম মার শালারে এইরকম কথাবার্তা শুনতাম আমরা। সো উই আর হিউমারাস, তো আমরা আমাদের আশপাশের এই এক্সপিরিয়েন্স গুলো থেকে এইটাকে মানে একটা হিউমারাস স্পিচের রূপ দেওয়ার চেষ্টা করি, স্ট্যান্ড আপ কমেডি ম্যাটেরিয়ালের রূপ দেওয়ার চেষ্টা করি।
0: নাইস নাইস, আমাদের এখন অনুষ্ঠানে সরাসরি 36 জন দেখছে, সাই সাই করে এটা বাড়ছে। আমাদের এখানে নিউ ইয়র্ক থেকে দেখে, মিশিগান থেকে দেখে, ফ্লোরিডা থেকে দেখে, ক্যালিফোর্নিয়া থেকে দেখে, পেনসিলভেনিয়া থেকে দেখে। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে কে কোথেকে দেখছেন, আমরা একটু হৃদয়কে শোনাতে চাই যে আমাদের নিউ ইয়র্কের এবং আমাদের আমেরিকার মানুষজনরাও খুব রসিকতা প্রিয় এবং তারা রসিকদের সঙ্গে থাকতে পছন্দ করে, রসিকতা পছন্দ করে। এখন আপনি আমাকে বলেন, ধরেন
1: আমি একটু সামিনের অনুমতি সাপেক্ষেই রেডিও ত্রিতাল বাংলার টেকনিক্যাল টিমের যিনি আমার সাথে যোগাযোগ করছেন, আমার সাথে যদি একটু লিংকটা শেয়ার করেন তাহলে আমি একটু আমার প্রোফাইলেও শেয়ার করতে চাই। এটা
0: আপনারা লিখে দেন যে আমরা এখান থেকে দেখছি, আর কি ধরনের জোক শুনতে চান সেটা লিখে দেন, হৃদয় শোনাবে। হৃদয়, আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং 5টা ঘটনা যদি বলি, যেটা শুনলে আমাদের মানুষজন খুবই হেসে ওঠে হো হো করে, সেইটা একটু আপনারা বলবেন। ওয়াসিকা নাসরিন, সাউন্ড প্রবলেম, কথা ভেঙে ভেঙে আসছে, কার কথা ওয়াসিকা নাসরিন? আমাদের কারো কথা? হৃদয়, আপনি কি আমার কথা ভাঙা ভাঙা শুনছেন? আমিও তো ক্লিয়ার শুনছি। ওয়াসিকা আফরিন, আপনার ওইদিকে প্রবলেম। ওয়াসিকা আফরিন একজন নৃত্যশিল্পী, আমাদের খুবই কাছের, চট্টগ্রাম থেকে দেখছি, মাহমুদুল হাসান জিসা।
1: হ্যাঁ, আর কোনে কোনে আমরা লোক চেঞ্জ করার যে মন মানসিকতা,
0: ফটোখালি থেকে দেখছেন এ আর রেজা। হ্যাঁ হৃদয়, এবার আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাগুলো কি কি, যেটা শুনলে আমরা হেসে উঠবো। সাভার থেকে দেখছেন রিমা খান, সরকার সাদেক দেখছেন, বাস্তব জোক শুনতে চাই, বাস্তব জোক শুনতে চাই, সরকার সাদেক বলেছেন, রিমা খান সাভার থেকে দেখছি, তারপর এ আর রেজা পটুয়াখালী, মাহমুদুল হাসান জিসান, না কথা পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ ওয়াসিকা, আপনার সাউন্ড, আপনার ওখানে বোধহয় কোনো একটা প্রবলেম, এই যে মাহমুদুল হাসান জিসান বলেছেন সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম মিরাক্কেল খ্যাত আব্দুল ইমদাদুল হক হৃদয়, এই জন্য আব্দুল কেন বললাম, আমাদের বাংলা ভিশনে একজন এডিটর আছেন আব্দুল আলী হৃদয়, তিনি আমাদের খুবই কাছের মানুষ, উনিও হৃদয়। তার আগে আপনারা বলেন আপনার নামটা হৃদয় কে রাখলো, কারণ হৃদয় তো অনেক রোমান্টিক নাম। সাধারণত আমাদের বয়সে দেখতাম যে বাচ্চা কাচ্চারা নিজেরা নিজেদের নাম রেখে ফেলে, হৃদয়, তারপরে রাহুল, এইরকম। আপনার নাম কি আপনি নিজের রাখা?
1: না, এরকম না, আমার বাবা মায়েরই রাখা। প্রবাবলি আমার বাবা মা খুব মানে রোমান্টিক মানুষ ছিলেন, অথবা খুব ক্রিয়েটিভ ছিলেন আর কি,
0: আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া 5টা ইন্টারেস্টিং ঘটনা, যেটা আমরা শুনতে চাই।
1: এটা আবে টাফ যে এরকম 5টা আলাদা করে বলা, এটা একটা কঠিন পরীক্ষার সম্মুখীন আমি হইলাম। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এটা বললেন, ইউজুয়ালি আমরা যেটা করি আমাদের ধরেন স্টেজ ইভেন্ট বা টেলিভিশন শো রেডিওতে যখন থাকি, কখনো এরকম যদি বলে না যে 5টা মজার অভিজ্ঞতা বলেন, আমরা করি কি, যেটা শুনলে আমরা অবশ্যই হাসবো, তো আমার উপর কিন্তু একটা দায়িত্ব চলে আসে। তখন যেটা করি আমরা ইউজুয়ালি একটু ঘাটি যে আমার স্ক্রিপ্টে আসলে কি কি পয়েন্ট আছে, তারপর ওই পয়েন্ট গুলাকে আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা বানাই দিই। এখন করা যাবে না মনে হচ্ছে, অলরেডি আরেকজন লিখছেন যে নিজের জীবনের অভিজ্ঞতা বলবেন, সো সে অলরেডি রিমাইন্ড করে দিছে যে দেখেন নিজেরটাই বলবেন। কিন্তু
0: আমি একটা জোক বলি, এই যে মানুষ বলে না যে মানে এক ভদ্রমহিলা গেছেন একটা ইয়ে কিনতে, অন্য একটা দেশের এক ভদ্রমহিলা, যে বলছে যে আমি তো আসলে একটা কথা বলা তোতা পাখি কিনবো। তো সেই ভদ্রমহিলা যাওয়ার দোকানদার বলছে ও আচ্ছা ঠিক আছে, আমি বাংলায় বলছি আর কি, তো ঠিক আছে তোতা পাখি কিনবেন, আসেন, এই তোতা পাখি কথা বলতে পারে, তো আপনি প্রশ্ন করেন সব উত্তর দেবে। তোতা পাখি হাউ আর ইউ? তোতা পাখি বলছে ইয়া আই এম ফাইন, হাউ আর ইউ? আই এম গুড, আমি ভালো আছি। তো তোতা পাখি বলো তো রাত্রে 2টার দিকে বলতো তোতাবাহী আমার চরিত্র কেমন, ওই মহিলা জিজ্ঞেস করলো। তো তোতাবাহী বললে আপনার চরিত্র খারাপ। তা আমার চরিত্র খারাপ, এটা কি ধরনের কথাবার্তা? এই তোতাবাহী আমি নিবো না দোকানদার, আপনি এটা ফেরত দেন। দোকানদার বলছে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কাদের এক বালতি পানি আনে, পানি আনছে, পানির মধ্যে তোতাবাখিকে 3-4 বার চুবাইছে, চুবাই নিয়ে বলছে এই যে এইবার রাখলাম, এবার কথা বলে শুদ্ধ মতো উত্তর দিবে। বলছে হচ্ছে গুড। তারপর বলছে তোতাবাখি বলো তো রাত 2টার সময় বাসায় ফিরলাম, আমার সাথে একটা পুরুষ মানুষ, সে আমার কে হবে? তো বলে সে আপনার হাজবেন্ড হবে। বলে গুড গুড, এই তো ভদ্রভাবে উত্তর দিচ্ছ। আবার বলে রাত 2টার সময় বাসায় ফিরলাম, আমার সাথে 2টা পুরুষ মানুষ, কে হবে? বলে একজন আপনার হাজবেন্ড হবে, একজন হাজবেন্ডের ভাই হবে। ও আচ্ছা গুড, তাও ভালো। তা এখন বলো তো আমি রাতে 2টার সময় বাসায় ফিরলাম, আমার সাথে 4 জন পুরুষ মানুষ, ওরা কি হবে? তোতাবাখি নিজেই বলে কাদের আরেক বালতে পানি আন আমার চুবা, মানে সে বলে আপনার চরিত্র খারাপ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমরা তো জোকস বলি, কিন্তু আপনারা তো ইন্টারেস্টিং ওয়েতে আপনারা নিজেরা উপস্থাপন করতে পারেন যে যা যা হয়, যেটা আমাদের প্রত্যেকটা আলোচনায় নাভিদ মাহবুবের কথা খুব আসে, যে নাভিদ মাহবুবের শো গুলোতে সে নিজের মতো করে, তিনি নিজের মতো করে এগুলো বলতে পারেন। হ্যাঁ, এখন আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা বলেন।
1: আমাদের এক্সপিরিয়েন্স থেকেই বলো, মজার ঘটনা হচ্ছে ধরেন আমাদের মানে মিডল ক্লাস ফ্যামিলি গুলাতে, রেগুলার ফ্যামিলি গুলাতে নিজেদের ভেতরকার কিছু ব্যাপার স্যাপার থাকে। ধরেন যে ইউজুয়ালি কি হয় যে আমরা খুব মুভি টুভিতে দেখছি যে খুব পশ ফ্যামিলিতে ছেলে পেলে তারা যদি অসুস্থ হয় তাহলে বাপ মা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে খুব উদ্বিগ্ন হয়ে বলে যে ডাক্তার সাহেব অসুস্থ হয়েছে, চিকিৎসা করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, ধরেন আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে নিয়ে আমার মায়ের বক্তব্য কেমন হয়? ডাক্তার সাহেব এর আগেই বলছি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যাইতে না, তারপরও খালি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যায়। এর আগেই বলছি ফ্রিজের থেকে বের করে ঠান্ডা পানি খাইতে না, তারপরও ফ্রিজের থেকে বের করে ঠান্ডা পানি খায়। মানে এমন ভাবে বলতে থাকে যে ডাক্তার শুনে কনফিউজ হয়ে যায়, তার কি চিকিৎসা করা উচিত নাকি আমার বিচার করা উচিত?
0: এটা ঠিক বলছেন, কারণ দেখা হইলে ধরেন আগে থেকেই বলছি, তারপর স্কুল নিয়ে বলতো না যে ওর মাংস গুলা আপনার, হাড্ডি গুলা খেলে আমার ফেরত দিবেন। আচ্ছা, আপনি বলেন যে আপনি কোন জোকস এর মধ্যে বুঝতে পারেন যে মানুষ এখন হাসবে?
1: আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে পাঞ্চ লাইন হচ্ছে দা স্পেসিফিক পয়েন্ট, দা স্পেসিফিক স্পেস, যেই জায়গাটায় আমরা এমফাসাইজ করি এবং আমরা এক্সপেক্ট করি যে মানুষ রিয়াকশন দিবে, হাসবেই বলা যায়। স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমরা পাঞ্চ লাইন কিন্তু সব ক্ষেত্রেই হয়, মোটিভেশনাল স্পিকারের একটা পাঞ্চ লাইন থাকে, দেখবেন সে কথা বলার সময় এমন একটা জায়গায় পাঞ্চটা দেয় যখন কি সে বিশ্বাস করে যে মানুষ শিহরিত হবে বা মানুষ তালি দিবে বা মানুষ মানে খুব বেশি ডিপ এন্ট্রি করবে তার বক্তব্যের মধ্যে। আমাদের পাঞ্চ লাইনটা হয়ে হচ্ছে যে আমরা স্পেসিফিক একটা পয়েন্টে এক্সপেক্ট করি যে এই জায়গাটায় মানুষ রিয়াকশন দিবে আমাকে। ব্যাপারটা না সবসময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ঘটে না, কখনো কখনো এমন হয় যে ধরেন আমি কথা বলতেছি স্টেজে, আমি এক্সপেক্ট করছি যে এই জায়গাটা হাসবে, আমি পাঁচ লাইন ডেলিভার করছি, তো আমরা আসলে কিছু শো করার পরে এটা হয় যে মানুষ রিয়াকশন দিচ্ছে না, আমি আমার একটা ভাব করি আচ্ছা এইটা পাঁচ লাইন ছিল না, এরপরে আমি আবার গিয়ে একটা পাঁচ লাইন দিই। এখন এমন তো হয় না যে আপনি 2-3টা শেয়ার করছেন তার মধ্যে কোনো না কোনোটাতে হাসবে, এইটা হচ্ছে যে আপনি আসলে এক্সপেরিমেন্ট করে করেই ঠিক হওয়া। ধরেন এটা এর আগেও আমি জানি যে আপনার সাথে যাদের আলোচনা, আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ানদের সাথে শামীম শাহেদ ভাইয়ের খুবই ভালো সম্পর্ক, এটা দর্শকরাও জানেন, আমাদের প্রচুর একসাথে আড্ডা হয় দেশে থাকতে হয়েছে, ইভেন বিদেশে যাওয়ার পরে এই যে এখনো আড্ডা হচ্ছে। তো যেটা হয় যে আমাদের সব স্ট্যান্ড আপ কমেডিয়ানদের ক্ষেত্রে এই বক্তব্যটা একই রকম হবে আমার মনে হয়, যে আমাদের আসলে দীর্ঘদিন একসাথে শো করতে করতে বা স্ক্রিপ্ট লিখতে লিখতে কিছু স্পেসিফিক পয়েন্ট, আমরা তো এক্সপেরিমেন্টটা কয়েকটা জায়গা থেকে শুরু করি। আমি একটা জোক যখন আমি একটা জোক তৈরি করি তখন আমার ফ্যামিলিকে প্রথমে শোনাই, আমার বন্ধু বান্ধবকে শোনাই, আশপাশের মানুষজনকে শোনাই, তো আমি দেখতে পাই যে মানুষের রিয়াকশনটা আসলে কি হচ্ছে। সো ম্যাক্সিমাম রিয়াকশন পজিটিভ আমি যেখান থেকে পাই সেগুলাকে পিক করি অ্যাজ মাই পয়েন্টস। তো এক্সপেরিমেন্ট করতে করতে একটা সময় আমার কাছে না এরকম 8-10টা পয়েন্ট ঠিক হয়ে যায় যে আমি জানি যে এগুলা বললে মোটামুটি হাসবেই, তার মধ্যে কিছু থাকে যে এইটা বললে হাসার সম্ভাবনা 80%, তো এইটা বললে 99%, তো আমি আবার হাতে রাখি যে এই এটা 99%, ওইটা ছেড়ে দিই। আচ্ছা, পুরান ঢাকা এরিয়া সম্পর্কে সবারই আইডিয়া আছে, পুরান ঢাকায় আমার এক চাচি আছে, বিশাল মোটা চাচি, ধরেন আদনান সামির আগের যে সাইজ ছিল ওইটার প্রায় 3 গুণ হবে আর কি। তা আমার সেই বিশাল মোটা চাচি একদিন বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পরে চাচিরে কোন রকমে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তো ফাইনালি ওই চাচির জ্ঞান ফিরছে। তো জ্ঞান ফিরার পরে ওই মোটা চাচি বলতেছে যে আল্লাহর কাছে হাজার শুকর যে জানে বেঁচে গেছি। তো পাশ থেকে চাচা বলতেছে তুমি নাইলে জানে বেঁচে গেছো, কিন্তু তুমি যে 3 বেড়ার উপরে পড়ছো, 3টা 3 ওড়াই উড়ে গেছে।
0: এটা ভালো বলছেন। আচ্ছা কিন্তু চাচি যদি শোনে তখন কি বল? আচ্ছা আমার আমার আমি কিন্তু পুরান ঢাকার ভাষা খুব ভালো পারি, আমি আপনার কইতাছি। তারপর কই নুসরাত জাহান কইতাছেন, আশরাফুদ্দিন আসিফ হাসতেছেন, নুসরাত নুরসাদ জাহান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর তাহমিনা অন্তরা ধ্বনি লিখেছেন ক্র্যাশ আমার, আপনি কিন্তু ওনার ক্র্যাশ দেখেন বুঝেন খবর আছে কিন্তু। চাচি আসলে চাচি লিখেছেন, তারপরে এদিক থেকে লিখেছেন ওয়াসিকা আফরিন ভাইয়া, অনেকদিন ধরে একটা প্রশ্ন করব করব করা করা হয়নি, রেডিওর রেডিওর নাম রেডিও ত্রিতাল কেন? ত্রিতাল শুনলেই তো তাল লয় ছন্দের কথা মনে হয়, গুড সুন্দর প্রশ্ন ওয়াসিকা আফরিন, আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি। মাহমুদুল হাসান জিশান তিনি লিখেছেন যে আমি আহমদ ইমদাদুল হক হৃদয় ভাইয়ার বড় ফ্যান, ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর ইয়ে লিখেছেন আপনার নতুন ভিডিও পাই না কেন, আশরাফুদ্দিন আসিফ, আপনার নতুন ভিডিও পাই না কেন বলেন।
1: আচ্ছা এইটা নিয়ে আমি ভাবছিলাম যে জিজ্ঞেস করলে কথা হবে, অনেকগুলা কোয়েশ্চেন আমার মেইলে আমার ইনবক্সে অনেকগুলা জায়গায় জমা হয়ে গেছে যে নতুন কন্টেন্ট কেন আসতেছে না। এইটার উত্তরটা হচ্ছে নতুন কন্টেন্টের জন্য আসলে পড়ালেখা চলতেছে। সো অনেকগুলো দর্শকের, আমি আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলাম, টেলিভিশনে পারফর্ম করছি, উপস্থাপনা করছি, এবার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যাত্রাটা তো বাংলাদেশে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের এই ট্রেন্ডটা শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়, মোর ওভার 2-3 বছর, 4-5 বছর ধরে শুরু হয়েছে, 2-3 বছর হয় এটা খুব একসেপ্টেড হয়েছে। আমি আসলে সেই রকম এক্সপেক্ট করি নাই, মানুষ এত দ্রুত এতটা ভালোবাসবে আমার ডিজিটাল কন্টেন্টকে এতটা এক্সপেক্ট আমি করি নাই। সো মানুষ যেহেতু একসেপ্ট করতেছে, সো আমিও আসলে চেষ্টা করতেছি আরো নতুন কিছু ধরনের কন্টেন্ট নিয়ে আসার, তো সেটা নিয়ে আমি আসলে পড়াশোনা চর্চা চালাচ্ছি এবং স্ক্রিপ্টিং চলতেছে, খুব দ্রুত রেগুলার কন্টেন্ট আবার নিয়ে আসব,
0: চলে আসবে। তানিয়া সুলতান লিখেছেন ভাইয়া চলে আসলাম হাসতে, এই যে আপনার আপনাকে দেখে সবাই হাসতে আসতেছে, এটাতে কিন্তু আপনার আল্লাহই জানে, মানে হাসাইতে না পারলে কি হবে আপনার, আপনি বুঝতে পারছেন অবস্থা কি হবে
1: না। এটা নিয়ে আমার খুব একটা টেনশন নাই, কারণ আপনার সাথে যখন বসি তখন কোনো টেনশন থাকে না, বিকজ আমি জানি যে ভাই না যে আমাদের কিন্তু ওইটা আমরা যখন মিরাক্কেলে ছিলাম এটা খুব হইতো, যে এটা আমাদের ব্যাকস্টেজে এটা নিয়ে খুব কথা হয় যে এপিসোড যদি ঝুলে যায় মিটটা কভার করে দিবে আর কি, এরকম একটা বিশ্বাস নিয়ে আমরা স্টেজে উঠি। তো শামীম শাহেদ ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা এরকম আমাদের ক্ষেত্রে যে আমাদের আলোচনা কোথাও ঝুলবে না, আমার যদি একটু ঝুলে যায় তো শামীম ভাই কভার করে দিবে, এটা আমাদের ব্যাকস্টেজে গ্রিন রুমে খুব আলাপ হয় আমাদের মধ্যে।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনাকে সবাই হার্ট দিচ্ছে, এস এম রবিউল ইসলাম মানে অনেকগুলো হার্ট দিয়েছেন, হৃদয় ভাইকে অনেক হার্ট হার্ট হার্ট, আপনি যেটা বললেন না সিনেমা দেখা নিয়ে আমাদের একটা এরকম এক্সপিরিয়েন্স আছে, আমরা তো ছোটবেলায় খালি গল্প বানাতাম, আমি বিটপিতে কাজ করতাম, অন ফান করে অনেক গল্প বানাতাম, সেখানে একজন বানিয়েছিলাম যে ওই যে লিজা, লিজা হচ্ছে নায়িকা, মানে একটা ছেলেকে ভালোবাসে কিন্তু ছেলেটা তাকে পছন্দ করে না, তো খালি বলে যে যা দূরে পাহাড়ি এলাকায়, তো বলে দূরে যা দূরে যা, তুই তো কারি করে বলে ওরা এইভাবেই কথা বলে। তো লিজা একদিন বলেছে যে না আমি থাকবো না, আমি পাহাড় থেকে ঝাঁপ দিব, তো ওই লিজা যখন পাহাড়ের উপর উঠে গেছে তখন ওই নায়কের মনে হয়েছে আরে লিজা তো সত্যি সত্যি ঝাঁপ দিবে, তখন সে বলছে লিজা ডাক দিয়েছে, আর প্রত্যেকটা পাহাড়ে ভাইব্রেশন হয়ে ওটা হচ্ছে লিজা যা যা যা যা এরকম হয়েছে, তো যে যা যা যা হয়েছে তখন লিজা দিয়েছে ঝাঁপ উপর থেকে পাহাড় থেকে, সে পড়েছে কিন্তু লিজার কিছু হয় নাই, আপনার গল্পের মধ্যে তিনটা পাহাড়ি যাইতেছিল, তিনটা পাহাড়ি মরে গেছে। এখন এরকম এক ভদ্র মহিলা লিজা কিন্তু অনেক মোটা সোটা ছিল, আপনি যে মোটাদের নিয়ে এত ফান করেন, আপনার মোটারা আপনাকে হামলা করে না আক্রমণ করে না?
1: না না আমি তো এইটা তারা বুঝে আর কি যে ভালোবেসে করা। আপনি মুভি বলায় এটা মনে হইলো, যাই না আপনি বলছেন যে প্রসঙ্গ ধরে ধরে অনেকদিন পরে এই সুযোগটাও আসলো মুভি নিয়ে, না এইটা খুব কমন একটা এক্সপিরিয়েন্স, এটা এক্সপিরিয়েন্সই যে কি হয় যে আমার খুব অবাক লাগে যে

0: বেশি আপনি না করতে যাওয়াই ভালো, পরে মুশকিল হবে। আব্দুর রহমান জাহিদ দেখছেন, আপনার কে কোথেকে দেখছেন লিখে দেন তাহলে, আর একটু শেয়ার করে দেন, অথবা আপনারা এটা সেভ করে দেন তাহলে, আপনার মানে লাইক বাটন দিয়ে দেন তাহলে রেগুলার শুনতে পাবেন। অস্থির হাসি ভাই, হৃদয়ের ভিডিও কি চলে গেছে নাকি? হৃদয় মাইন্ড করেছে বোধহয়। হ্যাঁ, হৃদয়কে আমরা আবার ফিরে পেয়েছি। হ্যাঁ, এই তো হৃদয়, আপনি চলে গিয়েছিলেন। স্মাইল বডি লাক্সারি লিখেছেন, ট্রু, আপনার ফ্যান গুলো কিন্তু ইন্টারেস্টিং, বডি লাক্সারি। তারপরে মোহাম্মদ মারুফ আহমেদ, অস্থির হাসি ভাই, আব্দুর রহমান জিহাদ, তারপরে মারুফ আহমেদ ভাইয়ার জন্য মিরাক্কেল দেখতাম, এই যে দেখছেন আপনার আমার মতো আরেকজন পাওয়া গেল যে আপনার জন্য মিরাক্কেল দেখতো। তারপর প্রণবানন্দ চক্রবর্তী, উই আর এনজয়িং সো মাচ, বেস্ট উইশেস ডিয়ার শামীম সাহেদ ভাই এন্ড হৃদয় ভাই, স্মার্ট স্মার্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান। ও, আপনাকে স্মার্টও বলেছি, কিন্তু আপনি তো আসলে স্মার্ট, ব্যাপারটা টেনশনে, অবশ্য টেনশনেরই ভাইয়ার বিখ্যাত ডায়লগ। ও, এটা তো আপনার বিখ্যাত ডায়লগও বলে দিছে। আপনি কিভাবে মিরাক্কেলে গেলেন এবং কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন, এটা একটু শুনতে চাই, কারণ আপনারা একই সঙ্গে বাংলাদেশের নামও অনেক উজ্জ্বল করেছেন। আনিসুজ্জামান আনিস লিখেছেন, ঢাকা থেকে দেখছি। আশরাফুদ্দিন আসিফ লিখেছেন, আমি ও আপনার কন্টেন্ট আমির খানের মতো, মুভি কম হিট বেশি, আর হাসির ভেতর মেসেজ থাকে প্রতিটি কন্টেন্টে, ভালো লাগে, কিপ ইট আপ ভাইয়া। আপনার একটা বিজ্ঞাপনের দর্শকপ্রিয়তা পেয়েছে হাতিলের বিজ্ঞাপন করেছেন।
1: আচ্ছা, আমি হচ্ছে আমি একটা বিজ্ঞাপনী সংস্থার সাথে কাজ করছি, ওদের ডিজিটাল টিমের ইনচার্জ হিসেবে। সো এই সংস্থা থেকে, এটার নাম হচ্ছে এক্সট্রা ডিজিটাল, এটা একটা পিআর এজেন্সি, এবং রিসেন্টলি তারা ডিজিটালও স্টার্ট করছে। এক্সট্রা পিআর হ্যাজ স্টার্টেড এক্সট্রা ডিজিটাল। আমি এক্সট্রা ডিজিটাল থেকে আমরা একটা বিজ্ঞাপন তৈরি করেছি খুব রিসেন্টলি, গত ভাষা দিবসে। তো ওই গল্পটা আমার লেখা ছিল এবং বিজ্ঞাপনটা সার্বিক তত্ত্বাবধানে আমি ছিলাম। তো এটা ইট গট ভাইরাল আর কি।
0: আপনি জানেন যে আমি বিটপিতে কাজ করতাম 1999-এ, আমি বিটপির ক্রিয়েটিভ হেড ছিলাম। বিটপি বাংলাদেশের মানে প্রথম দিককার মানে আলোচিত গুলোর মধ্যে একটা। যাই হোক, আজকে আমরা আপনার কথাই শুনবো, তারপরে আপনি বলেন কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন মিরাক্কেলে।
1: মিরাক্কেলে যাওয়ার
0: গল্প বলে দিবেন, কোন গল্পটা বলে হিট হয়েছেন সেটা বলে দিবেন।
1: আচ্ছা, মিরাক্কেলে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে প্রাইমারিলি যেটা হয় যে আমি আসলে, এইটা খুব কমন কোয়েশ্চেন যে আপনি কি স্ট্যান্ড আপ কমেডিয়ানই হইতে চাইছিলেন, এরকম প্রশ্ন আমরা মাঝে মাঝে প্রায়। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরাও আসলে ওইভাবে চিনতাম না, যেহেতু এই আর্টটা নতুনই আসছে। তো আমি, আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি আসলে চাইল্ড আর্টিস্ট ছিলাম আর কি, তখন আবৃত্তি করতাম, বিতর্ক করতাম। তো আমার খুব উপস্থাপনা করার ইচ্ছা ছিল। তো আমি হচ্ছে আমার স্কুল কলেজের প্রোগ্রামে, লোকাল প্রোগ্রামসে আর কি উপস্থাপনা করতাম। তো ওইভাবে করতে করতে একটা সার্টেন টাইমে যেটা হয় যে উপস্থাপনা করতে গেলে আমরা দেখতাম টেলিভিশনে উপস্থাপকদের দেখতাম যে তাদের খুব টাচ করার একটা পাওয়ার থাকে, তারা হিউমারটাও ক্রিয়েট করতে পারে, আবার হচ্ছে যে মানুষের মধ্যে একটা ফিলিং ক্রিয়েট করতে পারে। সো আমরা ওইটার একটু চর্চা করতাম আর কি। সো ওইখান থেকে আস্তে আস্তে একটা সার্টেন টাইমে বিদেশি স্ট্যান্ড আপ কমেডির সাথে পরিচয় হয়। তখন একদমই নতুন ইন্টারনেট আসছে আর কি, আমরা একদমই মাত্র ফেসবুক ইউজ করা শুরু করছি, খুব বেশি বন্ধু বান্ধব দেশের থাকে না, বিদেশিদের সাথে চ্যাট করি ইংরেজিতে, মানে কেন করি তার কোনো কারণ নাই আর কি, দু চারটা ফ্রেন্ড তাও বিদেশি, এরকম একটা সময়ের কথা বলতেছি, মাত্র ফেসবুক আসছে। তো ওই সময় আসলে আমরা কিছু ওই বিদেশি স্ট্যান্ড আপ কমেডি দেখতে পাই, আমরা যারা ঢাকায় থাকি আর কি। তো ওই সময় আমার মনে হয়েছিল যে বিদেশি স্ট্যান্ড আপ কমেডি আমাকে একটু মানে আমাকে ইমপ্রেস করে, যে তারা খুব স্মার্টলি রেগুলার লাইফ নিয়ে কথা বলে, সেইটা আবার আমাদেরকে হাসায়, প্লাস দে আর ভেরি স্মার্ট, তারা মানে একটা টপিকে ডিপে গিয়ে এমন ভাবে আমার মধ্যে হাসির উদ্রেক করতেছে যেটা আসলে আমি ভাবি নাই আর কি, খুবই আনপ্রেডিক্টেবলি হইতেছে। তো আমার কাছে মনে হয়েছিল যে এইটা করা দরকার। সিমালটেনিয়াসলি ওই সময় বাংলাদেশের পারফর্মার, মিরাক্কেল 5 এর শেষের দিকে বাংলাদেশের পারফর্মাররা ওখানে পারফর্ম করতে যায়, আমাদের ফারজানা সাগির শশী, সে খুব ভালো পারফর্ম করে এবং সে একটা ভালো পজিশন নিয়ে বাংলাদেশে ফিরে। তো ওই সময় আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দেই, একেবারেই কখনো স্ট্যান্ড আপ কমেডি করি নাই, বুঝি না, কয়েকটা জোক আহসান হাবিবের বই থেকে কয়েকটা জোক মুখস্থ করে গিয়ে আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দিই। আমার প্রথম বই যখন প্রকাশ হয় তখন মোড়কুন বচন অনুষ্ঠানে আহসান ভাইও ছিলেন।
0: ও, আচ্ছা,
1: তো এরকম নানান গল্প পরে শেয়ার করো।
0: আমাদের হুমায়ুন আহমেদের ছোট ভাই আহসান হাবিব, উনি উন্মাদ চালান বাংলাদেশে, যদিও উনি উন্মাদ নন, যারা উন্মাদের সঙ্গে যুক্ত আমরা, আমি কিন্তু উন্মাদের সাথে যুক্ত ছিলাম, আমরা উন্মাদ আর কি। হ্যাঁ, বলেন তারপরে।
1: তো যেটা হয়েছে যে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে কোনোদিন ওনার সাথে দেখা হবে বা এইভাবে কথা হবে, আর আমার বইয়ের মোড়ক উন্মোচন উনি থাকবে, এটা তো মানে একেবারেই কল্পনাতীত ছিল।

0: তো ওই সময় আমি অডিশন দিতে যাই। তো অডিশন দিতে যাওয়ার পরে কি হয় যে একটা রুমে অডিশন দিলে কিছু মানুষে আরেকটা রুমে নিয়ে যায়, কিছু মানুষে বলে দেয় থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার মানে হচ্ছে সে বিদায়, সে বাদ। যে আরেকটা রুমে গেল সে টিকে গেল। এইটা দুই ধাপ অতিক্রম করার পরে বুঝলাম। তো প্রথম দিনের অডিশনে এরকম, তখন অডিশন হচ্ছিল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে, আমি তিন চারটা ধাপ অতিক্রম করে একটা ধাপে আমি বাদ পড়ি। মানে তখন বুঝি যে আমিও থ্যাংক ইউ হয়ে যাই, আর কিছু লোককে নিয়ে যাওয়া হয়। তো চতুর্থ ধাপে খুব সম্ভব, এবং ওইটাই খুব সম্ভব ফাইনাল ধাপ ছিল আমার মনে হয়েছে, পরে আমি তো আর ছিলাম না, আমি দেখতে পাইনি। ওই ধাপে দাড়িওয়ালা ভদ্রলোক সে আমাকে থ্যাংক ইউ বলে দেয়, আমার খুব মানে তার উপর মনটা খারাপ হয়, মানে তার আর পছন্দ হইলো না আর কি। আমি আসলে অনেক পরে গিয়ে জানতে পারছি টেলিভিশন থেকে যে উনি ছিলেন শুভঙ্কর দা। তো ফাইনালি শুভঙ্কর দার কাছে আমি বাদ করছি, মিরাকেল সিক্সে আমার আর যাওয়া হয় নাই। হ্যাঁ, তারপরে ব্যাক টু ব্যাক আমি মিরাকেল সেভেনে অডিশন দিছি, মিরাকেল এইটে অডিশন দিছি, মিরাকেল নাইনে অডিশন দিছি। আমি হচ্ছে তিনবার রিজেক্টেড হওয়ার পর মিরাকেল নাইনে সিলেক্টেড হয়েছি। প্রতিবারই আমি অডিশন দিয়ে গেছি, এবং এর মধ্যে মধ্যে আস্তে আস্তে স্ট্যান্ড আপ কমেডি, মিরাকেল, জোক সবকিছু বুঝতে শুরু করছি। এর মাঝখানে একটা সময় এনটিভিতে একটা স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো হইতো হাসো নামে, ওইটাতে আমি পার্টিসিপেট করি। সেইটাতে পার্টিসিপেট করার পর ওখানে গ্রুমিং ট্রুমিং হয় সবকিছু মিলে, আমি হচ্ছে ওইটার ফাইনালিস্ট হই। ওই সময় ওইটার মেন্টর ছিলেন হচ্ছে আমাদের মিরাক্কেলেরই বেশ কিছু মানে উজ্জ্বল নাম আর কি, আবু হেনা রনি, শাওন মজুমদার, মোহাম্মদ পরশ, ওনারা হচ্ছে ওইটার মেন্টর ছিলেন। তো যেটা হয় যে ওই শোটা শেষে আবু হেনা রনি উনি হচ্ছে বুনো পায়রা নামে একটা মিডিয়া হাউস ফাউন্ড করেন, এবং বাংলাদেশ কমেডি ক্লাব নামে একটা সংগঠন ফাউন্ড করেন। ওইখান থেকে আমরা হচ্ছে উইকলি একটা ওপেন মাইক শো করতাম, আর মানে উনি যখন এটা ফাউন্ড করেন তখন আমাকেও সাথে নেওয়া হয়। আমরা পাঁচ ছয় জন ফাউন্ডিং মেম্বার একসাথে ওটা ফাউন্ড করি। আমি তখন স্ট্রাগলার আর কি, এনটিভির ওই শোটা করার পরও যতটা সুপারস্টার হয়ে যাবো ভাইবা রাস্তায় বেরোইছি, দেখি যে কেউ চিনেও না, জিজ্ঞেসও করে না, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিথিং আর কি। হয়তো আমরা পৌঁছাইতে পারি নাই মানুষের কাছে সেভাবে। তো বুঝতে পারলাম যে স্ট্রাগলের দিনটা শুরু আর কি। তো তখন যেটা হইতো যে বুনো পায়রায় কাজ করতাম, বাংলাদেশ কমেডি ক্লাবের একটা গ্রুমিং সেশন হইতো। তো ওইখানে কয়েকজন গ্রুমার ছিলেন, আমরা পাঁচ ছয় জন মিলে আমরা নতুনদেরকে শেখানোর চেষ্টা করতাম। তো আমি ওইখানকার ছোটখাটো একজন গ্রুমার ছিলাম আর কি, মানে আমি হচ্ছে নন স্টার গ্রুমার। ওইখানে স্টার গ্রুমার আছে কিছু, আমি নন স্টার স্ট্রাগলার গ্রুমার। আমি স্ট্রাগলটা করতেছিলাম, আর কিছু টেলিভিশন প্রোগ্রামের আনাচে কানাচে দুই তিন মিনিটের একটা করে একটা স্কিট আমি লিখি, ওইখানে পারফর্ম করি, এরকম করে একটা একেবারেই স্ট্রাগলার পারফরমেন্স এর দিন চলতেছিল। আর চেষ্টা চলতেছিল যে একদিন মিরাক্কেলে যাব, ওপেন মাইক চলতেছিল। তারপরে এইভাবে চলতে চলতে মিরাক্কেল নাইনের অডিশন ফেস করি, মিরাক্কেল নাইনের অডিশন আমি সিলেক্টেড হই, এবং বেশ কয়েকটা ধাপ তখন একে একে হয়। সব কয়েকটা ধাপ অতিক্রম করে কলকাতায় যাওয়া, কলকাতায় গিয়ে পারফর্ম করতে শুরু করা, তারপরে একে একে পাস করা আর কি, এক একটা জায়গায় নিজের জায়গাটা করে নেওয়া। আসলে আমি যখন যেটা হয় যে আমাদের গ্রুমিং ফার্স্ট এক মাসের হচ্ছে বেশি সময় আমাদের একটা ফাউন্ডেশন টাইপের গ্রুমিং হয়। তো ওই সময় আমি জাহাঙ্গীরনগরে পড়ি, এবং আমার থার্ড সেমিস্টার চলে, ওই সময় ফাইনাল পরীক্ষা চলতেছিল। ফাইনাল পরীক্ষা
1: কোন সাবজেক্টে ছিলেন আপনি?
0: আমি ছিলাম ফিনান্সে। পাঁচটা কোর্স, তার মধ্যে দুইটা কোর্স এর পরীক্ষা হবে, তারপরে ভর্তি পরীক্ষার জন্য এক মাসের একটা ছুটি, তারপরে তিনটা কোর্স এর পরীক্ষা হবে। তো আমাকে ওই দুইটা কোর্স এর পরে ফাউন্ডেশন গ্রুমিং আমি যত আগে যাবো, এটা আমি আমার সিনিয়রদের কাছ থেকে জানছি, যত আগে যাবো তত বেশি আমার টিকে থাকার সম্ভাবনা, কারণ ওই গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট। সেইখান থেকে আসলে বেসিক শেখাটা হয়, আর আমি দেরি করে গেলে আমার মানে ঝরে পড়ার সম্ভাবনা বেশি, এটা অলরেডি আমি জেনে গেছি। তো ওই সময় আমাকে আসলে স্যাক্রিফাইস করতে হয়। আমি তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারকে বলি যে স্যার আমার তো যেতে হবে। তো স্যার তখন আমার বলে যে আমার তখন মানে বেশ ভালো একটা সিজিপিএ ছিল, তখন স্যার আমারে যাইতে দিবে না। তো বলতেছিল যে দেখো তোমার সিজিপিএ যদি 3.5 এর নিচে হইতো তাহলে আমি তোমারে যাইতে দিতাম, কিন্তু তোমাকে যেতে দেওয়া যাবে না, তুমি এরকম পাগলামি করো না। তো স্যারকে আমি বলছিলাম যে স্যার সর্বোচ্চ ক্ষতি কি হইতে পারে একটু বলেন তো। স্যার বলছে তোমার ইয়ার ড্রপ করতে হবে। আমি অনায়াসে ভাবছি যে আচ্ছা ফাইন, আমি একটা বছর, আমি তিন বছর ধরে চেষ্টা করতেছি একটা ইয়ার আমি ড্রপ করতে পারি। এবং মিন টাইমে আমার এখনো মনে আছে ডিপার্টমেন্টের ভিসি ম্যাডামের সাথে, আমাদের ইউনিভার্সিটির ভিসি ম্যাডামের সাথে আমার দেখা হয়। ম্যাডামকে আমি বলি যে ম্যাডাম মিরাক্কেলে যাব, এরকম ফাইনাল বাদ দিয়ে যেতে হচ্ছে। অদ্ভুত ভাবে ম্যাডাম ওয়াজ মানে বিগ ফ্যান অফ মিরাক্কেল, সে জাস্ট আমার বলে কংগ্রেচুলেশন কবে যাবা, হ্যাঁ তুই যাও বাকিটা দেখা যাবে। ওই সময় এইটা খুব একটা বিগ মোটিভেশন ছিল আমার জন্য যে ভিসি ম্যাডাম এইভাবে বললো, তার মানে আমি একদম মানে ওই যে হয় না স্কুলে একটা টিসি খেয়ে যাওয়ার ভয়, তার মানে ইউনিভার্সিটি থেকে বাদ পড়ে যাবো না। তো আমি তখন গেলাম, যাওয়ার পরে ফাউন্ডেশন গ্রুমিং করলাম, গ্রুমিং টাইমটা পার হওয়ার পরে এপিসোড ভাগ করে দেওয়া হয়। তো আমরা হচ্ছে বাংলাদেশের তখন 9 জন পারফর্মার, হ্যাঁ 11 জন গেলাম, 9 জন স্ক্রিনে আসবে। তো ওই সময় অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়, অনেকবার টেলিভিশনে বলছি। তো আমরা আসলে 36 জন ফার্স্টে সিলেক্টেড হই, তারপরে সেখান থেকে একে একে বাদ পড়তে পড়তে আমরা 11 জন কলকাতায় যাই, সেখান থেকে 9 জন আমরা স্ক্রিনে আসি। তো ওই 9 জনের মধ্যে থেকে 3 জনকে এপিসোড দেওয়া হয় ফার্স্টে, যে ফার্স্ট 3টা এপিসোডে ওরা 3 জন পারফর্ম করবে, বাকিরা এখনো জানে না। এবং এইটা খুব একটা আতঙ্কের সময় যে আসছি, এখন বাংলাদেশে সবাই জানে যে গেছে মিরাক্কেলে পারফর্ম করতে, বাই চান্স এপিসোড না দিয়ে যদি গ্রুম আউট হয়ে যায় এইটা একটা মান ইজ্জতের ব্যাপার। তো দেখা যাচ্ছে যে মানে তখন না এক্সপেকটেশন মিরাক্কেলের ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়া ছিল না, একটা এপিসোড করার তিনজনকে আমি খুব হ্যাপি যে থার্ড ওয়ান আমি, থার্ড এপিসোডে আমি উঠবো। তো মজার ব্যাপার হচ্ছে মানে কোইনসিডেন্টালি ঠিক আমার এপিসোডের আগের দিন আমাকে জানানো হইলো যে থার্ড এপিসোডে আমি উঠবো না, আরেকজন উঠবে। তারপরে আবার আমাকে একটা এপিসোড দেওয়া হলো, সামহাও আগের দিন আবার আমি বাদ আরেকজন উঠবে। হ্যাঁ, সো মিরাক্কেল আসলে ব্যাক টু ব্যাক প্ল্যানিং চলতে থাকে ওনারা খুব, মানে এইটা একদম মন থেকেই বলতেছি যে টোটাল প্রোগ্রামটা নিয়ে প্রচুর ব্যাকওয়ার্ক হয় এবং ব্যাক টু ব্যাক বারবার প্ল্যানিং চলতে থাকে যে এই এপিসোডটাই কি করলে সবচেয়ে ভালো হয়। তো দেখা যাচ্ছে যে ফাইনাল টাইমে মনে হয়েছে যে আরেকজন উঠলে বেটার হয়, সো তাকে উঠানো হচ্ছে। এরকম করে আমি 3 বার ব্যাক টু ব্যাক 3 বার আমি আর এপিসোড বাদ করেছি, উঠতে পারতেছি না, বাদ করতেছি বলতে গ্রুমিং থেকে চলে আসতেছি না, মানে আমার এপিসোডে উঠাচ্ছে না, আমি গ্রুমিং হাউসে থেকে যাচ্ছি, উঠতে পারতেছি না।
1: এরকম ম্যাডাম দেখলে তো আপনার টিসি দিয়ে দিত, এটা আপনি জানেন।
0: এখন ফাইনালি যখন আমাকে ফাইনালি 4th time আমি এপিসোড পাই এবং এই এপিসোডে আমি উঠবো শিওর, তখন আমি যে এপিসোডে উঠি 5 জন আমরা পারফর্ম করব, তার মধ্যে বাকি 4 জনই হচ্ছে গত সপ্তাহে এক একটা এপিসোডের এপিসোডিক উইনার হয়েছে, মানে তারা অলরেডি অলরেডি একটা জায়গা করে নেওয়া পারফর্মার। আমি ঠিক মাঝখানে পারফর্ম করব, আমি ঝুলাইলেও যাতে অসুবিধা না হয় এরকম একটা, মানে আমার কাছে তখন মনে হয়েছে আর কি যে এরকম কিছু একটা হইতে পারে। এবং তখন আমি মানে খুব ভয়ে ভয়ে পারফর্ম করতে উঠি এবং আমার ফার্স্ট এপিসোডে মানে হ্যাপিলি এন্ড ফরচুনেটলি ওই এপিসোডে 1 জন এপিসোডিক উইনার হয় এবং সেটা আমি হই।
1: মনে আছে
0: আচ্ছা ওইখানে যেটা হয়েছিল যে রেডি করা ছিল, আমাদের তো রেগুলার লাইফ নিয়েই কথাবার্তা, সো একদমই আমার বাপ মায়ের সাথে কি হয় এরকম নানান কিছু, আমি একটু মনে করি যে আমার ফার্স্ট জোক ছিল হচ্ছে যে আমি জোক মনে করে একটু বলি, তাহলে ফার্স্ট জোক ছিল এইটা যে সেদিন গুগলে সার্চ করছি লেটেস্ট ফানি জোকস, তো গুগল রিপ্লাই দিছে মিরাক্কেল কি আবার শুরু হয়েছে। আমরা ইন্টারনেটে এত বেশি জোক সার্চ করতে হইতো যে মানে গুগলও আমাদের প্রতি বিরক্ত। এবং এইটার আমি অনেকগুলো সিকুয়েল তৈরি হয়েছিল, এইটা নিয়ে প্রোমো হয়েছিল, তারপরে যেটা এইটার আবার সিকুয়েল করছিল জোক হয়েছিল এরকম যে সেদিন মিরাক্কেলে আবার মিরাক্কেলে সার্চ দিছি লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে কিরে তুই এখন বাদ পড়স নাই। সব জোক বলে ফেলছে, তখন আমরা জোক ক্র্যাক করতাম এটা নিয়ে যে আর জোক পাচ্ছি না, এটা নিয়ে জোক ক্র্যাক করা হইতো। তো তখন আবার এইটার একটা থার্ড সিকুয়েল করছিলাম এরকম যে মানে ওই দুইটা বইলা তারপরে এরকম করছিলাম যে সেদিন মিরাক্কেলে সার্চ দিছি আবার সার্চ দিছে লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে ভাই আমরাও খুঁজতেছি পাইলে আমাদেরও দুই একটা দিস।
1: এটা ভালো হয়েছে, এটা মানে জানো একটা ইয়ে পড়ি কয়েকটা কমেন্ট পড়ি, সবাই আপনার জন্য ওয়েট করছে। আপনারা যারা দেখছেন আপনারা লিখে দেন কোথা থেকে দেখছেন, আনিসুজ্জামান আনিস, আনিস ভাই আমাদের প্রমিথিউস ব্যান্ডের একজন ইয়ে ছিলেন, দুর্দান্ত মিউজিশিয়ান, ঢাকা থেকে দেখছি। তিনি লিখেছেন হৃদম হৃদয় ভাই দাড়িতে সুন্দর লাগছে, মা মুস্তাফিজুর রহমান পাপ্পু, তারপরে হৃদয় ভাই অসাধারণ, মোহাম্মদ নাইমউদ্দিন, তারপর রিপন সরকার লিখেছেন রিপন সরকার নবীপুর নরসিংদী থেকে, ও গুড নরসিংদী নবীপুর থেকে, নরসিংদী আমার দেশের বাড়ি, গ্রামের বাড়ি। নুসাদ জাহান, আমার মতো কে কে অফিসের রিপোর্ট তৈরি করছেন আর প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, কে কে অফিসে অন্য কাজ করছেন এবং একই সঙ্গে এই প্রোগ্রাম দেখছেন হাত তুলুন। নুসাদ জাহান লিখেছেন, নুসাদ অফিসে কাজ করাই ভালো, আমাদের এই অপ্রয়োজনীয় আড্ডা শুনে কি করবেন, সব আজের আলাপ।
0: আমার প্রশ্ন হচ্ছে হাত তুললে নুসাদ দেখবেন কিভাবে?
1: হ্যাঁ, নুসাদ কিভাবে দেখবেন হাত তুললে? আচ্ছা, আপনারা হাত তুললে আমরা দেখাই দিব, আমরা এখানে আছি। নুসাদ জাহান তারপরে লিখেছেন, আব্দুর রহমান জাহিদ, ইমদাদ হক হৃদয় ভাইয়া না থাকলে বাংলাদেশের মানুষ মিরাক্কেল দেখতো না। একদম ঠিক ভাই, তরুণ প্রজন্মের নতুনদের উদ্দেশ্যে কিছু,
0: আমার কিন্তু এটা, আমি সরি স্বামী ভাই, আমি একটু ইন্টারাপ্ট
1: করব, একদম মাঝখানে
0: আমার কিন্তু মনে হয় না যে মানে আমি জানি না এটা আমি এমন কেউ না, আসলে মিরাক্কেল একটা বিগ ব্র্যান্ড, হয়তো আজকে আমি মিরাক্কেলের হৃদয় হয়েছি বলেই এই কথাগুলো সবাই বলতেছেন, আমি জানি উনি ভালোবেসে বলতেছেন, তা আমার মনে হয় আমি না থাকলেও মিরাক্কেল সবাই অনায়াসে দেখতে, আমিই দেখতাম
1: না। তবে একটা একটা বিষয় আমি বলি, ধরেন আপনি তো পারফর্মার আর আমরা তো ধরেন পারফর্মারদের নিয়ে কাজ করেছি, একটা আমি যখন আপনার শোটা দেখি বা আপনার জোকস গুলা দেখি, প্রত্যেকটার মধ্যে একটা আছে না যে ও ছক্কা খেলে, হ্যাঁ ঠিক আছে, ছক্কা কোনোটা হয়তো আপনার 100 90 পায়, 80 পায়, আপনার কোনোটা কিন্তু স্টার মার্কের নিচে নাই, মানে 75 নিচে নাই, এইটা আপনি বেসিক্যালি উইজি বলে, সেটা একটা কারণ। তারপর আমি বলি আপনার প্রিয় ভাই আমির হোসেন তুষার, তারপরে আব্দুর রহমান জিহাদ, জুবায়ের রুবেল, বা খুব সুন্দর আলোচনা। লাবণী আহমেদ লিখেন, শামীম ভাই আপনার এই প্রোগ্রামটা অনেক ভালো লাগে, এই প্রোগ্রামে এই প্রোগ্রামটা আমাদের আরো অনেক তারকাকে নিয়ে আসবেন, ওকে। তারপর মারুফ আহমেদ লিখেছেন, ভাইয়ার জোকস গুলা অসাধারণ। হ্যাঁ আসলেই হৃদয়ের জোকস গুলো আসলেই অসাধারণ। তারপরে হচ্ছে তারপরে আমির হোসেন তুষার লিখেছেন, আমিও হৃদয় ভাইয়ার জন্যই প্রোগ্রাম দেখতাম, ওকে। তারপরে ওসমান গনি, আমি লক্ষ্মীপুরের, আমাদের লক্ষ্মীপুরের গর্ব, আপনি আননি কি লক্ষ্মীপুরের নি কেন? আচ্ছা বুঝলাম বুঝলাম বুঝলাম, আশি জায়ারি বইতাম চাই না, আশি জায়ারি। প্রিয় ভাইয়া খুবই সুন্দর, অসাধারণ, হৃদয় ভাই অসাধারণ। তারপরে সবাই লিখছে তাই, মাহির চৌধুরী দুইজনকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। হৃদয় ভাই, মাহির চৌধুরী সিলেট থেকে দেখছি, আজকে লাইভ প্রোগ্রাম শেষে শেষে থ্যাংক ইউ বলে যাবেন ভাই, থ্যাংক ইউ বলে যাবেন, বুঝছেন। আচ্ছা এখন আপনি বলেন, আপনি লক্ষ্মীপুর নিয়ে আপনার এক্সপিরিয়েন্স বলেন। আমার আমার ছোট ভাই, আমাদের এক বন্ধু আছে বুঝছেন, সে তাই যে জিজ্ঞেস করেন যে তোমার দেশে বাড়ি কই, সে কিছু বলে না। আবার জিজ্ঞেস করেন তোমার দেশে বাড়ি কই, কিছু বলে না। আবার জিজ্ঞেস করেন তো সে বলে নোয়াখালী, তো কি হয়েছে এরকম।
0: না কিন্তু আমি না এটা, হ্যাঁ আমি বলতে চাই আই এম প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এবং অনেকে বল,
1: আমিও তাই, আমিও তাই। ধর আমার আমার ছোট ভাইয়ের ওয়াইফ হচ্ছে তার বাড়ি আপনাদের দিকেই, আমাদের বন্ধু বান্ধব ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওইদিকের, ফলে আমিও প্রাউড ফিল করি, এটা জাস্ট বলা আর কি। হ্যাঁ
0: না না এটা আমি আসলে আপনারও বলতেছি না, আমি মানে র্যান্ডমলি বলতেছি আর কি, যেটা হয় যে আমি সত্যি প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এটা অডিয়েন্সের উদ্দেশ্যে একবারে বললাম। যেটা হয় যে অনেকেই মনে করে যে নোয়াখালীর দিকে যাদের বাড়ি তারা মনে হয় বলতে চায় না, হ্যাঁ, এবং অনেক জায়গায় আমাকে ঢাকা থেকে দেখানো হয়, তো এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে। যেটা হয় যে নর্মালি আমি ঢাকাতেই বড় হয়েছি, তো অনেকে আবার আমি মিরাক্কেলের অডিশন দিয়েছি ঢাকা থেকে, তো অটোমেটিক্যালি অনেক জায়গায় চলে আসে যে ঢাকার ছেলে বা ঢাকায় থাকে, তো আমার আসলে বলতে কোনো দ্বিধা নাই, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। এবং অনেকে মনে করে যে লক্ষ্মীপুর, যদি জিজ্ঞেস করে আপনার গ্রামের বাড়ি কই, যদি বলি লক্ষ্মীপুর, তাহলে বলে আচ্ছা নোয়াখালী বলতে অসুবিধা কোথায়, লক্ষ্মীপুর কেন বলেন আলাদা করে? এটা আসলে বৃহত্তর নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। লক্ষ্মীপুর নিয়ে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আসলে লক্ষ্মীপুরে খুব বেশি থাকা হয় নাই, লক্ষ্মীপুরের কাছ থেকে আমি আমার লাইফের সবচেয়ে প্রিসিয়াস এবং সবচেয়ে মূল্যবান কিছু পাইছি, সেটা হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা লক্ষ্মীপুরে বড় হয়েছে, লক্ষ্মীপুর আমাকে আমার বাবা মা উপহার দিয়েছে, আমি আসলে ঢাকাতেই বড় হয়েছি, এবং আমার আমার জীবন যাপন, আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তা, আমার জোক, আমার লেখালেখি সব জায়গায় আসলে ঢাকাটাই বেশি। আমি ঢাকার এই যানজট, যান্ত্রিকতা এগুলোর মধ্যেই বড় হয়েছি, বাট আই লাভ লক্ষ্মীপুর আর কি।
1: হ্যাঁ
0: লক্ষ্মীপুরের কথা আসে, অনেকে বলে যে নোয়াখালীর ভাষায় একটু জোক টোক বলেন, আমি আসলে খুব বেশি পারি না, বাট মানে ট্রাই করে বলি যে আমার এক কাজিন আছে, তো ও হচ্ছে ওরকম মানে লক্ষ্মীপুরেই থাকে, তো ওরে ক্লাসে টিচার বলছে যে তোর একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞেস করি দেখি, তুই তোর সাধারণ জ্ঞান কেমন, ধর তুই জঙ্গলে বেড়াইতে গেছিস, তোর একটা বাঘ আক্রমণ করছে, তুই কি করবি? স্যার আমি নদীতে ঝাঁপ দিব। তাহলে ধর বাঘও নদীতে ঝাঁপ দিছে, তুই কি করবি? স্যার আমি ডাঙা ধুড়ি যাবো। ধর বাঘও ডাঙায় উঠে গেছে, তুই কি করবি? স্যার আমি তাহলে গাছে উঠুম। আচ্ছা বাঘও গাছে উঠছে, তুই কি করবি? স্যার আপনি কি বাঘের হককে না আর হককে আনলে দিয়ে আরে মারিয়ে ছাড়বেন।
1: Yeah. ওই যে একজন বলতেছিল দুষ্টামি করে দরবেশ বাবাকে, দরবেশ বাবা মনে করেন আমি এর মধ্যে বনের মধ্যে জঙ্গলের মধ্যে নামাজ পড়তেছি, হঠাৎ দেখলাম একটা বাঘ আসতেছে, আমি কি নামাজের প্রস্তুতি নিব নাকি আমি দৌড় দিব? দরবেশ বাবা বলছিল যদি অজু থাকে তাহলে প্রস্তুতি নিবা, না থাকলে দৌড় দিবা। যাই হোক, আমরা মানে এটা এই জন্য বললাম যে আপনি যেটা বললেন না যে গনি মিয়া, আমাদের বন্ধু ওর কাছে শুনেছিলাম যে গনি মিয়ার ইয়েতে আপনার গাছে উঠেছে, সে পাশের বাড়ির ডাব গাছে ডাব খাবে, তার ডাব খেতে ইচ্ছা করছে কিন্তু সেই ডাব গাছটা তাদের না, পাশের বাড়িতে উঠছে, এর মধ্যে মালিক চলে আসছে, আসে ডাক দিচ্ছে আর গাছ কি ডারে কয়েছে আসা আয় গনি, গণন লাইক তো না, নামি আয় নামি আয়। আচ্ছা, এখন আপনি বলেন যে এই যে আপনি আগের হৃদয় ছিলেন আর এখনকার হৃদয়, যে আপনি বললেন এনটিভির শো করে বের হয়েছেন লোকজন চিনছে না, কিন্তু এখন আবার আপনি এনটিভিতে যাচ্ছেন জাজ হয়ে কিংবা আরো বড় পজিশনে, আপনি যেখানে আপনার স্কুলে ইউনিভার্সিটিতে আপনি কিরকম রিয়াকশন পাচ্ছেন?
0: ট্রেমেন্ডাস রিয়াকশন, এইটা হচ্ছে বিয়ন্ড এক্সপেকটেশন আর কি। সত্যি ওই যে মিরাকেলে গেছিলাম, আসলে লিটারালি ইজ্জত বাঁচায় ফিরবো, একটা এপিসোড করে আসতে পারলে হবে। তবে এইটা ঠিক যে আমি যখন আমাদের আগে যারা পারফর্ম করতেছিল এইটা খুব মানে চোখে পড়তেছিল যে এইটা শুধু স্ট্যান্ড আপ কমেডির মঞ্চ না, ধরেন আমার যারা সিনিয়র আবু হেনা রনি শাওন মজুমদার ওনারা যখন পারফর্ম করছেন, আমি দেখছি যে ওনারা যখন চেক নিতে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ বাজানো হচ্ছে, একসময় মানে আকরাম খান ছক্কা মারলে এরকম গান বাজানো হইতো, আশরাফুলরা সেঞ্চুরি করলে এরকম গান বাজানো হইতো, মানে এই ব্যাপারটা এইরকম যে আমাদের মধ্যে একটা শিহরণ তৈরি করতেছে। আমি নিজেকে ওই জায়গাটায় ডেফিনেটলি কল্পনা করতাম, তো ঘটনাটা আসলে ওইরকমই ঘটছে, পারফর্ম করার পরে সবাই ওইভাবে এক্সপেক্ট করছে। এবং আমার ওই আমি এটা এর আগে শামীম ভাইয়ের উপস্থাপনাতেই বাংলা ভিশনের একটা প্রোগ্রামে বলছিলাম যে কি হয় যে অনেকে বলে না যে ভাই আপনি আমার ক্রাশ, তারপরে আপনি অনেক কিউট এটা সেটা, তো আমরা যখন রাস্তায় নাইমা হাঁটতাম এক্সপেক্ট করতাম, যখন ওই যে স্ট্রাগলিং পিরিয়ডটাই যে কালকে একটা প্রোগ্রাম দেখাইছে টিভিতে আমার, আমি এক্সপেক্ট করতেছি ঠিক ওই কস্টিউমটা পরে বের হইছি, যে শার্টটা পরে আমি ধরেন পারফর্ম করছি ওইটা পরে বের হইছি, যে অ্যাট লিস্ট শার্টটা দেখে আমার চিনুক, কারো কোনো আমি বুঝলাম না কারো কোনো পাত্তাই নাই, মানে কেমন কথা, রাস্তা দিয়ে হেঁটে গেলাম চলে আসলাম কারো কোনো পাত্তা নাই। হ্যাঁ, তো এই ওই সময়টা তো আমি ছিলাম, মিরাকেলে যাওয়ার পরে হয়তো কিছুটা পারফরমেন্স এর ডেভেলপমেন্ট হয়েছে শেখার পরে, কিন্তু ধরেন চেহারায় তো বিশেষ পরিবর্তন এত শর্ট টাইমে আসে নাই, ধরেন মিরাকেলে যাওয়ার ঠিক এক মাস আগে আমি যেমন ছিলাম দেখতে, মিরাকেল থেকে ফিরে তেমনই আসি দেখতে, হালকা হয়তো পরিবর্তন হইতে পারে, দেখতে একটু খারাপও হয়ে যেতে পারে পরিশ্রমের কারণে, কিন্তু ওই যে মানুষ বলে যে ভাই আপনি আপনি দেখতে এত কিউট, এই এটা সবটা ভালোবাসা থেকে আর কি, মিরাকেলের কারণেই হয়তো হয়েছে। আরেকটা জিনিস হয়েছে, আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে বন্ধু বান্ধবদের মধ্যে, আর এটা একটু মজা করেই বলি উইথ ডিউ রেসপেক্ট, আমার প্রত্যেক মানে আমি ফ্রেন্ডদের কাছে স্টার কখনো হইতে চাইনি, আমি বন্ধুদের কাছে বন্ধুই থাকতে চাইছি। সবচেয়ে বেশি হয়েছে আমি হচ্ছে রাইফেলস পাবলিক স্কুলে পড়ছি, রাইফেলস পাবলিক কলেজে পড়ছি, তো আমাদের কো এজুকেশন ছিল, তো তখন যেটা হইতো যে আমার মতো ছেলে পেলে যারা সবাই তো টুকটাক চেষ্টা করতো যে অমুক সুন্দরী মেয়ের সাথে একটু লাইন মারার চেষ্টা, বা যদি একটু পাত্তা দেয় আর কি টিফিন টাইমে একটু গিয়ে কথা বলার চেষ্টা, তো ওই সময় যাদের কাছে পাত্তাটা পাইতেছিলাম না আমরা, এরকম অনেককে আমি দেখছি, মানে এইটা একটা বিগ অ্যাচিভমেন্ট এবং মনে মনে আনন্দ আর কি, যে তারা আমাকে ইন্ডিয়াতে থাকাকালীন আমি দেখছি যে তারা ফেসবুকে পোস্ট করতেছে যে ও আমার খুব ভালো বন্ধু, হি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন।
1: তাহলে পুরনো প্রেম কি আপনি ফিরে পেয়েছেন? ওই যে মেটা
0: না, সেই রকম কিছু না,
1: যাই হোক সিরিয়াসলি বলেন অবভিয়াসলি, কারণ আপনি যে আপনি বলছেন একটা, আপনি যখন বলতেছিলেন যে ওই যে আগে যারা পাত্তা দিত না, তখন আপনার মুখ থেকে মুখটা এমন কষ্টে কষ্টে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল, বোঝা যাচ্ছে যে অনেক পুরনো স্মৃতি আছে, সেই স্মৃতিটা শুনতে চাই কোন মেয়ে।
0: প্রেম তো পরের ব্যাপার, আমি তো বললাম কো এজুকেশনে কিছু ছেলে পেলে থাকে যারা হচ্ছে পাত্তাটা পাইলেই অনেক, মানে প্রেম কোথেকে ভাই, তাকাইছে হাসি দিয়ে বলছে, ধরেন আমি যে জিজ্ঞেস করছি কি অবস্থা, হাসি দিয়া ভালো আছি বলছে, তাতেই সাত দিনের পেট ভরে গেল, প্রেমের তো ব্যাপারই না। এদের ক্ষেত্রে তো ওইটাই হচ্ছিল না, কারণ তখন হচ্ছে সিনিয়র ভাইদের সাথে ওদের মানে কি হচ্ছে যে আমার যারা ব্যাচমেট যাদের সাথে আমরা চেষ্টা করতেছি যে ওরা যদি একটু কথা বলে একটু পাত্তা টাত্তা দেয়, কোচিং এ গেলে একটু তাকায় আমার দিকে, তারা ধরেন সিনিয়র ভাইদের সাথে প্রেম করতেছে, অথবা সিনিয়র ভাইদের সাথে তাদের একটা বিরাট ব্যাপার স্যাপার চলতেছে, মানে আমাদের প্রতি বিশেষ কোনো পাত্তাই নাই, তো ওই সময়ের কথা হচ্ছে, আমি এক্সপেক্ট করি নাই, কিন্তু ব্যাপার হয়েছে যে যখন আমি দেখতেছিলাম এরা পোস্ট দিতেছে তখন একটু মানে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি।
1: এটা ভালো। আমরা শেষ পর্যায়ে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা যারা তারা শুনতে পাবেন আপনার মোবাইল থেকে আপনি যদি রেডিও ত্রিতাল বাংলা লিখে সার্চ দেন সেই অ্যাপটা ডাউনলোড করলে আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতে শুনতে পাবেন। এটা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আমরা একই সঙ্গে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আপনারা আমাদের খুঁজে পাবেন। একটু স্লোলি আমরা এগোচ্ছি। আমরা আজকে কথা বলছিলাম ইমদাদুল হক হৃদয়ের সঙ্গে। আমরা শেষ পর্যায়ে, আপনি চিন্তা করতে পারেন আমরা 45 মিনিট কথা বলে ফেলছি?
0: না আমরা বলি আর কি, যে ধরেন এইরকম ছেলে পেলে আমাদেরও তো ইচ্ছা করে কোথাও গিয়ে একটু পাত্তা পাওয়ার চেষ্টা করি, বা বিফোর মিরাকেল বা মনে করেন যে যখন পাত্তা পাচ্ছি না এরকম একটা সময় একটা ধরেন মেয়ের সাথে আমরা চেষ্টা করতেছি যে যদি একটু পাত্তা পাওয়া যায়, যে খুব চেষ্টা করতেছি কিন্তু মেয়েটার কোনো পাত্তা নাই। তো ফাইনালি গিয়ে বললাম যে তুমি যে আমার কোনো পাত্তা দিতেছো না, তুমি জানো আমার এই শার্টের দাম 2000 টাকা, আমার এই প্যান্টের দাম 3000 টাকা, আর আমার এই জুতা এটার দাম 8000 টাকা। সে বলে ঠিক আছে শার্টের বোতামটা লাগাও, 15 টাকা দামের স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছে।
1: আমার কমেন্ট পড়লই না, কেন পড়বো না, অবশ্যই আপনারা পড়বো। আয়মান সাজিদ আপনার কমেন্টে হৃদয় ভাইয়ার পাশে থেকে কমেডি প্র্যাকটিসের সুযোগ হয়েছে। আচ্ছা আচ্ছা আয়মান সাজিদ,
0: আয়মান সাজিদ, হ্যাঁ আমাদের কিছু স্টুডেন্ট ছিল, মানে আমাদের কিছু ভাই ব্রাদার ছিল যাদেরকে আমরা গ্রুম করার চেষ্টা করতাম, তো তাদের মধ্যে আয়মান সাজিদ একজন।
1: আচ্ছা আমার উপর কি পরিমাণ খেপছে, লিখছে যে আমার কমেন্ট পড়লই না, ভালো বলছে। এখন আপনারা আপনাদেরকে দেখে কেউ যদি নিজেকে স্ট্যান্ড আপ কমেডি করার জন্য প্রস্তুত করতে চায় তাহলে সে কিভাবে প্র্যাকটিস করবে?
0: স্ট্যান্ড আপ কমেডি প্র্যাকটিসের ক্ষেত্রে এইটার ব্যাপারটা অনেকটাই একেবারে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। আমাদেরকেও যখন শেখানো হয়েছে তখন বলা হয়েছে, ধরেন কি হয় যে রাসেল পিটারসনের পারফরমেন্স আর জাকির খানের পারফরমেন্স একরকম না, আমি গ্লোবাল দুইজন পারফর্মারের নাম বললাম। আবার ধরেন বাংলাদেশে শাওন মজুমদারের পারফরমেন্স আর আবু হেনা রনির পারফরমেন্স একরকম না, বাট দুইজনের পারফরমেন্সই আমাদের ভালো লাগতেছে এবং তাদেরকে আমরা অ্যাডমায়ার করতেছি। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এটা মনে হয় প্রত্যেকটা পারফর্মিং আর্টের ক্ষেত্রেই হয়, আমি টুকটাক পড়তে গিয়ে যেটা দেখছি আর কি, অন্য শিল্প সম্পর্কে অতটা আমার ধারণা নাই, সেটা হচ্ছে নিজেকে আবিষ্কার করা। এটা একটা মানে একেবারেই প্রাথমিক ধাপগুলোর মধ্যে একটা। সো আপনারা প্রথমে যারা চান স্ট্যান্ড আপ কমেডি করতে, প্রথমে আসলে দেখেন যে আপনি একটু আপনাকে আবিষ্কার করেন, আপনার আপনার স্ট্রেংথটা একটু আবিষ্কার করেন। ধরেন আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে কি হইতো যে আমি একটু রিয়েল লাইফ জোক বলতাম, আবার আমারই পাশাপাশি অন্য কোনো পারফর্মার থাকতো সে একটু ইমাজিনারি জোক বলতো। সো এক একজন পারফর্মারের ক্ষেত্রে ব্যাপারটা এক এক রকম হয়। সো আপনি একটু নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেন এবং পাশাপাশি আপনার অবজারভেশন পাওয়ারটাকে একটু স্ট্রং করার চেষ্টা করেন। আপনার চারপাশে তাকান, অনেক বেশি মানে অনেক বড় রকেট সায়েন্স এটা না, এবং আপনার এটার জন্য আসলে নিউটন আইনস্টাইনের থিওরি জানতে হবে না। আপনি আপনার চারপাশে যদি অবজার্ভ করতে পারেন, ইউ উইল গেট আ লট অফ ম্যাটেরিয়ালস, এবং চারপাশে আমাদের প্রচুর মজার মজার ঘটনা আছে যেগুলো আসলে জাস্ট আপনার মতো করে তৈরি করে এনে স্টেজে বলতে পারলেই হবে। এবার আমরা কয়েকটা রুল ফলো করি আর কি। ধরেন আমার সামনে যে ঘটনাটা 10 মিনিট ধরে ঘটছে ওইটারে আমরা 1 মিনিটের একটা ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করি, ওইখান থেকে একটা পাঞ্চ বের করার চেষ্টা করি। সেইটা আসলে একে একে আপনি প্র্যাকটিস করতে করতে আরেকটা জিনিস করতে পারেন, সেটা আমরা করছি এবং আমাদেরটা করতে শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে প্রচুর অন্যদের পারফরমেন্স দেখতে হবে এবং প্রচুর অন্যদের লেখা পড়তে হবে। একজন ভালো পাঠকই ভালো লেখক হয়ে উঠতে পারে, একজন ভালো দর্শকই ভালো পারফর্মার হয়ে উঠতে পারে, এরকমটাই আমাদের যারা সিনিয়র ছিল তারা শিখাইছে। সো আমি ওই মেসেজটাই প্রিচ করার চেষ্টা করলাম। সো লেটস ট্রাই আর কি, আর সবকিছু করে আপনি জাস্ট ট্রাই করেন, আপনার আশপাশে একটু বলার চেষ্টা করেন, এরকম করতে করতে একটা সময় ইউল গেট ইউর স্টেজ, এবং যখন মাইক্রোফোনটা আপনার হাতে তখন জাস্ট আপনার দর্শকদের সাথে সুবিচার করার চেষ্টা করেন, সময়টার সাথে সুবিচার করার চেষ্টা করেন। এবং একটা মিনিট সময়ও যদি আপনাকে দেওয়া হয় মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য, জাস্ট ট্রাই টু মেক আ ব্লাস্ট অন দ্যাট। ওই ব্যাপারটা অনেকটা চ্যাক দ্য ইন্ডিয়া মুভির লাস্টে শাহরুখ খানের ডায়লগটার মতো, ওই 70 মিনিট সময়টা খেলে দিতে হবে। আমাদের তো আসলে হাতে 70 মিনিট থাকে না, আমাদের হাতে ইনফ্যাক্ট 10 মিনিটও থাকে না। আমাদের আজকের পারফরমেন্সটা ভালো হবে কিনা এইটা ডিসাইড করার জন্য আমাদের হাতে ম্যাক্সিমাম, ওই অডিশনের আগে গ্রুমিং করাইতে গিয়ে বলতাম যে ভাই তোমার হাতে 40 সেকেন্ডস আছে, 40 সেকেন্ডস এর ভিতরে যদি ইফ ইউ ক্যান গ্র্যাব ইউর টাইম তাইলে বলবে আরো শুনি, আদারওয়াইজ বলবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ, যেটা আমার ক্ষেত্রে ঘটছে 3 বার। সো 40 সেকেন্ডস এ ঘটে নাই, বাট একে একে একটা সময় ঘটবে। সো আমরা যখন স্টেজে উঠি, বিদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান ওপেন মাইকে এটা হয় যে 40 সেকেন্ডস তে যারা মানে যদি দে ক্যান নট মেক লাভ তাইলে লাইট জ্বালানো হয় বা কিছু একটা করা হয় যাতে করে তারা আর টাইমটা পায় না। সো আমরা আসলে 1 মিনিট 1.5 মিনিটের বেশি সময় পাই না, 1 মিনিট 1.5 মিনিট খেলে গেল তো আমি আসলে অডিয়েন্স কে নিয়ে নিতে পারলাম, এবার তাদের সাথে আমি একটা সুন্দর সময় কাটাইতে পারবো, সেই সময়টা না খেটলে এটা একটু টাফ হয়ে যায়। সো লেটস প্লে ইট আর কি।
1: কি করা হয়, লাইট জ্বালিয়ে দেওয়া হয় যদি কেউ পারফরমেন্স ভালো করতে না পারে?
0: এইটা হ্যাঁ এরকমটা মানে আমরাও স্ট্যান্ড আপ ইয়েতে আমাদের স্টুডেন্টরা যখন ওপেন মাইক করতো, আমরা একটা পাশ থেকে ওই লেজারের মতো একটা লাইট মারতাম, ও বুঝতে পারতো যে 40 সেকেন্ড ইওর টাইম ইজ আপ, সো নেমে যাও, লেটস ট্রাই ফর দ্য নেক্সট আর কি। সো এরকম করতে করতে যেই দিন ওপেন মাইক সে ক্রস করতে পারবে তারপরে সে লাইন আপে আসবে।
1: আপনি চিন্তা করেন আমরা এর মধ্যে সবাইকে আমি বিদায় নিয়ে আপনাকে মাইক্রোফোন দিয়ে দিব। তার আগে বলে নি আজকে আমরা খুবই লাকি, আমাদের সঙ্গে খায়রুল বাবু যুক্ত হয়েছেন। খায়রুল বাবু হচ্ছে বাংলাভিশন একজন সিনিয়র প্রডিউসার, কিন্তু উনি একজন রম্য লেখক যার স্ট্যাটাস পড়ে ফেসবুকে আমি হাসি, রেগুলার হাসি। খায়রুল বাবু লিখেছে, দেখছি শুনছি কমেন্ট করছি, হৃদয়কে শুভেচ্ছা, শামীম ভাইকে ধন্যবাদ ধারাবাহিক ভাবে এদের আড্ডায় সংযুক্ত করার জন্য।
0: এবং আমি একটু অ্যাড করতে চাই, খায়রুল বাবুই ভাই হচ্ছেন আমি এনটিভিতে যে হাসো যখন পারফর্ম করছিলাম যেটার কথা বললাম, খায়রুল বাবু হচ্ছে হাসোর ক্রিয়েটিভ হেড ছিলেন, সো তখন থেকে হি ইজ ওয়ান অফ দ্য গ্রুমার্স আর কি আমার। এবং পরবর্তীতে বাংলাভিশনের জন্য একটা প্রোগ্রাম আমি হচ্ছে একটা অনুষ্ঠানের একেবারে শুরু থেকে ওইটার প্রোডাকশন ডিজাইন, ওই প্রোগ্রামের সেগমেন্টেশন, যাবতীয় ক্রিয়েটিভ প্ল্যানিং নিয়ে কাজ করি, এবং ওই অনুষ্ঠানটার 25টা এপিসোডের স্ক্রিপ্ট লেখা সৌভাগ্য হয়েছিল আমার, যেটা অলরেডি 100 এপিসোড ক্রস করছে, নানান কারণে সময় করে এখন লেখা হচ্ছে না, বাট ওই অনুষ্ঠানটা আমরা একসাথেই শুরু করি আমি খায়রুল বাবু ভাই এবং আবু হেনা রনি। সো মানে সে আসলে আমাদের খুব কাছের আর কি, আমার জন্য ব্লেসিং যে সে দেখছে।
1: বাবুই তোমার তোমাকে তো আমরা পুরো এপিসোড দিয়ে দিলাম বাবুইকে নিয়ে, এখন আমরা একদম শেষ পর্যায়ে। সুপ্রিয় দর্শক আমরা বিদায় নিয়ে নিচ্ছি, আমরা এখন হৃদয়কে 5 মিনিটের জন্য মাইক্রোফোন দিয়ে দিব। আর আপনারা যারা কে কোথেকে দেখছেন সেখানে লিখে দেন, আপনারা লাইক দিয়ে দেন বা শেয়ার করে দেন, তাহলে সবাই দেখতে পাবে। আর আমাদের রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা যদি আপনার মোবাইল থেকে অ্যাপ বা প্লে স্টোরে যান, সেখানে রেডিও ত্রিতাল বাংলা লিখলে এই যে বানানটা আছে না আমার মাথার কাছে উপরে, এই বানানটা যদি আপনারা লেখেন তাহলে সেখান থেকে আপনি দেখবেন ত্রিতাল বাংলা, TRETTLBNGLA ইউএসএ, এটাতে আপনার রেডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা হৃদয়, আপনার হাতে মাইক্রোফোন, বলেন।
0: ওকে, থ্যাংক ইউ এই মাইক্রোফোনটা দেওয়ার জন্য। আমি একদম শেষ কথা বলবো হচ্ছে, ফার্স্ট অফ অল থ্যাংকস টু রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, এন্ড স্পেশালি থ্যাংকস টু শামীম শাহেদ ভাই। আমি একদমই মানে হিউমার নিয়ে অনেক হিউমার হইলো, অনেক হাসাহাসি হইলো, আমি জানি না আমি একটু সিরিয়াসলি সিরিয়াস বলতেছি কিনা, আমি প্রথমে ক্ষমা প্রার্থী হয়েছি দর্শকদের কাছে। সেটা হচ্ছে যে আমরা যখন আমি যে স্ট্রাগলিং টাইমটার কথা বললাম ওইটা নিয়ে খুব অল্প বলছি, আমরা আমাদের স্ট্রাগলিং টাইমে অনেক গল্প আছে, আমি প্রচুর অডিশন দিছি স্টুডেন্ট লাইফে ওই সময়, মানে একটা স্বপ্ন নিয়ে, এবং প্রচুর টেলিভিশন চ্যানেলের রিসেপশনে আমরা বসে থাকছি একজন প্রডিউসারের সাথে দেখা করার জন্য, দেখা করে একটু বলবো যে ভাই আমার একটা চান্স দিয়া, হ্যাঁ আমি এইটা এটা করতে পারি, আমি এটা এটা করছি, আমার একটা চান্স দিয়া। তো এইরকম আমরা যতগুলা চ্যানেলের রিসেপশনে বসে থাকছি, তার মধ্যে বাংলাভিশন একটা চ্যানেল, এবং আমি যখন বাংলাভিশনের ইয়েতে বসে থাকি, বাংলাভিশনের রিসেপশনে বসে থাকি, বাইরের একটা রিসেপশন আছে, ভেতরে একটা হচ্ছে যে ওয়েটিং রুম যেখানে আমরা গেলে চা টা খাই, ওটা গেস্ট রুম টাইপের, বাইরের একটা রিসেপশন আছে, একদম রিসেপশনিস্টরা যেখানে বসে তার পাশে আর কি, কল করে যদি অ্যালাউ করে তাইলে ঢোকে আর কি, বাংলাভিশন মানে টেলিভিশন চ্যানেল গুলা খুব প্রোটোকলের। শামীম শাহেদ ভাই তখন সেখানকার হেড অফ প্রোগ্রাম, এবং হি ইজ আ বিগ ফেস ফর আস, সো আমরা এক্সপেক্ট করি না যে শামীম শাহেদের সাথে দেখা হবে, আমরা এক্সপেক্ট করতাম প্রডিউসারদের সাথে দেখা হবে, শামীম শাহেদ ভাইরে হয়তো প্রডিউসার যায় বলবে যে এই ছেলেটার একটা চান্স দেওয়া যায় কিনা। তো এইটা আমার জন্য একটা বিশাল ব্যাপার যে সেই শামীম শাহেদের পাশে বসে আমি আজকে কথা বলতে পারতেছি। হ্যাঁ, মিরাকেল করে কি হয়েছে বা পারফর্ম করতে এসে অনেকে জিজ্ঞেস করে যে ভাই মানে আর্টিস্ট হইতে এসে কি হয়েছে, কি করছেন, সো দিজ আর দ্য ব্লেসিংস আর কি, যে আমরা একটা সময় যাদের সাথে ওই যে বললাম আহসান হাবিব ভাই আমার বইয়ের মোড়ক উন্মোচনে আসছেন, আমি আমার বইয়ের প্রথম বইয়ের যখন মোড়ক উন্মোচন হয় তখন আনিসুল হক ভাই, আহসান হাবিব ভাই, মানে দ্য বিগ ফেসেস যাদেরকে দেখে আমরা একটা সময় স্বপ্ন দেখছি যে যাদের পাশে দাঁড়াবো, তারা এসে আসছে আমাকে শুভেচ্ছা জানাইতে। তো এই ঘটনাগুলো ঘটছে, স্পেশালি শামীম শাহেদ ভাইকে নিয়ে বললাম, এবং পাশাপাশি এটাও বলে রাখি যে আমাদের স্ট্রাগলিং পিরিয়ডে এইটা ঘটছে, দেশে যখন আসি মিরাক্কেল করে তখন বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেলস, অনেক হেড অফ প্রোগ্রামস, অনেক নীতি নির্ধারকরা আছেন, তো ওই সময় প্রথম আমাদেরকে একেবারে মানে শুধু আপন করে নেওয়া না, যে জড়ায় ধরে এবং যে সাহস দেয় যে তোমরা কাজ করে যাও আমরা একসাথে ভালো কাজ করব, তাদের মধ্যে একেবারে প্রথম দিককার নাম হচ্ছে শামীম শাহেদ।
1: আমাদেরকে বলেছিল যে হ্যাঁ ভারতীয় একটা চ্যানেলে তারা ইয়ে করে আসছে, আপনারা কেন তাকে প্রমোট করছেন? তা আমি তাদেরকে বলেছিলাম যে দেখেন আমাদের ছেলেপেলেদেরকে কেন ভারতীয় চ্যানেলে যেতে হয়েছে, সেখানে আমাদের ব্যর্থতা ওদের সাকসেস, ফলে ওদেরকে আমাদের যদি স্পেস না করে দেন তাহলে এটা আমাদের লাইফে আমরা এখান থেকে পিছায় পড়ব।
0: এক্স্যাক্টলি। এবং আমি আসলে মানে শামীম সাহেব ভাই তখন যতটা সাহস দিচ্ছেন সেইটার বলেই টেলিভিশনে অনেকদিন আমরা অনেক কিছু করার সুযোগ পাইছি এবং উই হ্যাভ বিন প্রমোটেড আর কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। সো আমি এখনো বলতেছি যে এই আজকের প্রোগ্রামটা, এবং ইটস নট এন এন্ড, আমাদের ফোনে কথা হচ্ছিল, মেসেঞ্জারে কথা হচ্ছিল যে ভাই একসাথে আরো অনেক কাজ করতে চাই। আমরা খুব মিস করি, আমরা চায়ের আড্ডায় এখনো আমরা মিরাক্কেলের আটজন দশজন মিলে যখন আড্ডা দিই চায়ের আড্ডায় যেই নামটা প্রায় নেই যে উনি থাকলে অনেক ভালো হইতো, তার মধ্যে একজন হচ্ছে শামীম সাহেব। তো শামীম ভাইয়ের নিয়ে বললাম, আরো অনেক বলা যায়।
1: আমার কিন্তু দুইটা প্রোগ্রাম প্ল্যানের মধ্যে ছিল, এটা খাইরুল বাবু জানে। সেটা হলো যে আমরা একটা দুর্দান্ত একটা আইডিয়ার উপর কাজ করছিলাম এবং এটার সময় রনির সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে এবং আরো সজলের সাথে কথা হয়েছে, বেশ কয়েকজনের কথা হয়েছে। ওইটা যদি আমরা করতে পারতাম, এখন আমার মাথায় আছে, যদি এটা করতে পারতাম এটা খুব ইন্টারেস্টিং হইতো। কারণ আমাদের দেশে এই যে আমার আমি, তারপরে আপনার আগামী, তারপরে সাগর জাহানের প্রোগ্রাম, ইয়েগুলা, আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, রেড সিগনাল, এগুলো সবই কিন্তু একটু ফান বেসড। ওর ফান কোনো, ফানি কোনো কিছু হলে আমি সেখানে আছি। তো সেদিক থেকে একটা ইয়ে, আমরা শেষ পর্যায়ে আমরা চালাতে পারছি না হৃদয়কে দিয়ে, আসলে এক এপিসোড হবে না হৃদয়, আপনার সাথে আমাদের আবার একদিন বসতে হবে। আপনাকে শুধু বলে রাখি, নেক্সট যেদিন আপনি বই আবার লিখবেন তখন আপনি মোরগ উন্মোচন করবেন না, আপনি করবেন মোরগ উন্মোচন। একটা বক্স নিয়ে যাবেন, বক্সের ভিতরে মোরগ রাখবেন, মোরগটা খুলে বের করবেন, মোরগ উন্মোচন।
0: হোপফুলি আবার লাইভে আসবো, রেডিও ত্রিতাল বাংলায় হয়তো আবার কথা হবে বা অন্য কোনো ভাবে শামীম সাহেব ভাইয়ের সাথে আবার আড্ডা হবে। সবশেষ কথা এইটুকুই যে আমি আসলে খুব সাধারণ পারফর্মার, সাধারণ একটা মানুষ, যারা যতজন বললেন যে আপনার ভক্ত বা বড় বড় কথা বললেন আমাকে নিয়ে, এগুলো কোনোটারই যোগ্য আমি না। আমি জাস্ট চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি। আমার মতোই সাধারণকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুব মানে দেখেন এই যে আমার দিকে তাকান আপনি যে এই অগোছালো একটা ছেলে, মানে একটা প্রোগ্রামে হয়তো দেখানোর মতোও সে না, অগোছালো করে কথা বলি, করতেছি এর মাঝখানে, এরকম একটা ছেলের স্পেস আপনারা দিচ্ছেন, আপনারা ভালোবাসতেছেন, সাহস দিচ্ছেন, এর চেয়ে বেশি কিছু আর কি হইতে পারে। আমি যতদিন কাজ করবো আপনাদের এই ভালোবাসার জন্য কাজ করবো। পুরোটা প্রোগ্রাম জুড়ে যত কথা বললাম, কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, দেখা হবে।
1: ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটা ছোট্ট প্রসঙ্গ বলতে চাই, হৃদয় যেভাবে বললেন না, আমাদের দেশটাতে আমাদের মানুষরা ভালো, কিন্তু আমাদের দেশটাতে না বিনয় আর একটু বেশি দরকার। এই যে হৃদয় এতটা বিনীত ভাবে বললেন যে আমি অতটা জানি না অতটা, এইটা আসলে খুব দরকার। গতদিন আমরা যখন শাওনের সাথে কথা বলছিলাম, শাওন আমরা দেখেছি যে প্রত্যেকে আমরা বলি যে চিনো সামারে, মানে এইটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম জায়গাতে থাকে। আমি যখন বাইরে দেশগুলো ঘুরেছি তখন আমরা দেখেছি যে যত মেধাবী, যে যত জ্ঞানী, যে যত উপরে ওঠার স্বপ্নটা তার ভেতরে লালন করে, সে তত বিনয়ী। ফলে আমাদের ধারণা আমাদের সবাই বিনয়ী এবং আমাদের আরো বিনয়ী হয়ে যাব আমরা। বিনয়টা থাকলে আপনার সাকসেসটা নিশ্চিত। ফলে কেউ যদি আপনাকে, আমরা যখন এখানে এসে কোনো কারোর সাথে কথা বলে আসি এত বিনীত দেখি, তখন মাঝে মাঝে মনে হয় কেউ লোকটা বোকা, আমার কথা বুঝলই না, কিন্তু পরে বুঝি যে উনি সবই বুঝেছেন, খালি বিনয়ের কারণে উনি বিনয়ী ভাবেই থেকেছেন। এই বিনয়টা আমাদের খুব দরকার। হৃদয় অত্যন্ত ধন্যবাদ আপনাকে, ইমদাদুল হক হৃদয়, আমাদের বাংলাদেশের নাম আরো জয়যুক্ত করেন, আপনার সাকসেস আরো চাই, আবার আমরা বসবো। ভালো থাকবেন সবাই, সবাইকে আবার দেখা হবে, বাই, ধন্যবাদ।

দুচোখে স্বপ্ন শুধু সৃষ্টির কলমুখরতা। এখানে দুঃখ নেই, শোক নেই, মৃত্যু নেই, কোনো নিভৃত পাখির নীড় যেন এই বৃষ্টির ধার।

ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকেই বাংলাদেশ আত্মবোধক গানের সূচনা। 1868 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর রচনা করেন মিলে সবে ভারত সন্তান গানটি। বাংলা ভাষায় রচিত এই গানটি ভারতবর্ষের প্রথম উল্লেখযোগ্য দেশগান। 1905-এ রবীন্দ্রনাথে এসে বাংলা দেশগানের পূর্ণ বিকাশ। বিংশ শতকের 30-এর দশকে সমাজতান্ত্রিক চেতনার প্রভাবে স্ফুরণ ঘটে গণসঙ্গীতের। নজরুলের লেখা জাগো অনশন বন্দী ওঠরে যত গানটি প্রথম বাংলা গণসঙ্গীত। দেশ চেতনা আর শ্রেণী চেতনার যুগল সম্মিলনে 40-এর দশকের বাংলা গণসঙ্গীত হয়ে ওঠে এক অনবদ্য রত্নভাণ্ডার। 50-এর দশকে মহান ভাষা আন্দোলন, 60-এর দশকে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, 70-এর দশকের প্রারম্ভেই মহান স্বাধীনতা যুদ্ধ, এসবের পেছনে প্রেরণা হিসেবে কাজ করেছে দেশগান আর গণসঙ্গীত। সংগ্রামের আবেগে, মুক্তির আকাঙ্ক্ষায় এ সময়ে যেন বান ডেকেছিল সৃজনশীলতার। রচিত হয়েছিল অজস্র গণসঙ্গীত, জাগরণের গান, জেগে উঠেছিল জাতি, অর্জন করেছিল বিজয়। মহান মুক্তিযুদ্ধ ধারণ করেছিল আমাদের দেশগান আর গণসঙ্গীতের সমগ্র ঐতিহ্যকে। তাই 1905-এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথের লেখা একটি দেশগানই আজ স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত।

0: যাদের রক্তের বিনিময়ে এই জাদুমানিক স্বাধীনতা, তাদের কি ভোলা যায়?
1: এই পতাকা যতদিন উড়বে, এই চাঁদ এই সূর্য যতদিন দুলবে আকাশে, নদী বইবে পাখি গাইবে গান, ততদিন তারা থাকবে।

কথায় আছে ওল্ড ইজ গোল্ড, সঙ্গীতের মুক্ত আকাশে শ্রেষ্ঠ কণ্ঠ কনক চাঁপা। সেই কনক চাঁপাকে দিয়ে সাউন্ডটেকের ঈদ উপহার ক্যাসেট এবং সিডি, তাল পাতার বাঁশি।

এমন মনের মতো মানুষ পাওয়া তো বড় কঠিন, যার মন আছে, যার হৃদয় আছে, যে কিনা শুনবে শুধু তাল পাতার বাঁশির সুর।

প্রেম কি শুধু ছলনা, নাকি প্রেমের জন্য নতুন পৃথিবী গড়া? যে নীড়ে বসে আমরা দুজন মিলে বাজাবো তাল পাতার বাঁশি।

হারানো দিনের গানের ক্যাসেট এবং সিডি, তাল পাতার বাঁশি, প্রযোজনা পরিবেশনা সাউন্ড টেক, সর্বত্র পাওয়া যাচ্ছে তাল পাতার বাঁশি।

কাল রাতে বৃষ্টিকে মনে হচ্ছিল নারীর কান্নার মতো। অথচ তোমার রোদন কি করে পানি ঝরার শব্দের মতো।

0: মানুষ যত দূরেই থাকুক না কেন, দেশ তাকে বারবার ডাকে হাতছানি দিয়ে। দেশের মায়াবী ডাকে মন ব্যাকুল হয়ে ওঠে।
1: সব বাধা বিপত্তি পিছু টান ছিঁড়ে মন যেন ছুটে যেতে চায় প্রিয় দেশ প্রিয় জন্মভূমির ছায়া ঢাকা ছোট্ট গ্রামটিতে। মন যেন গেয়ে ওঠে।

আকাশে তুলকালাম মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল। ঘরে বৃষ্টির ছাট এলো, জানালাগুলো বন্ধ করিনি, আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ছিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ।

বৃষ্টি এখন ঝড় হয়ে গেছে প্রিয়, দুজনে মৌন, মুখর দুচোখের দাবি, আলোক পীড়িত এখনো শয্যাখানি, কেন উদাসীন গৌরবে দেরি করো, আমার প্রদীপ যত্নে নিভাও তুমি।

0: সম্প্রতি চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে যেসব তাজা প্রাণ অকালে ঝরে গেছে তাঁদের আত্মার শান্তি হোক, স্যান্ডোজের এই কামনা।
1: কেঁদেও পাবে না তারে, তবু বাজে কান্নার শানাই বর্ষার অঝোর ধারা। তুমি আমি দেশবাসী কাঁদব সবাই,
0: উদাস নির্লিপ্ত বসে থাকব না শীতল পাটিতে, গণসমাধির দূরে কাছে মুহূর্তে নীরব হয়ে

0: হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন, আজকে আমরা রেডিও ত্রিতালের বাংলা পক্ষ থেকে কাকে আমাদের সাথে লাইভে করে নিয়ে আসছি। তার আগে জানাই সবাইকে অনেক অনেক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স। যারা যারা আমেরিকা থেকে দেখছেন, আমেরিকায় বসবাস করছেন, তাদের সবাইকে অনেক অনেক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যদিও গতকাল সেটা চলে গিয়েছে, আমরা সেলিব্রেট করেছি গতকালকে, কিন্তু তারপরও সবাইকে জানাচ্ছি আমেরিকা দিবসের শুভেচ্ছা সবাইকে। এবং আজকের অতিথি হিসেবে আমার সাথে আছে জাকিয়া এমি, অ্যান্ড আমাদের সাথে থাকবেন, অনেক গল্প হবে, আড্ডা হবে, আর অনেক মজার মজার আমরা জোকস করব, ঠিক আছে? কিন্তু তার আগে পরিচয় করে দিই, আজকের অতিথির পরিচয়টা কি? আজকের অতিথির পরিচয় হচ্ছে না না না দেন, উনি একজন অভিনয় শিল্পী এবং ইতিমধ্যে উনি ডাইরেকশনের কাজ করা স্টার্ট করেছে, এবং আমরা তার সম্পর্কে আরো অনেক বেশি তথ্য জানবো যত যত আমরা গল্প করব, তত আমরা জানতে পারবো। প্লিজ বলুন, আপনার পরিচয় দিন এবং কথা বলুন।
1: আমি অভিনয় করছি, আমি লয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, দেন বর্তমানে আমি কিছু কাজে ডিরেকশনও দিয়েছি রিসেন্টলি। এটা আসলে পরিচয়
0: কংগ্রেচুলেশনস।
1: সম্পর্কে নিজে পরিচয় আসলে কি দিব, কিছু বলার নেই।
0: আপনি যা করছেন, আপনার যা করতে ভালো লাগে, কিভাবে মানে এনজয় করছেন কাজগুলো, এবং আপনি এটা এই এই মানে বাই প্রফেশন এই কাজগুলোর সাথে ইনভলভমেন্ট আছেন আপনার, সেই জিনিসগুলো যদি একটু বলতেন, তারপরে ধরেন আমি আস্তে আস্তে আস্তে আপনার সাথে আরো বেশি গল্প করা শুরু করে দিই।
1: আমার ইনভলভমেন্ট আসলে 2013 সালে প্রথম মিডিয়াতে আমার ফার্স্ট কাজ করা, যেটা ওটা একটা ফটোশুটের মাধ্যমে আমার কাজটা শুরু হয়। ওটা জি ফোন নামে একটা কোম্পানি, ওরা আমাকে বললো একটা ফটোশুটের জন্য। তো ওই টাইমটা আসলে আমি মিডিয়াতে কাজ করবো এই ধরনের কোনো মেন্টালিটি ছিল না। আমি স্টাডি করছিলাম, লয়ে অনার্স মানে তখন করছি, তারপর এক্সাম টাইম চলছে, বারবার বলছিল বলছিল যে তোমার ক্যামেরা খুব ভালো, তুমি করো। আমি বলছি না না, আমি মনে হয় পারবো না, এটা মানে একটা স্লিপি একটা জায়গা, তারপর হচ্ছে কিভাবে করব। তো আমার যে আমাকে রিকোয়েস্টটা করেছিল, বর্তমানে তিনি আমার হাজবেন্ড,
0: বাহ মাশাআল্লাহ।
1: তো ওর সাথে একটা কাজ করলাম, করার পর সবাই আসলে খুব সাপোর্ট করছে। এটা বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকা আছে আমাদের দেশের জনপ্রিয়, ওই পত্রিকাটায় প্রচুর পরিমাণে ওটা একটা নিউজ একটা সাপ্লাই ছিল পত্রিকাটা, ওটা প্রতিদিন ব্যাক কাভারে এই ওই বিজ্ঞাপনটা যেত আসলে। তো দেন আমার ফ্যামিলি থেকেও দেখলো, সবাই দেখলো, টুকটাক করে আস্তে আস্তে জানাজানি হলো যে আমি কাজ করছি। এই কাজের পর আসলে অনেকগুলো কাজের অফার পেয়ে গিয়েছিলাম একসঙ্গে। এরপরে কয়েকটা মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম, বাসা থেকে একটু প্রবলেম ছিল, দেন বাসা থেকে বলো ঠিক আছে তাহলে তুমি অ্যাঙ্করিংটা করছো না কেন, অ্যাঙ্করিংটা করো। সুযোগ এসে গেল, আমি বাচ্চাদেরকে খুব পছন্দ করি যেহেতু, তো আমি বাচ্চাদের প্রোগ্রাম দিয়ে আসলে আমার ক্যারিয়ারের শুরুটা উপস্থাপনার। টিফিন টাইম নামক একটা প্রোগ্রাম আছে, ওটা আমি উপস্থাপনা করতাম। তারপরে আমার হচ্ছে দেশ টিভিতে একটা প্রোগ্রাম দিত, ওটা হচ্ছে ফ্রুটিকা পিওর জিনিয়াস। এই প্রোগ্রামটাও ছিল বাচ্চাদেরকে নিয়ে, ট্যালেন্ট হান্ট টাইপের একটা প্রোগ্রাম, গেম শো। তো এখানেও মানে আমার বাচ্চা কাচ্চা ছিল প্রচুর পরিমাণে, স্কুলে যেতাম, ওদের সাথে নতুন নতুন রিলেশন হতো, ভালো লাগে। এখন অনেক বছর হয়ে গিয়েছে, 14 সালের কথা বলছি, যেন আমি প্রোগ্রাম করতাম, এখন অনেকে আমাকে দেখা গেলো অনেক বড় হয়ে গিয়েছে তারা।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এভাবে করে আসলে স্টার্টিংটা ছিল উপস্থাপনা দিয়ে। তখন আমি আসলে ওই মুহূর্তে নাটককে তেমন কাজ করা হয়নি, ফটোশুটে কাজ করছিলাম, রং বাংলাদেশ কেক ক্রাফটে অনেকগুলো ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করছিলাম।
0: তো আপনি তো তাহলে অনেকগুলো পরিচয়ের সাথে পরিচিত, মানে আমি যে একটা পরিচয় দিব সেটার কিন্তু সুযোগ নেই। আপনি বিভিন্ন ধরনের কাজের সাথে আপনি সুযোগ পেয়েছেন, আপনি কাজ করেছেন
1: বিভিন্ন ক্ষেত্রে, আসলে মিডিয়া সেক্টরে বিভিন্ন মাধ্যমে আমি কাজ করেছি আসলে।
0: বা এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, এবং আপনি প্রত্যেকটা জায়গায় আপনি নিজে নিজে এনজয় করে কাজ করেছেন। এটা কিন্তু এনজয় করা, নিজে এনজয় করে কাজ করার জায়গাটার ক্ষেত্রে কিন্তু এটা বিশাল একটা প্রাপ্তি। মানে আপনি এনজয় করছেন, আপনি কাজটাও ভালো লাগছে, এবং সেই সাথে আপনি যেই টপিক গুলোর সাথে ইনভলভ আছেন নিজে থেকে, সেটা আপনারই একটা প্যাশন। এটা কিন্তু মানে সবার এই ধরনের সুযোগ গুলো আসে না, সেক্ষেত্রে আপনি অনেক লাকি, সেটাই বলতে হবে। আমি একটু আসবো অ্যাঙ্করিং এর জায়গাটা থেকে। আপনি কিভাবে অ্যাঙ্করিংটা শুরু করেছেন, মানে কিভাবে এনজয় করছেন, বা কিভাবে আপনি ফিল করেছেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি এই ফিলটাতে কমফোর্টেবল, আপনার করা উচিত, বা ইউ শুড গিভ ইট আ ট্রাই টু সি?
1: আচ্ছা, আমি যখন প্রথম কাজটা করি বললাম যে স্কুল বিষয়ক, তো ওখানে কিন্তু আমাকে হাজার হাজার বাচ্চার মাঝখানে প্রথম দিন আমাকে কাজটা করতে হয়েছে। আকিস গ্রুপের যে ফ্রুটিকা, ওদেরই একটা কাজ ছিল, তো ওখান থেকে আমাকে একটু টেলিফোনটা করা হলো যে তোমাকে একটা অডিশন দিতে হবে দেশ টিভিতে। আমি অডিশন যখন দিতে গেলাম, মানে আমি খুবই নার্ভাস ছিলাম, আমি মানে আমি ভাবছিলাম যে আমার এটা হবে না। ওরা আমাকে কি করলো, স্টুডিওতে অডিশন না নিয়ে ডাইরেক্ট হচ্ছে আমাদের এদিকে বাংলাদেশে হাতির ঝিল আছে, সবাই চিনবে, হাতির ঝিল নামক একটা জায়গা, ওখানে একদম ওপেন স্পেস এর মাঝখানে এনে বলতেছে যে এখানে তুমি হচ্ছে মনে করো তুমি একটা স্কুলে আছো, অডিশনটা দাও, এ ধরনের। তো চারপাশে অনেক রিক্সাওয়ালা বা আশেপাশে অনেক মানে হিউজ একটা ক্রাউড হয়ে গেল, আমি দিলাম অডিশনটা। আমার কাছে মনে হয়নি যে খুব বেশি ভালো করে, কি ভাবছিলাম মনে হয় হবে না। রাতের বেলা আমাকে কল দিয়েছে যে আপু আপনি সিলেক্টেড, আগামীকাল সকালে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে অমুক একটা প্রোগ্রাম স্কুলে। দেন আমি ওই টাইমটা শুধু স্ক্রিপ্টও পাই নাই, তো বাচ্চাদের ওখানে গিয়েছি যে আমি দেখছি যে অনেক বাচ্চা ওখানে মানে 9-10 এর মেয়েরা অনেকে আছে, ওরা ওদের অনেকে মানে মনে হচ্ছে যে মোটামুটি আমরা সেম এজ, আমার মেন্টালিটি যেহেতু ওই এজ ছিল, ওদের সাথে মিলে গেলাম, মিলেমিশে মোটামুটি কাজটা করলাম। প্রথম এপিসোডটা আমার আসলে খুবই ভয় লেগেছিল, আমি ভাবছিলাম যে আমি পারবো না, যে কোনো মুহূর্তে আমি মনে হচ্ছে যে পারবো না, আমি ওটা ভালোভাবে ওভারকাম করেছিলাম। এরপরে দীর্ঘ 1 বছর ওখানে কাজ করেছি, তারপর হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে অনেকগুলো প্রোগ্রামে কাজ করেছি, যেমন হচ্ছে আজকের বইমেলা, ক্রিয়া দিগন্ত, আর তারপরে হচ্ছে আমি যেটা করলাম, আমি লাইভ প্রোগ্রাম এবং সরাসরি প্রোগ্রামে আমি কয়েকটা উপস্থাপনা করলাম। এটা হচ্ছে মাই টিভিতে তোমাকে পাওয়ার জন্য একটা প্রোগ্রাম ছিল, এটা খুবই জনপ্রিয় একটা প্রোগ্রাম, এখানে দর্শকরা আসলে ফোন করতো। এই প্রোগ্রামটা খুব এনজয় করেছি আমি, একটা মাত্র কারণে যে সবাই ফোন করতো এবং সরাসরি আমি কথা বলতে পারতাম দর্শকদের সাথে, তাদের যে রিয়াকশনটা ওইটা পেতাম, তারপর হচ্ছে তারা গানের রিকোয়েস্ট করতো ওগুলো তাদেরকে শোনাতে পারতাম। তারপর মাঝে মাঝে এমন হয়েছে যে মানে খুবই লাইভ, মানে তো আসলেই লাইভ ছিল এটা, সবাই ফোন করে আমার মানে অনেক অনেক সিচুয়েশন অনেক সময় হয় যে আমাকে টক ব্যাক এক ধরনের কথা বলা হচ্ছে, বাট দর্শক এক ধরনের কথা বলছে, ওই পুরোটা ম্যানেজ করে করতে পারাটা পেরেছি আলহামদুলিল্লাহ।
0: আপনার উপস্থিত বুদ্ধিটা অনেক বেশি হেল্পফুল যে কিভাবে
1: কাজে লাগাতে
0: করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রু, তাই তাই। আমি একটু একটু পেছনের দিকে যেতে চাই, যে আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং এই প্রফেশনে আসা এবং এখন আপনি যে ইনভলভমেন্ট আছে সেটা ছোট করে যদি একটু আমাদেরকে বলতেন তাহলে খুব দর্শকরা হয়তো বা জানতে পারে ভালো।
1: আমি হচ্ছে ক্লাস 7 পর্যন্ত একদম অজ পাড়াগা যেটা বলে ওরকম একটা জায়গায় বড় হয়েছি, বাট আমার বাবা আর্মিতে জব করতেন, আমাদের মোটামুটি গ্রামের মধ্যে খুব ভালোভাবে ছিলাম, কিন্তু আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। এটা আমার আব্বুই মনে হয় প্রথম আলো, যখন আমি ক্লাস 5-এ পড়ি, আমি স্টাডিতে খুব ভালো ছিলাম আসলে ছোটবেলায়, যেটা আমাদের অত্র এলাকায় কেউ তখন বৃত্তি বৃত্তি যেটা বলে আর কি, ওটা বৃত্তি পায় নাই। তো তখন আমি হচ্ছে ক্লাস 5-এ বৃত্তি পেলাম, তখন আমার মনে আছে যে আমাদের ইউনিয়নে 27টা গ্রাম, ওখান থেকে সবাই আমাকে দেখতে আসতো, মানে এক মানে কেউ বৃত্তি পায় না, এরপরে বৃত্তি পেয়েছে 20 বছর পরে অত্র এলাকায়, তাও একটা মেয়ে, এই সবাই দেখতে আসতো। তো আব্বু সবাইকে মিষ্টি খাওয়াইতো, এই মানে এই কথাগুলো আসলে এখনো মনে পড়ে যে ওই টাইমটা যদি ফিরে যেতে পারতাম। বিদ্যুৎ ছিল না ওখানে, আমাদের যে রাস্তা ছিল রাস্তা ওই মুহূর্তে আসলে ওটা কাঁচা রাস্তা ছিল, কোনো পিচ ঢালা রাস্তাও ছিল না, বাট ওই মোমেন্টটা আমার কাছে এখনো মনে হয় আমি ওটাকে মিস করি। দেন আমি যখন ক্লাস 7-এ উঠলাম তখন আব্বু বা ফ্যামিলি থেকে মনে হলো যে না, আমাদের ওখানে থাকলে পড়ালেখা থেকে আমরা শহরে চলে আসি। দেন আমরা শহরে বাড়ি করলাম, শহরে পড়ালেখা করলাম, আমাদের নড়াইল জেলা শহর আর কি, মাশরাফি বিন মর্তজা ভাইয়ার বাসার পাশাপাশি আমার বাসা, তো ওখানে বাড়ি করলাম, গার্লস স্কুলে পড়ালেখা করলাম। এইতো তারপর ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম রয়্যাল ভিক্টোরিয়া কলেজ থেকে।
0: আচ্ছা,
1: আর ছোটবেলা থেকে আমার একটা ফ্যাসিনেশন ছিল, সেটা হচ্ছে যখন আমাদের কিন্তু অনেক আগে এক ধরনের ক্যামেরা পাওয়া যেত, ওটা হচ্ছে রিল দিয়ে ক্যামেরা ছবি তুলতে হতো। আমি যখন ক্লাস 3-4-এ পড়তাম তখন আমার মনে আছে আমি ওগুলা দিয়ে প্রচুর ছবি তুলতাম, মানে আমার ছবি, মানে দেখা গেলো যে আমি যে কোনো অকেশন হোক আমাকে ছবি তুলতেই হবে, নিউ ড্রেস ছবি, এই জিনিসটাই আমার মনে হয় যে মিডিয়াতে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, মানে আমার ওই একটা ফ্যাসিনেশন ছিল যে আমি ক্যামেরার সামনে যাব।
0: ক্যামেরার সামনে আসলে আপনি দাঁড়িয়ে যদি নিজে কমফোর্টেবল ফিল করেন এটা কিন্তু আপনাকে হেল্প করে ক্যামেরার সামনে রিলেটেড যে কোনো কাজে ফেস করাটাকে, আমার কাছে যেটা মনে হয়। কারণ আমরা যারা ছবি তুলতে খুব আনন্দ বোধ করি, আমরা যারা ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করি বা নিজেকে আয়নার সামনে দেখতেও যদি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটাও কিন্তু পার্ট অফ ক্যামেরা। কারণ আপনি তখনই আপনার নিজেকে আয়নায় দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যখন আপনি ওটার প্রতি একটা ফ্রিকিং একটা ভালো লাগা কাজ করবে আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলেই তাই, নিজেকে দেখতে ভালো লাগা, নিজেকে ভালোবাসা, হ্যাঁ, এবং নিজেকে রিপ্রেজেন্ট করা।
1: আমরা কয়েকজন মিলে ছবি তুললাম, না তোকে তো দেখতে ভালো, তোকে বেশি ভালো লাগছে, মানে এখানে একটা কমপ্লিমেন্ট যে পাওয়া, ওটা কিন্তু ছোটবেলা থেকে আসলে আমাদের মাথার ভেতর অনেক সময় থেকে যায়
0: যে আমাকে দেখতে ভালো লাগে, সো কেন না আমি ট্রাই করি, আমি ক্যামেরার সামনে যাই, আমি ছবি তুলি।
1: আগে তো সুযোগ আছে, মানে না চাই তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সুযোগ চলে এসেছে, হয়তো আমার এটা ডেস্টিনিতে লেখা ছিল যে আমি এখানে কাজ করবো, দ্যাটস ওয়াই আসলে এখানে আসা।
0: সত্যি তাই, সত্যি তাই। আরেকটা কথা জানতে চাই যে এই যে আশা, আপনি এরকম আপনি মাত্রই আমাদেরকে মেনশন করে বললেন যে অজপাড়া গায়ে থেকে এভাবে পড়াশোনা সবকিছু মিলিয়ে ইনভলভমেন্ট এন্ড দেন ঢাকাতে চলে আসা, এই তারপরে ঢাকার লাইফটা আসলে মানে জীবনের দিক থেকে যদি বলি যে সার্বিকভাবে কিভাবে আপনি ম্যাচ করে নিয়েছেন বা কিভাবে আপনার কাছে মনে হয়েছে জিনিসটাকে আপনি কিভাবে উপলব্ধি করছেন?
1: আসলে আমার জন্য কখনোই আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না। বললাম যে আব্বু আর্মিতে গভর্নমেন্ট জব করতো, আমার আম্মু হচ্ছে তখন ওই টাইমটা জব করতো না, দেন এখন আম্মু একজন টিচার স্কুলের কম্পিউটার শিক্ষিকা। আব্বু আম্মু সবসময় চাইতো যে আমি পড়ালেখা করবো, আর আমি বাবা আমার একমাত্র মেয়ে। আব্বুর ইচ্ছা ছিল যে ল পড়বো বা হায়ার এডুকেশন কিছু একটা কমপ্লিট করবো, যেটা হচ্ছে আব্বু একটা ছেলে হলেও যেটা আসলে ফুলফিল করতে পারতো। ওই জায়গা থেকে আসলে ফ্যামিলি ফুল সাপোর্ট দিয়েছে আমাকে। আমি কয়েকটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, বাট ল সাবজেক্টটা পাই না ওই মুহূর্তে। তো আবু বললো ঠিক আছে নো প্রবলেম, তুমি লয় পড়ো, যেহেতু আবু ল পছন্দ ছিল। ঢাকাতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হলাম। ফ্যামিলি ফুল সাপোর্ট ছিল, আম্মু ছিল, দেখো আসলে কোনো প্রবলেমই হয় নাই। আমাকে স্ট্রাগল করে আসতে হয়েছে আমি এটা বলবো না।
0: বাহ মাশাআল্লাহ, এটা আমি বলবো যে অনেক লাকি, অনেকের মধ্যে আপনি একজন যে ইউ গট লাকি যে আপনার অ্যাকচুয়ালি ওইভাবে জিনিসটা উপলব্ধি করতে হয়নি। কিন্তু হ্যাঁ, আমরা কম বেশি এটা করি, কেউ করে কেউ করে না, পার্ট অফ লাইফ, এভাবেই আমরা জীবনে আসলে বহমান জীবন আমাদের এভাবে চলতে থাকে। আরেকটা মজার কথা তার মধ্যে আমি একটু সবার সাথে কথা বলে নেই, আমাদের অনেক দর্শক আমাদের সাথে ইনভলভ হয়েছেন। আমির পারভেজ অল দ্য ভেরি বেস্ট, আপনাকে অল দ্য ভেরি বেস্ট উইশেস জানিয়েছে। শামিম শাহেদ ভাই অল দ্য বেস্ট বলেছে। হাসান সায়েম অল দ্য বেস্ট and good morning বলেছে। হ্যাঁ গুড মর্নিং আমার এখানে যারা যারা,
1: বাংলাদেশে কিন্তু গুড নাইট আর ওখানে হচ্ছে গুড মর্নিং,
0: মানে আমরা অলরেডি গুড মর্নিং আর আপনারা মর্নিং এ যাবেন, হ্যাঁ দুটো
1: এরকম। আমরা তো নাইটে আছি, আমরা একটু পরে ঘুমাবো আর কি, 3-4 ঘন্টা পরে
0: হয়তো। হ্যাঁ, একটা অনুশাত আপু জাহান, উনি আমাদের অলওয়েজ রেগুলার একজন ভিউয়ার, সবসময় আমাদের প্রত্যেকটা শোতে পার্টিসিপেট করেন এবং দেখেন, এনজয় করেন। সে আপুটা আজকে একটা খুবই সুন্দর একটা কমেন্ট

0: প্রশ্নটা কার থেকে, এটা এটা আমি পরে বলবো, আগে শুনি যে আমাদের গেস্ট আজকে কিভাবে আমাদেরকে তার প্রেমের গল্পটা বলবে, সেটার উপরে ডিপেন্ড করবে যে প্রশ্নটা কার থেকে এসেছে।
1: আচ্ছা, প্রেমের গল্প যেটা, সেটা আসলে বললাম যে আমার হাজবেন্ড, বর্তমান হাজবেন্ড আমির পারভেজ, ও মাধ্যমে মিডিয়াতে আসা। তো ওকে আমি ভুল করে আসলে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিলাম, তখন একদমই টাইপিং যে কোনো মিস্টেকের কারণে ফেসবুকে রিকোয়েস্ট চলে গেছে। তো ও অনেক আগে থেকে আসলে মিডিয়াতে কাজ করতো। তো ওকে আমি দেখলাম যে একটা কোয়ার্ড একটা মেয়ের সাথে একটা ছবি দিয়েছে। তো ওখানে মেয়েটাকে বলবো, আচ্ছা বলি, মেয়েটাকে একটু হেলদি লাগছে অ্যান্ড তার বামটাকে আমাকে মনে হচ্ছে একটা বেবি বাম, এরকম একটা লুক লাগছে মেয়েটাকে দেখে। বলছি আচ্ছা, কমেন্ট করে বসেছি আসলে ওই মুহূর্তে, খুবই আগে ফেসবুকে, তখন আমি নতুন। তো আমি বলছি যে আপনার সাথে যে কোয়ার্টিস, উনি কি প্রেগনেন্ট? তো এটা আসলে ওর খুব মানে ইগোতে লেগেছে, কি আমি যার সাথে কাজ করছি এই মেয়েটা প্রেগনেন্ট, ও এটা বলছে কেন? কেন আমাকে নক দিয়েছে? তো নক দেয়, ও যেহেতু মডেল, অনেক আগে থেকে কাজ করে, অনেক মেয়েরাই ওকে নক দেয় বা কথা বলে। তো আমি আসলে ওইভাবে পাত্তা দিতাম না তাকে, ভুল করে রিকোয়েস্ট আমি দিয়েছি, বাট ও দেখা গেলো নক দিল, কি করছেন না করছেন আমি কথা বলতাম, বাট একটু দেখা গেলো আমি স্টাডি নিয়ে বিজি, প্রেম প্রেম ওগুলো আসলে ভাবি না এই মুহূর্তে। তো আমি, ভাই আমার এক্সাম বা পরীক্ষা, একটা দুইটা কথা বলতাম, এভাবে করে আসলে কথা হচ্ছিল। তো একদিন ও আমার সাথে দেখা করার কথা বললো, যে আমি তো মিট করতে চাই, ঢাকায় আসছি। তখন আমি বললাম যে আপনার সাথে মিট করবো, বাট আমি তো আপনাকে ওইভাবে চিনি না, ফেসবুকে একটা ছেলেকে না চিনি মিট করাটা, ঠিক আছে আমি একটা প্রোগ্রামে যাব আজকে, আমি তো টেলিভিশনে একটা প্রোগ্রামে যাব আজকে সকালে, আমার একটা লাইভ প্রোগ্রাম আছে, ওখানে আমি গেস্ট হিসেবে যাচ্ছি, আপনি আমাকে দেখতে পারেন, দেখে যদি আপনার মনে হয় যে আমি মানে সঠিক কথা বলছি বা আমি সঠিক মানুষ, তাহলে মিট করবেন। তো ঠিক আছে, ওর প্রোগ্রামটা দেখলাম, ও বললো যে বাবা একজন টিচার, তারপর হচ্ছে ইংলিশে, তখন ইংলিশে মাস্টার্স করছে তখন, বা ওর কথা টথা শুনে আমাকে তো বললো না ঠিক আছে বিশ্বাস করে, দেখাই তো করব, প্রেম তো আর করছি না, দেখাই করব, প্রবলেম নাই। তো ঠিক আছে, দেখা করলাম আমার ভার্সিটির সামনে, আর এর মধ্যে হচ্ছে ও আমার কিছু ছবি দেখেছিল, যেটা আমি পরে দেখেছি, দেখে ও আগে থেকে একটু ক্রাশ খেয়েছিল, প্রেমে পড়েছিল আর কি, এই জন্য বারবার দেখা করার কথা বলছিল। দেন দেখা হলো, দেখা হওয়ার পর আসলে একটা ফ্রেন্ডশিপ মতো হয়ে গেল, ও পছন্দ করতো ওইভাবে, ও কখনো প্রপোজ করে নাই যে না তোমাকে আই লাভ ইউ বা তুমি বলো কি বলবা, ও কিছু বলে না, আমিও কিছু বলি নাই, এভাবে করে আসলে চলছিল। দেন কাজের কথা বলে একসাথে কাজ করতে করতে সবাই বললো যে ভালো লাগছে, আপনাদেরকে ভালো লাগছে। দেন ও অন্য যাদের সাথে কাজ করতো, ওই কাজ করা অনেক আর্টিস্ট ছিল, ওদের সাথে বাদ দিয়ে দেন এমন হয়ে গেলো যে শুধু আমি আর ও কাজ করছি, অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করতে দেখলো, মোটামুটি 1 কোটির উপরে ভিউ আছে মনে হয়, অনেকগুলো কাজ মোটামুটি বেশ হিট হলো আমাদের, সবাই আমাদের দুজন কাজ করতে চাইলো। একটা পর্যায়ে আমি ওর কেয়ার করছি, ও আমার কেয়ার করছে, একটা প্রেম হয়ে গেল, ঠিক আছে,
0: মনের আদান প্রদান, ভাব প্রকাশ।
1: হ্যাঁ, তো দুজনকে আসলে যে ছবির কথা বলছিলাম, ছবির কথা, দুজনকে এক প্রেমে দেখতে বা একসাথে ছবিতে দেখতে আমাদেরও ভালো লাগতো। ও যেহেতু আগে থেকে একটু আমাকে পছন্দ করতো, ও বললো যে এরকম কি করা যায়, আমি ঠিক আছে, আমি তো বাবা মার পারমিশন ছাড়া তো বিয়েটা করবো না, বাট ঠিক আছে আমরা হচ্ছে ফ্রেন্ড হিসাবে বা আমরা ভাববো, ভবিষ্যতে ভাবি, এভাবে করে আসলে চলতে লাগলো। প্রেম প্রেম ভাব, বাট ফুল যে একদম হাবুডুবু প্রেম ওরকম না, কিন্তু কেয়ারিংটা অনেক বেশি ছিল। দেন হচ্ছে আমার জন্য বাসা থেকে পাত্র দেখছিল, দেখা গেল যে পাত্র আসছে ম্যাজিস্ট্রেট, বয়সও ঠিকঠাক মোটামুটি 30-এর কাছে, মাথায় চুল নেই, তো এরকম বিভিন্ন আসছে, পাত্র আসছে। তো আমার তো আসলে ওকে পছন্দ হয়ে গিয়েছে অলরেডি, এই জন্য আমি আসলে রিজেক্ট করছিলাম, একের পর এক রিজেক্ট করছিলাম। দেন একটা ছেলে আসলো, সেটা হচ্ছে ইউএসএ থাকে ছেলেটা, ছেলেটা আসলে কোনো খুদ ধরতে পারছি না আমি। দেন আমি বললাম যে এটা একটু ভুঁড়ি মোটা, তো আমার নানা ভাই আমি বলছিলাম ভুঁড়ি মোটা, তুমি ভুঁড়ি কোথায় দেখলো, ছেলে তো ভুঁড়ি নাই, না না না ঠিক আছে না, পরে বাসায় যে আম্মু বলতেছে যে কি প্রবলেম কি, পরে আমি বললাম যে একটা ভাইয়া আমাকে পছন্দ করে, আপনি ওনাকে দেখতে পারেন, এই কথাটা আমি ডাইরেক্ট কিন্তু বলার সাহস ছিল না
0: আচ্ছা, কথাটা এইভাবে ছিল, একটা ভাইয়া আপনাকে পছন্দ করে, ঠিক আছে
1: আপনি দেখতে পারেন।
0: আচ্ছা,
1: হচ্ছে আম্মু, হচ্ছে আম্মু বললো কিভাবে দেখবো, তো ও এনটিভিতে একটা প্রোগ্রামে গেস্ট হয়ে যাবে ওর পরদিন মনে, বললাম যে আগামীকাল বিকাল 3টা বাজে এনটিভিতে ভাইয়াটা একটা প্রোগ্রাম করবে, ওখানে আপনি দেখতে পারবেন। তো আমি তখন ঢাকাতে ছিলাম, আম্মু ছিল বাড়িতে হোম ডিস্ট্রিক্টে, আম্মু দেখলো, দেখে আম্মুর ওকে ভালো লাগলো, কথাবার্তা সবকিছু মিলে ওকে ভালো লাগলো। তারপর হচ্ছে আমার আম্মুর সাথে ওর দেখা হলো, দেখা হওয়ার পরে আম্মু ওকে পছন্দ করলো, দেন আম্মু আব্বুর সাথে কথা বললো, আব্বু ওকে দেখবে তো আব্বু কিভাবে দেখবে, আব্বু ছিল দেশের বাইরে ওই মুহূর্তে, দেন আব্বুকে আম্মু বললো যে এখানে একটা প্রোগ্রাম হবে, ইফতারের প্রোগ্রাম, বাহারি ইফতার প্রোগ্রামটার নাম, ছেলেটা ওখানে উপস্থাপনা করবে, তুমি ওটা দেখো। দেন আব্বু ওকে ওভাবে

0: দেখলো, আব্বু দেখলো ছেলে ঠিক আছে পাঞ্জাবি টাঞ্জাবি পরা খুব তাই প্রোগ্রাম করছে, আব্বুরও ভালো লেগেছে। মোট কথা আসলে সে মানুষটা অনেক ভালো, এই জন্য আসলে প্রথম দেখাতে আমাদের সবার মোটামুটি ভালো লেগেছে। আর সবচেয়ে মজার কথা কিন্তু আমরা তিনজনই তাকে প্রথমবার দেখেছি টিভিতে, আমার আব্বু আম্মু আমি তিনজনই দেখেছি। দেন এই তো তারপর বাসা থেকে মোটামুটি বললো ঠিক আছে চলবে, দেন আর কি আমাদের মোটামুটি প্রেম শুরু হলো, অনেক ফটোশুট হলো, এটা সেটা হলো। আমার আব্বু দেশে আসলো 16-তে আর কি, মোটামুটি ভাবে পারিবারিক ভাবে বিয়ে হলো আর কি।
1: বাহ, মাশাল্লাহ। সো বিয়ের আজকে, বিয়ের আজকে কত বছর পার করছেন দুজনে একসাথে, যে প্রেম প্রেম অনুভূতিটা, একটা ভাইয়া লিখেছেন আমাদের এখানে, প্রেম প্রেম ভাব থাকলেই অনুভূতিটা সুন্দর, ওই যে অনুভূতিটা, অনুভূতিটা শুরু, তারপরে বিয়ে, তারপরে এই যে সবাই মিলে একসাথে সবাইকে পছন্দ
0: 13 সালে
1: করা।
0: পরিচয়, 14 সাল থেকেই মোটামুটি অনুভূতি শুরু, বাসা থেকে 15 সালের দিকে জানলো, 15 সাল থেকে চুটিয়ে 1 বছর প্রেম করলাম, 16 সাল থেকে আসলে 16 সালের মে মাসের 20 তারিখে আমরা বিয়ে করেছিলাম। এখন 5 বছর কমপ্লিট হলো আমাদের বিবাহিত জীবনের। একটা ছোট্ট বেবি আছে আমাদের, জাভিয়া নাহিল, ওর বয়স হচ্ছে 2 বছর প্লাস আর কি।
1: বাহ, মাশাল্লাহ, খুবই সুখী পরিবার বলতে হয়, খুবই সুন্দর শুরু এবং এখন পর্যন্ত সুন্দর চলছে।
0: সবকিছু ভালো চলছে,
1: হ্যাঁ, সুন্দরভাবে যাচ্ছে, দোয়া করি আগামীতেও যেন আপনারা অলওয়েজই ভালো থাকেন, এভাবে থাকেন, আর প্রেম প্রেম যে অনুভূতিটা, এটা যেন সব সময় থেকে যায়, কারণ এটা
0: এটা
1: এমন
0: আসলে
1: একটা, এক
0: অনেক
1: ধরনের,
0: ইম্পর্টেন্ট একটা, সংসার করতে গেলে যদি এটা চলে যায় তাহলে কিন্তু আর সংসারের মজাটা থাকবে না।
1: একদমই একদমই, এই যে একটু খুনসুটি, একটু প্রেম প্রেম অনুভূতি, হ্যাঁ, প্রথম দিকের ভালো লাগার ফিলিং, একটু একটু কিঞ্চিত পরিমাণে থাকা, এটা নিয়েই।
0: আমরা আসলে এখনো প্রচুর ঘুরি, এই যে এই বছরই আমরা, এই যে 2021-এ আমরা সেন্ট মার্টিনে গেলাম, ঘুরলাম, সিলেট যাওয়ার প্ল্যান ছিল, বাট লকডাউন বা করোনা একটু বেড়ে গিয়েছে, দ্যাটস হোয়াই যাওয়া হলো না। আমরা দুজনে ঘুরতে পছন্দ করি, নতুন নতুন জামা কাপড় পছন্দ করতে পছন্দ করি, ছবি তুলতে পছন্দ করি, আমাদের দুজনের যে এই মিলগুলো আছে এগুলোর জন্য আসলে আমরা দুজনেই মানে সব ক্ষেত্রে দেখা গেলো যে মতের অমিল খুব কম হয় আমাদের।
1: কারণ দুজনে একই ধরনের জিনিস আপনারা উপভোগ করেন, এনজয় করেন, এবং দুজনের ম্যাচ আপটা এক জায়গায় গিয়ে হয়ে যাওয়ার কারণে সবকিছু একসাথে যখন আপনারা এনজয় করবেন তখন লাইফটা অনেক সুন্দর হয়ে যায়
0: আর
1: আসলে
0: কেউ
1: জিনিসটা।
0: কাউকে বাধা দেই না, যে একটা বাধা জিনিস থাকে বা দেখা গেলো বুঝিয়ে বললে আমরা একজনের জন্য ব্যাপারটা বুঝতে পারছি। এখন পর্যন্ত বাদ বাকি উপরওয়ালা আছেন, উনি ঠিক করবে
1: আমার তো
0: সামনে কি
1: মনে
0: হবে।
1: হচ্ছে আশেপাশেই আছেন, কারণ আপনি বলছেন একটু দেখছেন ব্যাপারটা কিরকম, ভাইয়া আমাদের আশেপাশেই আছেন।
0: আগেরক্ষণ ছিল, এখন সে অন্য রুমে চলে গিয়েছে।
1: আচ্ছা, ঠিক আছে, কারণ আমি এক দুবার মনে হয়েছে যে আপনি কথা বলছেন, ভাই আশেপাশে আছে, আপনি একটু বলছেন এরকম আর কি। না, আমার শুনে খুব ভালো লেগেছে আপনাদের ছোট্ট পরিসরে প্রেমের গল্পটা, আমি অনেক অনেক দোয়া এবং শুভকামনা দিব আপনার জীবনের জন্য, এবং আপনার বেবিটাও যেন ভালো থাকে, আপনারা দুজন যেন সবসময় ভালো থাকেন, এটা হচ্ছে মন থেকে দোয়া এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য দোয়া। এখন একটু চলে যাব অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে আমি আপনার, আমরা শো শুরু করার আগে একটু গল্পের মাঝখানে জানতে পেরেছি যে আপনি, আপনার পড়াশোনাটা হচ্ছে আইন বিভাগে, যদি আমি হ্যাঁ ভুল বলে না, এই এই আইন বিভাগে আসা এবং এখানে, কারণ পড়াশোনায় কিন্তু আমরা 100% ক্যারিয়ার সেটেল না করলেও কিন্তু কিছুটা আমাদের ডিপেন্ডেন্সি থাকে যে আমি এই কারণে পড়াশোনাটার সাবজেক্ট এটা চয়েস করব, ক্যারিয়ার আমার এটা হবে, নিশ্চয়ই এখানে কোনো প্ল্যান আছে বা কারণটা কি, আমি এটা একটু জানতে চাই।
0: আচ্ছা, যেটা হচ্ছে আমি বললাম যে আব্বু সেনাবাহিনীতে জব করতো, দেন দেশের বাইরে বিজনেস করতো। তো আব্বুর আসলে কোনো, আমাদের আমার কোনো ভাই নাই, বোনও নাই, আমি একা, কিন্তু আমার আব্বুর ছোটবেলায় যে ইচ্ছাটা ছিল যে লয়ার হবেন, কিন্তু ওনার জীবনে উনি সেটা হতে পারেন নাই। তো এই জিনিসটা আমার মাথায় ছিল যে ঠিক আছে আব্বুর যখন এটা পছন্দ আমি লয়ারই হব, এই ধরনের একটা প্ল্যান থেকে আসলে লটা পড়তে আসা। যেটা বললাম যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে দুটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, মোটামুটি ভালো সাবজেক্টে পেয়েছিলাম, কিন্তু লটা আসলে আমার হয়নি, দ্যাটস আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হই, ওখান থেকে লয় অনার্স করি, দেন মাস্টার্স কমপ্লিট করলাম। ভবিষ্যতে আসলে পরিকল্পনা আছে যে আইনজীবী হয়ে যদি কিছু করতে পারি মানুষের জন্য, দ্যাটস ওয়াই লটা আসলে পড়া।
1: আপনার লক্ষ্য অনেক পরিষ্কার, অবশ্যই পারবেন যদি আপনি অটুট থাকেন আপনার লক্ষ্যে, আপনার যদি ইচ্ছা সুন্দর থাকে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন, জেনে অনেক ভালো লাগলো। কারণ আপনি মিডিয়াতে হাত কাজ করছেন, মিডিয়ার পাশাপাশি অ্যাঙ্করিং করছেন, তারপরে আপনি নিজে আবার নাটকে অভিনয় করেছেন, তারপরে অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করেছে, অনেক কিছুর সাথে ইনভলভমেন্ট, কিন্তু আপনার পড়াশোনাটার সাইডটা যদি চিন্তা করি কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফিল্ড, তো এইভাবে এই দুটো
0: আমাকে
1: একসাথে এবং নিজের
0: পড়াশোনার
1: পরিবার।
0: পাশাপাশি অ্যাঙ্করিং এর যে ক্যারিয়ারটা, এটা আমি পড়াশোনার পাশাপাশি আমাকে তৈরি করতে হয়েছে। দেখা গেল যে এক্সাম ছিল, বাট আমি মাসে দেখা গেল 4টা প্রোগ্রাম উপস্থাপন কল্পনা করতাম, আমি অনেক বেশি কাজ করতাম না ওই টাইমটা স্টাডির পাশাপাশি। দেন আমার যখন স্টাডিটা শেষ হলো তখন আমি মাসে 26 মানে 26 ডে পর্যন্ত আমি উপস্থাপনা করেছিলাম, মনে আছে যে শুক্রবার ছাড়া প্রতিদিনই উপস্থাপনা করতাম। বাট আমার যখন বেবি বেবি কনসেপ্ট করলাম ওই টাইমটা আমি আসলে 5 মান্থ পর্যন্ত আমি আসলে উপস্থাপনা করেছি ওই সময়ও। তারপর থেকে আসলে আমি একটু সবকিছু কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে নিজেকে দেখতে হচ্ছে, বেবিকে দেখতে হচ্ছে, সবকিছু মিলে আসলে টাইমটা করা অনেক টাফ হয়ে যাচ্ছে। আর প্রোগ্রাম মানে কিন্তু আমাকে টাইমলি যেতে হবে, আমার যে কোনো প্রবলেম থাক বাসায় বা শারীরিক অসুস্থতা যে কোনো প্রবলেম কিন্তু এখানে আসলে দেখার সুযোগ থাকে না, কারণ একটা টাইম মানে টাইম, দর্শকদেরকে বলা আছে যে টাইমে প্রোগ্রাম হবে তো হতেই হবে। দ্যাটস ওয়াই আসলে আমি পার্মানেন্টলি এই মুহূর্তে কোনো চ্যানেলের সাথে কাজ করছি না, বাট ফ্রিল্যান্স হিসাবে বা মাঝে মাঝে কাজ করছি।
1: আচ্ছা, সো অবশ্যই পারিবারিক কারণে আমরা অনেক কনসিডার করি আমাদের লাইফে, আমাদের জীবনে, স্পেশালি আমরা মেয়েরা একটু বেশি করি, কারণ করতে হয়, এবং এমন না যে এটা কেউ জোর করছে, এটা আমরা আমাদের একটা দায়িত্ব হিসেবে মনে করে দেখেই করি, এবং এই এই জিনিসটা ফিল করাটাও একটা মা হিসেবে বলেন, মেয়ে হিসেবে বলেন, অনেক ইম্পর্টেন্ট। এই
0: আমার ফ্যামিলি থেকে আপু অনেক সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ। আমার যদি কোনো কাজ থাকে আমার হাজবেন্ড বলবে ঠিক আছে আমি আজকে বেবিকে দেখছি তুমি যাও, বাট এটা তো আসলে রেগুলার হলে তো আসলে ওকেও তো কাজ করতে হচ্ছে, তো দুজনে আমরা যদি ইয়া করি দেন সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। তো বেবি তো বেশিরভাগ সাধারণত দেখা গেলো আমার কাছে থাকে, দ্যাটস ওয়াই আসলে আমি একটু কম কাজ করছি, ও হিউজ কাজ করছে।
1: আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আপনি মেনশন করেছেন, জানতে চাই ডিরেকশনে আসাটা, ডিরেকশনে আসাটার ক্ষেত্রে মানে কিভাবে চিন্তা এবং কিভাবে শুরু এবং কি করছেন, এটা যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো।
0: আচ্ছা, এটা আসলে এপি প্রোডাকশন বাংলাদেশ আমাদের একটা প্রোডাকশন হাউস, এখান থেকে এই 8ই মার্চ আসলে আমি প্রথম 8ই মার্চের একটা কাজে আমি প্রথম ডিরেকশন দিয়েছিলাম। নারী দিবস উপলক্ষে আমি একটি কাজ শর্ট ফিল্ম বানিয়েছিলাম যেটার নাম হচ্ছে স্বাধীনতা,
1: বাহ,
0: তো ওটা দিয়ে আসলে শুরু ছিল। দেন বাবা দিবস সেদিন আমাদের কয়েকদিন আগেই গেল বাবা দিবস, বাবা দিবস উপলক্ষে একটা কাজ করেছি আমি, এটা হচ্ছে হাতিম ফার্নিচার আমাদের দেশের একটা রিনাউন্ড ফার্নিচার ব্র্যান্ড, ওদের একটা কাজ করেছি। ওটা হচ্ছে ওখানে কাজ করেছে আমাদের দেশের স্বনামধন্য আব্দুল আজিজ আঙ্কেল, উনি বাবা হিসেবে ওখানে একটা ক্যারেক্টার প্লে করেছে, আমির পারভেজ ওখানে কাজ করছে। তো ওটা একটা আসলে স্টোরির স্টোরির মাধ্যমে একটা প্রোডাক্ট কে কিভাবে আমরা দেখাতে পারি ওভাবে করে আসলে ওটা কাজটা করেছি। ওটা একটা শর্ট ফিল্ম বা শর্ট ওবিসি টাইপ আসলে কাজটা করা হয়েছে, এই দুটো ডিরেকশন দিয়েছি। আর নাটকে ডিরেকশন দিয়েছি যেটা আসলে ঈদের সময় সবাই দেখতে পারবে, ওখানে কাজ করেছেন দিলারা জামান আন্টি, সাইন
1: বাহ,
0: ভাইয়া কাজ করেছেন, মাকে নিয়েই তো পুরো আমার যে ওটা ছিল আমার নিজের রচনা প্লাস পরিচালনায়। তো ওখানে দিলার আন্টিকে আমার পারফেক্ট মনে হয়েছে যে ওনার থেকে ভালো মা এই ক্যারেক্টারের জন্য আর কেউ হতে পারে না। তো আন্টি তো অনেক বিজি থাকে, দেন আন্টি শিডিউল নিয়ে কাজটা অনেক ভালো হয়েছে। আন্টি অভিনয়টা এত ভালো করেছে, আমাদের তো অনেক সময় কান্না করতে গেলে গ্লিসারিন দরকার হয়, আন্টির মাশাল্লাহ কোনো কিছু দরকার হয় না, আমি জাস্ট বলে দিচ্ছি আন্টি মানে 2 লাইন বলে দিলে আন্টি 10 লাইন, ওনারা তো খুবই আসলে লেজেন্ডারি একটা ব্যাপার আছে ওনাদের মধ্যে, ওনারা লেজেন্ড, অনেক ভালো কাজ হয়েছে। আরো একটা কাজের অর্ধেক আসলে হয়ে আছে, জানি না বাদ বাকি কমপ্লিট করতে পারবো কিনা, যেহেতু আমাদের এখন বাংলাদেশে লকডাউন চলছে,
1: যেভাবে হোক শেষ করবেন সেটার জন্য শুভকামনা। তার উপরে হচ্ছে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, কেননা দেশের এরকম একটা পরিস্থিতিতে আসলে আমরা যদি সাহায্য না করি তাহলে কে সাহায্য করবে, সাধারণ জনগণ হিসেবে আমাদেরকে
0: আমাদের
1: সাহায্য করবে?
0: আসলে একটা কাজ করতে গেলে সিনিয়র জুনিয়র অনেক ধরনের আর্টিস্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। তো সিনিয়র আর্টিস্টদের ক্ষেত্রে কিন্তু ওনাদের আসলে সত্যি কথা যেটা বয়স হয়েছে আমাদের রিস্কটা বেশি, আল্লাহ যাকে দিবেন মানে সেটা তো ঠিক আছে, বাট তারপর রিস্ক ওনাদের বেশি। যখন সেটে আমি ওনাদেরকে আনবো আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে না ঠিক আছে আমি সবকিছু ঠিকভাবে করতে পারছি না, কিছুদিন আগে আমরা সবকিছু মেনটেন করে যে না শরীর সুস্থ আছে কিনা বা টোটাল হাইজেন মেনটেন করে কাজটা করেছি, বাট এই মুহূর্তে আসলে করোনাটা একটু খারাপের দিকে যাচ্ছে টোটালি স্টপ রেখেছি। অনেকে কাজ করছে আমি শুনেছি যে যেটা হাউসের ভেতর কাজটা করা যাচ্ছে আউটডোরটা টোটালি স্টপ আছে, দেখি আসলে সামনে কি হয়।
1: অবশ্যই ভালো কিছু হবে। আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, এই যে আপনি যে লাস্ট যে কাজটা করছেন দিলারা জামান আন্টির সাথে, আপনি যে মাত্র বললেন ওই উনার সাথে কাজ করার ক্ষেত্রে, যেহেতু উনারা আমাদের বাংলাদেশের ওয়ান অফ দি লেজেন্ডারি অভিনয় শিল্পী, তা উনাদেরকে আমরা অনেক অন্যভাবেই চিনি বা জানি। যেমন আমার ছোটবেলা থেকে আমি যখন বাংলাদেশে ছিলাম, বড় হয়েছি, উনাদেরকেই দেখেছি, আবুল হায়াত আঙ্কেল, দিলারা জামান আন্টি, উনাদেরকে দেখে দেখে বড় হয়েছে। এখন অব্দি মনে হয় যে উনাদের জায়গাটা কেউ কখনো বিট করতে পারবে না, মানে এরকম মনে হয়। উনাদেরকে, উনাদের কোনো রিপ্লেসমেন্ট নেই, হ্যাঁ, কখনো কেউ পারবে না উনাদেরকে রিপ্লেসমেন্ট করতে। তো আমি জানতে চাই যে উনার সাথে কাজ করার যে অভিজ্ঞতা আপনার নিজের প্রোডাকশনের নাটক থেকে বা ছোট্ট যে আপনার পরিকল্পনাটা ছিল সেখানে যে অভিজ্ঞতা, এবং আপনি ধরেন অনেক আর্টিস্টের সাথে আপনি কাজ করেছেন, অবশ্যই উনাদের সাথে কাজ করার মধ্যে অনেক ডিফারেন্সেস থাকে, সেটা আপনি কি উপলব্ধি করেছেন সেটা যদি আমাদেরকে শেয়ার করেন, বা কিছু শেখা, কিছু জানা, হ্যাঁ, ছোট ছোট আপনার হচ্ছে কোনো একটা কিছু ঘটে যাওয়া, হ্যাঁ, যেটা থেকে আপনি শিখেছেন, আপনি অবজার্ভ করেছেন, আপনার কাছে অনেক ভালো ফিল হয়েছে, থাকে না ছোট ছোট কিছু এক্সপেরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন।
0: আমার কাছে যেটা মনে হয় যে আমরা বর্তমানে যারা কাজ করছি বা আমার এজের বা আমার থেকে ছোট বড় এজের যারা কাজ করছি, তাদের থেকে আগে যারা কাজ করতো অনেক অনেক বেশি ভালো একটা দিক দিয়ে ওনাদের পাংচুয়ালিটিটা অনেক ভালো, ওনারা টাইমলি কিন্তু সেটা চলে আসবে যে টাইমটাই বলবো। কিন্তু আমাদের অনেকে দেখা যায়, অনেক স্টার বা অনেকে কল টাইম 7টা থাকলে ওনারা আসবেন, 12টা, 1টা, 3টা, 3টা পর্যন্ত কিন্তু অনেকে আসে সিরিয়াসলি। তো হচ্ছে ওইখানে কাজটা নামানো টাফ হয়ে যায়, উনি মানে টাইম যেটা বলা থাকবে উনি ওই টাইমে আসে। তারপর হচ্ছে স্ক্রিপ্ট, যেটা আন্টি কিন্তু থাকতে বলে আমাকে স্ক্রিপ্টটা দিও আগে থেকে। এখন অনেকেই আছেন যারা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন না বা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লাগবে না, সেটা আসবো আমি দিব হয়ে যাবে, ধরুন একটা অ্যাটিটিউড কাজ করে অনেকের মধ্যে। কিন্তু ওনারা আসলে টোটালি ডিফারেন্ট, আগে যেভাবে ওনারা মন দিয়ে কাজ করতেন এখনো চেষ্টা করেন দিন দিন, মানে ওনারা তো, ওনাদের তো আসলে কোনো তুলনা হয় না, ওনারা এত ভালো কাজ করেন। এরপরও ওনারা, আমি তো আসলে অনেক কিছুই বুঝি না, আমাকে জিজ্ঞেস করে কাজ এটা কি ঠিক হচ্ছে, আন্টি আপনি করছেন অবশ্যই ঠিক হচ্ছে। ওনাদের ভেতর যে একটা মানে সবকিছু ছোটদের কাজের প্রতি যে একটা রেসপেক্ট আছে, বা অনেকে আছে অনেক বেশি ইগো দেখায়, এ ধরনের কোনো কিছু আমি পাই নাই। আমাদের একবার এমন হচ্ছিল যে বৃষ্টি শুরু হয়ে গেছে কাজের মানে, আন্টির সিনটা ছিল এমন যে আমাদের সান কাজ করতে হবে, তো খুবই হালকা বৃষ্টি হচ্ছিল, তো ক্যামেরা আসলে প্রবলেম হচ্ছিল। আমি বললাম আন্টি তাহলে আমরা ভেতরে যাই, আমরা একটু পরে শুরু করি, যে তুমি না তুমি সবকিছু সেট করেছো, এইসব এটা একটু নিয়ে নাও, আমরা দেখি বৃষ্টির কি হয়। এই জিনিসটা আসলে খুব ভালো লেগেছিল যে অনেকেই হলে বা ইয়াং জেনারেশন অনেকেই হলে এখন বৃষ্টি হচ্ছে এখন আমি কাজ করবো, ইয়া কাজ করে বা একটু পরে দিচ্ছি, ডিরেক্টরের কোনো প্রবলেম হলো কিনা টাইম নিয়ে অনেক কিছু অনেকে ভাবেন না। কিন্তু ওনারা যারা আগের আছেন ওনারা কিন্তু এই জিনিসটা খুব ভাবেন যে কাজটা কিভাবে ভালো করা যাবে, কাজটা কিভাবে শেষ করা যায় সুন্দরভাবে, জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আর সাথে এছাড়াও আরো
1: গুলো হচ্ছে এরকম, ওনারা সার্বিক ভাবে চিন্তা করে, শুধুমাত্র তাদের অভিনয়কে ঘিরে থাকা, তাদের প্রেজেন্স, এই এই জিনিসটা
0: না, যাব এটা না, কাজটা কিভাবে ভালো হবে, কিভাবে দেখা গেলো কোন একটা মানে স্ক্রিপ্টে কোথাও একটা আছে এই লাইনটা এভাবে আছে, একটু সুন্দর করে যদি বলা যায়, উনি একটু অ্যাড করে ভালো হয়ে এটা আলোচনা করে করা, এ ধরনের কাজগুলো আসলে অনেক মানে আমাদেরকে হেল্প করেছিলেন।
1: আচ্ছা, আমার মাঝখানে একটু আমাদের দর্শকদের কাছে ফিরে যে অনেক অনেক কমেন্ট এসেছে, নইলে পরে সবাই আমাকে বলবে আমি শুধু আপনার সাথে গল্প করছি। আরশাদ ভাই লিখেছেন, প্রেম প্রেম ভাব থাকলে অনুভূতিটা সুন্দর হয়, এটা অবশ্যই আপু আপনার জন্য ছিল। সাজ্জাদ লিখেছে, অনেক দিন পর উপস্থিত। ওকে, মাহবুবা লিখেছেন, শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, অনেক শুভেচ্ছা, সুন্দর হচ্ছে অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ, ভেরি রোমান্টিক লাভ স্টোরি, এটা অবশ্যই আপনার স্টোরিকে বলা হয়েছে, অসাধারণ উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা যারা আমাদের সাথে আছেন, আমি সবাইকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আরো কিছুক্ষণ আমাদের অনুষ্ঠান চালিয়ে যাব, আমরা ছোট ছোট গল্প শুনবো, আমরা আমাদের ইমি আপুর থেকে আরো অনেক কিছু জানবো, তার পরিবারের ব্যাপারে, তার কাজের ব্যাপারে, তার লাইফের ব্যাপারে, এবং আরো সুন্দর সুন্দর মজার মজার এক্সপেরিয়েন্স আমাদের সাথে উনি শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কেউ যাবেন না, কোথাও যাবেন না। জি আপু বলেন, একটু চলে আসছি।
0: এতক্ষণ আমি কিন্তু সব পজিটিভ সব বলছিলাম, আমি একটু বলি যে নেগেটিভ একটা বিষয় যেটা সেটা বলতে চাচ্ছি। এটা হচ্ছে আমার নিজের ব্যাপারে, যেটা হচ্ছে আমি যখন কাজ করছিলাম ফ্যামিলি কিন্তু সাপোর্টটা আমার বাবার থেকে কম ছিল মিডিয়ার কাজের ক্ষেত্রে, যেটা বলছিলাম আমু চাচ্ছিল যে আমি যেহেতু ল নিয়ে পড়াশোনা করছি ওদিকেই খুব বেশি কনসেন্ট করি, বাট আমার আসলে স্টাডির পাশাপাশি যেহেতু উপস্থাপনাটা চলে এসেছে মিডিয়াটা আসলে স্টাডির মাঝখানে আমার ঢুকে গিয়েছিল। তো অনেক ক্ষেত্রে হয় কি মিডিয়াটা চলে আসলে আসলে স্টাডিটা সেমিস্টার গ্যাপ যায় বা অনেক প্রবলেম হয়, তা আমি আলহামদুলিল্লাহ যে আমার এই ধরনের প্রবলেম হয় না, আমি পড়ালেখাটাকে আগে শেষ মানে প্রায়োরিটি দিয়েছি, দেন এই কাজটাও কন্টিনিউ করেছি। তো এইসব কাজ করতে যেয়ে অনেক সময় দেখা গেল মাঝে কি হয়েছে, আমার আবু দেশের বাইরে ছিল বিজনেস করছে বলছিলাম, তো যে কেউ একটা ফেক আইডিতে আমার একটা ফেসের ছবি নিয়ে দেন হচ্ছে একটা অন্য একটা বডি পার্ট লাগিয়ে ওই ধরনের একটা ছবি আমার আব্বুকে টেক্সট করেছে, বলছে যে আপনার কি টাকার অভাব হয়েছে যে মেয়েকে দিয়ে এখন এগুলা করাচ্ছেন, মানে খুবই মিন একটা কথা, বাজে কথা বলেছে। তো আমার আব্বু আসলে অনেক কিছুই মানে আগের লোক, অনেক কিছু আসলে এগুলো কম বুঝেন, দেখা গেল যে ফেসবুকে দেন আব্বু
1: হ্যাঁ
0: হচ্ছে
1: হ্যাঁ
0: আমাকে না আম্মুকে আস্ক করছে যে এটা কি ধরনের ঘটনা, মানে কি এটা কেন, বা ও কি আসলে ধরনের ড্রেস পরেছে কিনা। তো আম্মু বলছে না ও তো কখনো স্লিভলেস ড্রেসই পরে নাই, তো হচ্ছে এটা কি মানে কাজ করতে গেলে আসলে অনেক কিছু করতে হয়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি ব্যক্তিগত ভাবে আসলে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি না, বা নিজে অনেক ধরনের ড্রেস আমি কমফোর্টেবল ফিল করি না, দ্যাটস আমি করি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ওই
1: অবশ্যই
0: ছবিটা তো আমার ছিল না, ছবিটা আমার ছিল না, ওই ধরনের একটা ছবি দিয়ে চেষ্টা করেছে। দেন হচ্ছে ওই নাম্বারটা আবুকে বললাম যে ব্লক করে দেন, যদি অন্য কোনো কখন টেস্ট দেয় তখন আপনি বলবেন যে আমার যেভাবে হ্যান্ডেল করলে ভালো হয় আবু হ্যান্ডেল করবেন। দেন আবু আসলে বললো যে আমার মেয়েকে আমি ভালোভাবে চিনি, আর ও কিভাবে কি কাজ করছে না করছে, যেহেতু আমার মেয়ে আপনার থেকে আমি ভালো জানি, আপনি কখনো এই ধরনের টেক্সট দিবেন না। এরপরে আসলে আর প্রবলেম হয়নি। তারপর অনেক সময় দেখা গেল গ্রামে অনেক ধরনের টক মানে মানে
1: এগুলো
0: মানুষ
1: থাকবেই, মানে আপনি
0: ফোনে কথা
1: যখন
0: বলবো
1: উপরে যেতে থাকবেন তখন কিছু মানুষ থাকবেই আপনাকে নিচে নামানোর জন্য।
0: অনেকে আছে ক্লোজ ফ্রেন্ড, বাট দেখা গেলো সামনে একরকম পেছনে একরকম, এই জিনিসগুলো আসলে মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে, কিন্তু তারপর এগিয়ে যেতে হয়, এগুলো নিয়ে পড়ে থাকলে আসলে চলবে না জীবনে।
1: তাহলে আজকে আপনি আপনার জায়গায় থাকতে পারবেন না, এগিয়ে যেতে হবে। আমাদেরকে একজন ভাইয়া আমাদেরকে কমেন্ট করেছেন, নারী নিয়ে শর্ট মুভি করেছিলেন, নামটা একটু জানতে চাচ্ছে যদি একটু বলতেন।
0: নারী
1: আপনি যে নারী
0: স্বাধীনতা দিবস,
1: দিবসে, হ্যাঁ হ্যাঁ স্বাধীনতা,
0: স্বাধীনতা স্বাধীনতা এটার নাম
1: আচ্ছা
0: হচ্ছে স্বাধীনতা,
1: আচ্ছা, এটা এটা আপনি কোথাও পাওয়া যাবে বা কোনো লিংক যদি আপনি বলে
0: ইউটিউবে
1: দিতেন?
0: আপনি স্বাধীনতা লিখলেই পাবেন। স্বাধীনতা লিখে আমির পারভেজ আঞ্জুমান আরা বকুল ওনারা আর্টিস্ট ছিল, ওদের নাম লিখলে আপনি পেয়ে যাবেন, আমার নাম লিখলেও পেয়ে যাবেন।
1: আচ্ছা পারফেক্ট, পেয়ে গেছেন আপনি আপনার
0: তারপর হচ্ছে
1: রেসিপিটা।
0: ভাইয়া যে জিজ্ঞেস করলো, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে আমার নিজের নামে, আপনি ওখানে আমার কাজগুলো দেখতে পারবেন, বা আমার নাম লিখলে আপনি ইউটিউবে আমার অনেক ধরনের কাজ, আমার উপস্থাপনা, মিউজিক ভিডিও, আমার কিছু নাটক সবই পেয়ে যাবেন আমার নাম লিখলে ইউটিউবে।
1: আচ্ছা ঠিক আছে, আপনারা আশা করি আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, যারা যারা প্রশ্ন করেছেন শর্ট মুভিটা নিয়ে তারা আশা করি পেয়ে গেছেন। একদম কমপ্লিটলি একটা ডিফারেন্ট প্রসঙ্গে যাব আমি, সেটা হচ্ছে আপনি একজন অভিনয় শিল্পী, আপনি একজন উপস্থাপিকা, আপনি একজন নিজের প্রোডাকশন হাউসে কাজ করছেন, ঠিক আছে, ডাইরেক্ট ডিরেকশন দিচ্ছেন, এবং তাছাড়াও হচ্ছে
0: আসলে আমি এখন এই ক্ষেত্রে আমি একদমই নতুন,
1: হ্যাঁ
0: আমি
1: হ্যাঁ
0: আসলে এটা বলতে ভয় পাচ্ছি, কিন্তু আসলে চেষ্টা করছি।
1: চেষ্টা করছি। আপনি চেষ্টা করতে করতে তো এগিয়ে যাবেন, শিখবেন, নিজের ভুলগুলোকে কারেক্ট করবেন, এভাবেই তো আসলে জিনিসগুলো কাজ করে। এবং আপনি আইন বিভাগে পড়াশোনাও করছেন নাকি? ঠিক বলেছি?
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ
1: ঠিক আছে।
0: জি জি
1: এই যে প্রত্যেকটা প্রফেশন ইন্ডিভিজুয়ালি একটা আপনি, ঠিক আছে, এই সব কিছু বাদ দিয়ে আপনি মা, তো এটার এটার
0: সবার আগে
1: উপলব্ধিটা কিরকম?
0: এটা আসলে যেটা আমি বিয়েটাও অনেকে বলে যে কম এজে করেছি, যদিও আমার মনে হয় যে না ঠিক আছে, বেবিটাও অনেকে বলে কম এজে করে নিয়েছি, আমার মনে হয়েছে যে না পারফেক্ট, তো আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। তো অনেক সময় সেটে গেলে আমি এরপরে কিছু কাজ করেছি, দেন হচ্ছে আমার কাছে এরকম আমি বলি যে ভাই আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে যেহেতু বাসায় একটু বেবি আছে, এগুলো আসলে কাজের ক্ষেত্রে বলাটা ঠিক না, তারপরে আমার বলতে হয়েছে। অনেক সময় বাচ্চার জন্য খারাপ লাগা কাজ করে, বা দেখা গেলো সি কিন্তু ডেট যদি আমি কাউকে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ওদের আমি না গেলে ওদের প্রবলেম হবে, এই জন্য আমি বলি যে আমি সকাল 7টায় চলে আসবো, 10টায় না, কিন্তু আমাকে একটু সন্ধ্যার মধ্যে ভাই ছাড়তে হবে, এই ধরনের কথাবার্তা বলে গিয়েছি, কাজ করেছি। তো দেখা গিয়েছে যে বেবি ওই টাইমটা ওর বাবা হেল্প করেছে, বা কখনো আমার আম্মু এসেছে, আম্মু দেখেছে, এভাবে করে আসলে বেবিটাকে আমরা সবাই মিলে ভালোবেসে আসলে ওকে লালন পালন করছি। তা মাসাল্লাহ আমার বেবিটা খুব ভালো, আমি বলছিলাম যে মাঝে সেন্ট মার্টিনে গিয়েছিলাম, ও যে কারোর কাছে দিলেই থাকবে, অনেকে আছে যে অনেক কান্নাকাটি করে, অনেক ঝামেলা করে, ওর বাবার কাছেও থাকবে, নানুর কাছেও থাকবে, আমার কাছেও থাকবে, ইভেন যদি কাউকে চিনে যে না কয়েক ঘন্টার পরিচয়ে ঠিক আছে আন্টি কাছে থাকবে তাও থেকে যাবে, মানে অনেকে আছে যে অনেক বাহানা করে, এ ধরনের না,
1: বাহ
0: এই জন্য
1: খুবই ভালো,
0: আমি মনে হয় কাজটা করতে পারছি। আর অনেক টাফ, অনেক সময় হয়েছে যে দেখা গেল যে বাসায় কেউ নাই, আমার ওকে একাই সামলাতে হচ্ছে, তখন অনেক কিছুই করা সম্ভব হতো না আমার।
1: কিন্তু তারপর আমি বলবো যে আমার ভাইয়ার সাপোর্ট আছে আপনার জন্য, আপনি কাজ করছেন যা করছেন, ভাইয়ার সাপোর্ট এবং একটু একটু ভালোবাসার যে অনুভূতিটা এখনো রয়ে গেছে সবকিছু মিলিয়ে কমপ্লিট
0: এই
1: পরিবার,
0: কারণে
1: এবং
0: আসলে করা সম্ভব হচ্ছে,
1: ঠিক
0: আমার
1: আছে
0: নিজের ইচ্ছা শক্তি প্লাস তার সাপোর্ট, ফ্যামিলির
1: ডেফিনেটলি
0: সাপোর্ট, তাহলে
1: ফ্যামিলি
0: সম্ভব
1: সাপোর্ট,
0: ছিল।
1: আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারা আপনাকে ঘিরে আছে এবং আপনি তাদেরকে ঘিরে আছেন, এবং এটাই হচ্ছে একটা পজিটিভ ভাইব আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং এটাই আপনাকে সাহায্য করছে আগামীতে, আরো বেশি সাহায্য করবে আগামীতে এগিয়ে যাওয়ার।
0: প্রবলেম যেটা হচ্ছে, কোথাও ঘুরতে গিয়েছে বাচ্চা কই, কমেন্ট আসবে কিন্তু এ ধরনের, বাচ্চাটা কোথায়, সব জায়গায়। আমি ধরো সাজেক গিয়েছি, সাজেকের এনভায়রনমেন্টটা নিশ্চয়ই সবাই জানে যে কেমন ওখানে। তারপর হচ্ছে সেন্ট মার্টিন গিয়েছি, ওখানে তো ইলেকট্রিসিটি নাই, ওখানে তো আমি বেবিকে নিয়ে যেতে পারবো না। বেবি যেহেতু আমার আম্মুর কাছে আছে এবং ভালো আছে, এখানে থাকলে সে ভালো থাকবে, ওখানে গেলে অনেক সময় হয় যে আমরাই অসুস্থ হয়ে যাই, তো ওখানে আমি বাচ্চাকে নিয়ে যে কেন অসুস্থ করব। এ ধরনের কোশ্চেনে আসলে মুখোমুখি হতে হয়, এই জিনিসগুলো খুব খারাপ লাগে মাঝে মাঝে। আমাদের দেশে এটা কমন, অনেক সবাই না, বাট কিছু কিছু মানুষ
1: সন্তানের জন্য আপনি মা হিসেবে
0: আমার থেকে তো আর কেউ বেশি থাকবে না, এটাই হচ্ছে
1: সেটাই
0: মেন
1: স্বাভাবিক।
0: কথা।
1: হ্যাঁ সেটাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে বলতে চাই যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ রেডিও ত্রিতালের বাংলার পক্ষ থেকে আমাদের সাথে সঙ্গে হওয়ার জন্য, এবং প্রত্যেকটা দর্শক যারা যারা আমাদের সাথে ছিলেন এত সময় ধরে, আমাদেরকে সাপোর্ট করেছেন, দেখেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার এবং আমার অতিথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমেরিকা এবং বাংলাদেশ থেকে দেখছেন তাদের সবাইকে অনেক বেশি স্পেশাল থ্যাংক ইউ, কারণ আপনারা না থাকলে কিন্তু আমরা এভাবে কথা বলতে পারি না, গল্পটা এনজয় করতে পারি না, এবং আমরা আমাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারি না। আপনারা থাকবেন, আপনারা প্রশ্ন করবেন, সেই সাথে সেভাবে কিন্তু আমাদের অনুষ্ঠানটা এগিয়ে যাবে। সেজন্য আমি আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি টুডে। আপু, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসি, আপনি যদি কিছু বলতে চান এবং আপনি যদি কিছু ছোট শেয়ার করতে চান বা আমাদের দর্শকদেরকে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন।
0: শিওর, এই মুহূর্তে আমি আসলে যে কাজগুলো করছি, আমাদের ড্রিমকাস্ট মিডিয়া নামক একটা আমাদের ইউটিউব চ্যানেল বা মিডিয়া আছে, এটার জন্য কাজগুলো করছি। আমি কিন্তু আরেকটা জিনিস স্কিপ করেছিলাম, যে আমি কয়েকটা আসলে মিউজিক ভিডিওতে ডিরেকশন দিয়েছি, যেগুলো আসলে মোটামুটি বেশ ভালো কাজ হয়েছে বলে সবাই মনে করেছে। তো কাজগুলো আপনারা দেখবেন, কেমন লেগেছে আমার কাজ সেটা জানাবেন। আর সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, যেহেতু এখন করোনা চলছে, সবাই ঘরে থাকবেন, চেষ্টা করবেন স্বাস্থ্যবিধি মেনে চলার যদি বাইরে যেতে হয়। আর হচ্ছে আমার জন্য অনেক দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যারা দেশের বাইরে থেকে দেখছেন সবাই বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন, আর যারা বাংলাদেশের জন্য দোয়া দেখছেন তারা পুরো বিশ্বের জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন।
1: অবশ্যই তাই, থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে।
0: কথা বলে অনেক ভালো লাগলো আপনার সাথে,
1: আমারও খুব ভালো লেগেছে আজকে আপনার সাথে গল্প করতে পেরে, এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার মন থেকে আপনার জন্য অনেক শুভকামনা এবং দোয়া। আপনার অনেক ভালো থাকেন এটাই দোয়া করি, সবাই ভালো থাকবেন। আজকের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান,
0: আল্লাহ হাফেজ।
2: যখন বৃষ্টি পড়ে তখন গাছের নিচে দাঁড়াই একলা, দূরে মাঠের ওপারে মাঠ শূন্য ঝাপসা, বৃষ্টি থেকে বৃষ্টি আসে, ঢেউয়ের পর ঢেউয়ের বৃষ্টি, গাছের নিচে একলা দাঁড়িয়ে থাকার নিঃস্বতা কি বিষম নিঃস্ব।

0: রেডিও ত্রিতাল বাংলা ইউএসএর আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াসিকা আফরিন। রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনেই আপনারা প্লে স্টোরে গিয়ে যদি রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ লিখে সার্চ দেন, তাহলে সেখানেও কিন্তু আমাদেরকে শুনতে পারবেন, আমাদের সাথে জয়েন করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, বরাবরের মতোই আমাদের আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি আছেন। আসলে তার অনেক অনেক পরিচয়, তাকে আমরা স্বাগত জানাবো আনুষ্ঠানিক ভাবে, তবে তার অনেক অনেক পরিচয়, অনেক গুণী একজন শিল্পী, একজন মানুষ আমাদের আজকে সম্মানিত অতিথি হিসেবে আছেন। তিনি একাধারে বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী, সহকারী অধ্যাপক, নাট্যশিল্পী, উপস্থাপক, অনুষ্ঠান ঘোষক। আসলে পরিচয় দিতে থাকলে মনে হয় লিস্টটা অনেক বেড়ে যাবে, তবে এত এত পরিচয়ের মধ্যে তিনি নিজেকে আবৃত্তি শিল্পী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার প্রিয় জায়গা বা এগিয়ে রাখবেন আবৃত্তি শিল্পটাকে, তো সেদিক থেকে আমরা আজকে তাকে স্বাগত জানাচ্ছি, আমাদের সম্মানিত অতিথি আবৃত্তি শিল্পী শিরিনা বিথিকে স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ ওয়াসিকা। আমি আপনার একজন নিয়মিত দর্শক, আপনার প্রোগ্রাম আমি দেখি, এবং
0: অনেক অনেক ধন্যবাদ।
1: রেডিও ত্রিতালের অলমোস্ট সব প্রোগ্রামই বোধ হয় আমি দেখি, এবং হচ্ছে যে শুরু থেকেই আপনাদের এই কাজটি, আপনার যে নিউ ইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীর জন্য, এটা অনেক বড় আমার মনে হয় বিনোদনের একটি জায়গা। এই আর এটির সাথে জড়িয়ে আছেন আমি আমাদের অত্যন্ত প্রিয়, আমার ব্যক্তিগত ভাবে অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন শামীম সাহেব ভাই, যার কথা না বললেই নয়। আমি ভীষণ একজন গুণী মানুষ হিসেবে তার ভক্ত, এবং আমি নিজে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে আজকের এই আয়োজনে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এত চমৎকার আয়োজনে।
0: অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে ধন্য আপনাকে পেয়ে, আর এই রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ এই প্ল্যাটফর্মটা আমাদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। আমরা এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিতে চাই আমাদের শ্রদ্ধেয় শামীম ভাইয়ের হাত ধরে। আচ্ছা, আপনার যে
1: নিশ্চয়ই
0: শুরুতে পরিচয় বলছিলাম, আমি কিন্তু সত্যি কথা বলতে, যদি এখানে উপস্থাপকের সিটে বসে আছি, কিন্তু আপনি নিজেও একজন শক্তিশালী উপস্থাপক, আপনার সামনে উপস্থাপনা করতে আমি একটু নার্ভাস ফিল করছি। আশা করি আপনারা
1: ওয়াসিকা,
0: আমার
1: ভুলে
0: শ্রোতাদের
1: যান
0: তো
1: ভুলে যান
0: সমস্যা।
1: আমাকে আজকে আবৃত্তি শিল্পী হিসেবে মনে করে আপনি চালিয়ে যান, কোনো সমস্যা নেই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: জি
0: অনেক
1: জি
0: অনেক ধন্যবাদ।
1: জি
0: আবৃত্তি শিল্প মানে আমি সবসময় আমার অতিথি যিনি থাকেন তাকে, তিনি যে সংশ্লিষ্ট বিষয়ে থাকেন বা সেই যে সংশ্লিষ্ট কাজের সাথে তিনি জড়িত, আমি বরাবরের মতো সেই প্রশ্নটাই করে থাকি যে আবৃত্তি শিল্পর কথাই যদি ধরি, এই শিল্প মাধ্যমে আপনার জড়িত হবার শুরুর গল্পটা একটু জানতে চাই শুরু।
1: আচ্ছা ধন্যবাদ। আমি আসলে আসলে মানুষের একেবারে যারা একটু সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়, তাদের আসলে শুরুটা ছোটবেলা থেকেই হয়। তো আমি দেখতাম আমার বড় ভাই বোন তারা একটু একটু চর্চা করত, তো ওটা দেখেই আসলে আমার মনে হয়েছিল, এবং সত্যিকার অর্থে খুব ছোটবেলা থেকেই আমি, আমার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী, আমরা বিভিন্ন জেলায় বড় হয়েছি। তো ওখানে যে শিশু একাডেমি বলেন, শিল্পকলা একাডেমি বলেন, সেখানে আমাদেরকে আমাকে আমার বাবা মা পাঠাতেন, ভর্তি করতেন। আমি শুরু করছি, আমাদের অত্যন্ত প্রিয় একজন কবি আছেন বুদ্ধদেব বসু, তার লেখা আমার ভীষণ টানে। তার খুব বহুল পঠিত একটি কবিতা আছে, চিল্কায় সকাল। কি ভালো আমার লাগলো আজই সকাল বেলায়, কেমন করে বলি, কি নির্মল নীলে আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে, তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে, স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে, গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি, আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না, গরুগুলো এক মনেই ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি, রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে, কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস, তুমি এসেছিলে আর আমার কি ভালো লেগেছিল তোমার সে উজ্জ্বল অপরূপ সুখ। দেখো দেখো কেমন নীলে আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি, কেমন করে বলি। ধন্যবাদ।
0: বাহ, চমৎকার! পছন্দের কবি বা পছন্দের যে আবৃত্তি শিল্পী, আদর্শ যাকে মনে করেন, তাদের সম্পর্কে একটু জানতে চাচ্ছি।
1: আমার কবিতার প্রতি প্রেম তো সেই ছোটবেলা থেকে, যদি বলেন রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথের কবিতা পড়তে পড়তে প্রেমে পড়ে যাই। তারপর তো আমাদের জীবনানন্দ দাশ আছেন, কবি কাজী, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সবার কবিতা আসলে কম বেশি পড়া হয়, তবে রবীন্দ্রনাথের কবিতা পড়তে গিয়েই বোধহয় কবিতার প্রেমে পড়ে যাই। আর আমার যেটা হয়েছে যে, বাংলাদেশে যদি কাউকে আইডল মনে করি বা কাউকে যদি মনে হয় যে কারোর কবিতা শুনে আমার ভেতরটা আন্দোলিত হতো, তো সেটা অবশ্যই আমাদের নারীদের মধ্যে যদি বলি, আমি অবশ্যই প্রজ্ঞা লাবণী আপার কথা বলবো, আমাদের রূপা চক্রবর্তী দিদির কথা বলবো। এরকম আসলে বেশ কয়েকজন আছেন। আর যদি পুরুষ কণ্ঠের কথা বলেন, আমার গুরু মানে শফি কামাল, তিনি আছেন, আমাদের শিমুল ভাই আছেন, মাহিদুল ইসলাম, অনেকেই আছেন আসলে। তাদের প্রত্যেকের আলাদা আলাদা ঢং, তো আসলে কবিতা তো এক একজন এক এক ভাবে কিন্তু উপস্থাপন করতে পারে, মানে এক একজনের কণ্ঠে কিন্তু এক এক রকম ভাবে সুন্দর হয়ে সেটা ফুটে ওঠে। তো মানে কার কার স্পেসিফিক্যালি আমি কাউকে একা কাউকে ক্রেডিট মানে ওইভাবে আমি দিতে পারবো না, অনেকের কবিতা আমার ভালো লাগে।
0: আমরা একটু আবৃত্তিতে চলে যাই, কবিতা আবৃত্তিতে। কোন
1: নিশ্চয়ই
0: কবিতাটি
1: নিশ্চয়ই,
0: শুনবো?
1: হ্যাঁ, আমি শামীম ভাইয়ের নির্দেশ আছে যে কবিতায় যেন বেশি পড়া হয়। আচ্ছা, আমি আমি আমি নিজেও আসলে তাই চাই। আমি আজকে আবৃত্তি শিল্পী হিসেবে আপনাদের মাঝে যেহেতু এসেছি, আমি রোমান্টিক কবিতা যখনই পড়তে যাই, আমার একজন কবির কথা খুব মনে হয় এবং তার কবিতা না পড়লে আমার ভালো লাগে না, তিনি কবি মহাদেব সাহা।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: মহাদেব সাহার কবিতা, শিরোনাম তুমি ও কবিতা। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি মুহূর্তে উৎসব। তুমি যখন চলে যাও, সঙ্গে সঙ্গে পৃথিবীর সব আলো নিভে যায়, বইমেলা জনশূন্য হয়ে পড়ে, কবিতা লেখা ভুলে যাই। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্রসঙ্গীতের মতো মনোরম, এক একটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল। তোমার একটুখানি হাসির অর্থ 1 কোটি বছর জ্যোৎস্না রাত। তুমি যখন চলে যাও, পৃথিবীতে আবার হিমযুগ নেমে আসে। তোমার সাথে প্রতিটি কথাই কবিতা, প্রতিটি গোপন কটাক্ষই অনিশেষ বসন্তকাল। তোমার প্রতিটি সম্বোধন ঝর্ণার 1-1টি কলধ্বনি, তোমার প্রতিটি আহ্বান 1-1টি অনন্ত ভোরবেলা। তাই তুমি যখন চলে যাও, মুহূর্তে সব নদীপথ বন্ধ হয়ে যায়, পদ্মার রূপালী ইলিশ তার সৌন্দর্য হারিয়ে ফেলে, পুষ্পোদ্যান খাঁখা মরুভূমি হয়ে ওঠে। যতক্ষণ তুমি থাকো আমার নিকটে, থাকে সপ্তর্ষি মণ্ডল, মাথার ওপরে থাকে তারা ভরা রাতের আকাশ। তুমি যতক্ষণ থাকো আমার এই হাতে, দেখি ইন্দ্রজাল, আঙুলে বেড়ায় নেচে চঞ্চল হরিণ। তুমি এলে খুব কাছে আসে সুদূর নীলিমা। তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত সঙ্গীতের অপূর্ব মূর্ছনা, যেন কারো অবিরল গাঢ় অশ্রুপাত। তোমার সাথে প্রতিটি বাক্য 1-1টি কবিতা, প্রতিটি শব্দ শুভ্র শিশির। ধন্যবাদ।
0: বিভিন্ন কবি বিভিন্ন আঙ্গিকে কিন্তু কবিতা লিখেন, কখনো সহজ কখনো কঠিন, মানে শ্রোতাদের কথা আমি যদি চিন্তা করি সাধারণভাবে, তো কবিতা তো অনেক আসলে ভাষাগত দিক থেকে অনেক উচ্চ পর্যায়ের একটা শিল্প মাধ্যম, তো যে
1: নিশ্চয়ই
0: ধরনের কবিতাই হোক, সেটা কঠিন সহজ বা যে ধরনের কবিতা, বিভিন্ন আঙ্গিকের কবিতা, সেই কবিতাগুলোকে শ্রোতাদের জন্য বোধগম্য বা সহজ বোধ্য করে তোলবার জন্য সেক্ষেত্রে আবৃত্তি শিল্পীর ভূমিকাটা কিরকম কিরকম আপনার কি মনে হয়?
1: খুব খুবই চমৎকার একটি প্রশ্ন আপু করেছেন আমাকে, মানে আমি এটা বলতেও চাই। আমি ঢাকার বুলবুল ললিতকলা একাডেমিতে আমি প্রশিক্ষক ছিলাম, তো তো আমার খুব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ছিল, বড়ও ছিল, তো আমি ওদেরকে শুধু একটি কথাই বলতাম, বা আমি প্রথম ক্লাসে একটি কথা বলে থাকি, সেটি আজকে বলতে চাই। কারণ আমি জানি না আমার সামনে আমি আমার এটা ধৃষ্টতা দেখানো ঠিক হবে কিনা, বাট আমি আমার মতো করে যেটা ব্যাখ্যা করতে চাই সেটি হচ্ছে যে আবৃত্তির যে তিনটা বর্ণ আছে, আবৃত্তি, তো আমি এটাকে একটু বিশ্লেষণ করেছি নিজের মতো করে। সেটি হচ্ছে আদি, আমি বলতে চাই যে আবৃত্তির ভেতরটা বোঝা, ভেতরটা বোঝার কথা বলতে চাই। বৈরী দিয়ে আমি বলতে চাই যে বৃত্তান্ত জানা, কি বলতে চাচ্ছে কবিতার ভেতরটা, কি বলতে চাচ্ছে এটার, এটার মেসেজটা কি আসলে, তিনি
0: গূঢ়
1: তার
0: অর্থ যেটাকে বলা
1: হ্যাঁ
0: হয়,
1: তার তিনি কি কি বোঝাতে চেয়েছেন। এবং ত দিয়ে আমি যেটা বলতে চাই যে তীক্ষ্ণতার সাথে উপস্থাপন, যে কবিতাটা আমরা পড়ছি সেটি বুঝতে হবে, তারপরে সেটি ভেতরে ধারণ করতে হবে এবং সেটি তীক্ষ্ণতার সাথে উপস্থাপন করতে হবে,
0: বাহ
1: তাহলেই হয়তো বা আমার মনে হয় যে কারোর কর্ণকুহরে গিয়ে সেটি আঘাত হানতে পারে। আমি সেদিন বাংলাদেশ
0: জি
1: টেলিভিশনে কবিতা পড়তে গিয়েছিলাম, তো একজন বিশিষ্ট ছড়াকার, তিনি লেখক, আমাকে বলছে যে বিথি আসলে অনেকে তো কবিতাকে ধ্বংস করে দিচ্ছে, কবিতা আবৃত্তি করতে গিয়ে কবিতাকেই ধ্বংস করে দিচ্ছে, তোমরা কিছু করো। তখন খুব ইয়ে লাগলো, মানে উনি খুব কষ্টে দুঃখে বলছেন কথাটা,
0: আমার মনে হয়
1: বুঝেছি।
0: যে আপনি যে বিশ্লেষণটা দিয়েছেন, আ দিয়ে বি দিয়ে তি, আ দিয়ে ব্রি দিয়ে তি দিয়ে, এই তিনটার বিশ্লেষণের সমন্বয়ে যদি কেউ কবিতা আবৃত্তি করে তবে সেটা অবশ্যই সার্থক হবে, সেটা নিউ কামার যারা আছেন
1: নিশ্চয়
0: বা যারা
1: নিশ্চয়
0: অলরেডি অলরেডি আবৃত্তি শিল্প মাধ্যমে আছেন, এই বিষয়গুলো আসলে খেয়াল রাখলে আমার মনে হয় সার্থকতা সেখানে। আচ্ছা, আমরা আবারও আবৃত্তি শুনবো।
1: এবার একটু নারী বিষয়ক কবিতা পড়ি। দুজন নারী বসে আছি, তো আমি ওভাবে কোনো কিছু আলাদা করতে চাই না, নারী পুরুষ সে বৈষম্য আমার মধ্যে নাই, কিন্তু একটি কবিতা আছে সুবোধ সরকারের, ওপার বাংলার কবি, শাড়ি কবিতা। আমি কবিতাটি একটু পড়তে চাই, নিশ্চয়ই সবার অনেক মানে অনেকবার শোনা, আমি জানি না আমার কণ্ঠে কেমন লাগবে, চেষ্টা করছি।
0: অবশ্যই ভালো লাগবে আশা করি।
1: বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা, এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে। কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা, সন্ধের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে, কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো, স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার, চিলিফিস থেকে তখনো ধোঁয়া উঠছে, এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান, 19 বছরের একটা মেয়ে সে একা, কিন্তু কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন, পাড়ার মোড়ে একটি সদ্য বিধবা নগ্ন মেয়ে রাস্তায় দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, পেছনে তিনজন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা, বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। ধন্যবাদ।
0: আবৃত্তি শিল্প মাধ্যমের সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু অনেকেই যে যে বাচিক শিল্প মানে ভয়েস আর্টিস্ট হিসেবে তাদের কাজ করার সুযোগ থাকে, অনেকের অফার থাকে, অনেকের কিন্তু কাজ করার ইচ্ছেও থাকে। তো ভয়েস আর্টিস্ট হিসেবে যারা কাজ করতে চায় বা ইচ্ছুক যারা, তাই সেক্ষেত্রে আপনার দিক নির্দেশনা?
1: তো যারা একেবারেই নতুন করে এই কাজগুলি করতে চান তাদের ক্ষেত্রে যেটা বলবো, প্রথমে তো আসলে উচ্চারণের বিষয়গুলি আছে, আমাদের ব্যাকরণ জানতে হবে, আমাদের যে বেসিকটা আসলে জেনে, বাংলা ব্যাকরণের বেসিকটা জানতে হবে, এবং শুদ্ধ উচ্চারণে কথা বলবার চেষ্টা, এটা তো আছেই। আর আমাদের ভয়েসের বেশ আসলে মডুলেশন আছে, মানে ওঠা নামার একটা বিষয় আছে। আমাদের আমাদের যে কোনো একটা স্ক্রিপ্ট আমরা যখন পাই, সেটি কি ধরনের, সেই ভাব বুঝে সেই সেই আঙ্গিকে কিন্তু আমাদের ভয়েসটাকে সেট করে নিতে হয়। যারা বেতার কর্মী তারা কিন্তু শুধুমাত্র কণ্ঠ দিয়েই নিজেকে প্রমাণ করে, কিন্তু যারা আমরা ভিজুয়াল মিডিয়াতে, যারা টেলিভিশনে কাজ করে, তারা কিন্তু অনেক কিছু দিয়ে পার পেয়ে যায়। কিন্তু আপনি জেনে থাকবেন আপু, যে বাংলাদেশ বেতার কিন্তু সেই কোনো কারচুপি করার সুযোগ দেয় না, যে আপনাকে কণ্ঠ দিয়েই কিন্তু প্রমাণ করতে হয় যে আপনি কতটুকু কি জানেন। তো যারা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে চান, আসলে প্রত্যেকের জন্য কিন্তু একই আমার সাজেশন থাকবে, যে আপনারা অবশ্যই একটু চর্চার মধ্যে থাকবেন। আমাদের অনেক উচ্চারণের অনেক জড়তা থাকে, উচ্চারণ দ্রুত লয়ে কথা বলার অনেক বিষয়গুলি আছে। তো আসলে এখন অনেক বইও বেরিয়েছে কিন্তু শুদ্ধ ভাবে, শুদ্ধ উচ্চারণে কিভাবে কথা বলা যায়, বেশ কিছু ব্যায়াম আছে আমাদের, বা একটু যেমন গানের ক্ষেত্রে সরগম করা লাগে, কবিতার ক্ষেত্রেও কিন্তু তাই। এটার এটারও কিন্তু একটা রিদম আছে, আছে না, একটা রিদমেই কিন্তু আমাদের যেতে হয়। ভয়েস আর্টিস্ট হিসাবে কেউ কাজ করে, সেটা কি ধরনের, একটা ডকুমেন্টারি হতে পারে, কোন একটা টিভিসি হতে পারে, সেখানে কি চাচ্ছে, কখনো হাসি, কখনো আনন্দ, কখনো কষ্ট, কখনো কান্না, কখনো বেদনা। আমরা যখন নাট্যশিল্পী হিসেবে আমি এনলিস্টেড হলাম, তখন আমাকে মানে এক জায়গায় হাসতে বললো, এক জায়গায় কাঁদতে বললো, একটা ডায়লগ দিয়ে বললো কাঁদতে হবে, এবং কখনো ফুপিয়ে কাঁদা, কখনো একেবারে মন প্রাণ ঢেলে দিয়ে কান্না, মানে এই যে বিষয়গুলো, আসলে এগুলি সবই চর্চার ব্যাপার। তো কেউ যদি ওভাবে করে নিজেকে তৈরি করতে পারে, তাহলে তো তার জন্য সব রাস্তা একেবারে মানে সুন্দর। একটা কথা আপনাকে বলি, যে ডেডিকেশন থাকতে হবে এবং ইচ্ছে শক্তি, ইচ্ছে শক্তি এবং ডেডিকেশন, এই দুটো না থাকলে একটা মানুষ কখনোই এগোতে পারবে না। আমি কিন্তু সারাদিন অফিস শেষে এসে আমি কিন্তু রেস্ট নিতে পারতাম, আমি চেষ্টা, আমি কোনো কাজই না করে আমি কিন্তু এসে রেস্ট নেওয়ার কথা আমার, যারা সাধারণত চাকরি করে ঘরে এসে রেস্ট নিয়ে তারপরে সংসার, ঘর সংসারের যা কাজ সেগুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো আমার যেহেতু একটা ভালো সার্ভেন্ট ছিল, যে কারণে আমার ওই প্রেশারটা কম ছিল কাজের, কিন্তু আমি অন্যান্য সবকিছুই কিন্তু ব্যালেন্স করেছি, এমন না যে আমি কাউকে ডিপ্রাইভ করেছি। যতটুকু করা যায় সেটুকু সামলে আমি আমার কাজগুলি প্রবল ইচ্ছে শক্তি নিয়ে করেছি। আমি শামীম ভাই শুনছেন কিনা জানি না, আমার একদিন মনে আছে আমি বাংলা ভিশনের বইমেলা লাইভ করি, তখন পুরো 1 মাস রোদে দাঁড়িয়ে রাখতেন ওনারা আমাদেরকে, এমন একটা সময় আমাদেরকে প্রোগ্রাম করার সুযোগ দিতেন, সেটা সব সব মানে প্রচন্ড রোদ, বিকেল চারটা বিশে শুরু হতো বইমেলার প্রোগ্রামটা, যে সময়টা আসলে খুবই একটা সময় ছিল। তো কেউ কেউ আমাকে বলতো যে তুমি যে সময় প্রোগ্রাম করো, এই সময়ের প্রোগ্রাম তো তোমার একমাত্র শিশু আর হচ্ছে অসুস্থ রোগী ছাড়া কেউ দেখে না, মানে ওই সময় তো মানুষ ঘুমায় আসলে বা রেস্ট নেয় দুপুর বেলা, যারা কর্মবিহীন মানে তারা তো বাসায় বসে রেস্ট নেয়, এবং বাচ্চারাই বাসায় থাকে, তাছাড়া সবাই তো ঘরের বাইরে থাকে। তো এরকম মজার কথা বলতো। তো আমি ওখানে একটু কথা বলতে চাচ্ছি কি, মানে আমাদের ডেডিকেশনের কথা, যে ওই অফিস থেকে আমি ওরকম ছুটি নিয়ে 2টার মধ্যে বাসায় আসতাম, এসে ওই সময় অনেক সময় বাসায় না এসে আমি চলে যেতাম বাংলা ভিশনে, ওখানে যে মেকআপ নিয়ে আমি রেডি হয়ে 4টা 20-এর আগেই আমি একদম লাইভে দাঁড়িয়ে যেতাম।
0: আপনার লেখা কবিতা থেকে কবিতা শুনতে চাচ্ছি।
1: আমি চাচ্ছিলাম যে আমি যে কবিতাটা পড়ে স্বর্ণপদক পেয়েছিলাম ওই কবিতাটা করতে চেয়েছিলাম, ওইটার পরে আমি আসলে মনে করেছিলাম, আমি আমার আমার লেখা ছোট্ট একটি কবিতায় পড়বো, যে কারণে আমি বলছিলাম যে ওই কবিতাটা আমি একটু আমার দর্শকদেরকে শোনাতে চাই, যে কবিতাটা পড়ে আসলে আমি স্বর্ণপদক পেয়েছিলাম, কারণ অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে যে কি সেই কবিতা যেটা আসলে আমার করা উচিত আমি মনে করছি আসলে।
0: আচ্ছা, ঠিক আছে,
1: তো
0: অবশ্যই।
1: আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, কবিতাটি একটু কঠিন, আফ্রিকা নাম, ওই কবিতা একটু আবৃত্তি করে আমি আমার লেখা একটি ছোট্ট কবিতা দিয়ে শেষ করছি। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদুমন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াপ্রীতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে, এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বে যার অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যুপায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী। ধন্যবাদ আপু,
0: অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনার স্বর্ণপদক জয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। আমরা আজকে আমাদের
1: জি জি
0: সম্মানিত অতিথি আবৃত্তি শিল্পী শিরিনা বিথি তাকে পেয়েছি। তিনি নিজে কবিতা লিখেনও, আবার তিনি আবৃত্তি শিল্পী, তো অবশ্যই নাট্যশিল্পী, তার অনেক অনেক পরিচয়, সেটা অনুষ্ঠানের শুরুর দিকেই বলেছি। তিনি নিজেও লেখালেখি করেন। এখন আমরা তার লেখা কবিতার কবিতা শুনে তারপরে আমরা বিদায় নেব। আচ্ছা, আমরা কোন কবিতাটি শুনছি
1: আপু? এই মুহূর্তে আমি যে কবিতাটি, আমার নিজের লেখা একটি কবিতা, শূন্যতা, সেখান থেকে আমি একটু পড়ছি। সেই কবিতার খুব বেশি বড় না, সময় লাগবে না, হয়তোবা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। কবিতার নাম শূন্যতা। তোমার সাথে শেষ দেখা হয়েছিল কোন বৃহস্পতিবার, তারিখটা ঠিক মনে পড়ছে না, আবার এটাও মনে নেই ঠিক কোন সময়টাতে, সকালে, মধ্য দুপুরে, না কোনো গোধূলি বেলায়, সব পাখিটা যখন নেড়ে ফিরে তখন, তোমার সঙ্গে আমার কোনো নেড়ে হয়তো কখনো দেখা হবে না, বরাবরের মতোই কোনো ব্যস্ততম রাস্তার মোড়ে অথবা কোনো কোলাহল মুখর কফি শপে, ধোয়া ওঠা কফির পেয়ালার সামনে, কি কথা দিয়ে আলাপ শুরু, মধ্যখানে কি নিয়ে আলোচনা, অথবা বিদায় নেবার ঠিক আগ মুহূর্তে কি বলে নিজের গন্তব্যে একাকি ফিরে আসা। আজকাল মনের গহীনে সবকিছু ধোয়াশা এঁকে দিচ্ছে, যে তুমি ছিলে আমার কাছে এক স্বচ্ছ কাঁচির মতো চেনা কেউ, যে তুমি আমার সমস্ত জুড়ে এক মাতাল হাওয়ার মতো, যে তুমি বিবর্ণ বিকেলে বিদ্যুতের ঝলকানির মতো অতি স্পষ্ট উজ্জ্বলতর নক্ষত্র, সে তোমাকে আমি আজ বলতে বসেছি। আমার অন্তরাত্মার ভেতর কি রকম ভাবে বহমান তুমি তা জানো না। তোমার উপস্থিতি আমার আত্মাকে সর্বদা পরিশুদ্ধ করে। তোমার একটুখানি উপলব্ধি আমাকে বিবেকবান মানুষ হতে শেখায়। তোমার একটুখানি মন্দ লাগা আমাকে কঠিন বাস্তবতা শেখায়। সে তোমাকে আমি কেন বলতে বসেছি? সত্যি কি তুমি খুব অচেনা হয়ে যাচ্ছ, নাকি সত্যি আমার ভেতর যা আজকের আমি তার সবটুকু জুড়েই কেবল তুমি?
0: অনেক ভালো হয়েছে কবিতা আবৃত্তি এবং কবিতার রেশ ধরেই আমাদের এই অনুষ্ঠানটি শেষ করব। আমরা আমরা আসলে অনেক আনন্দিত আমাদের সম্মানিত অতিথিকে পেয়ে, যিনি একজন আবৃত্তি শিল্পী। তার অনেক অনেক পরিচয়, সেটা বলেছি শুরুতেই, বারবারই আসছে সেই প্রসঙ্গ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনি আপনার সাধনার পথ ধরে এগিয়ে যান, আর আপনি এই যে বিভিন্ন মাত্রিক কাজগুলো করছেন সেগুলো আপনি ধরে রাখবেন, সেই আশাই আমরা ব্যক্ত করি। এবং আপনাকে দেখে অনেক কিছু, আপনার থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর শুভকামনা রইল আমাদের প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, তারাও আমাদের সাথে থাকেন দেখে আমরা অনুপ্রাণিত হই এই অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠানগুলোকে, এই প্ল্যাটফর্মগুলো, এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিতে। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, নিরাপদ থাকুন, নিজেকে সেফ রাখুন, এবং আপনার পরিবার পরিজন যাদের সাথে আপনারা আছেন সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। অনেক অনেক শুভকামনা রইল।
2: একটাই, এখন আমরা ঢুকে যাচ্ছি আমাদের, যারা আমাদেরকে দেখছেন, আদৌ কতজন দেখছেন বুঝে নিতে হবে, কারণ আমরা বুঝতে পারি না যে লাইভে ঢুকেছি কি ঢুকে নাই। আমরা একটু আমরা লাইভে প্রবেশ করেছি কি না আমরা একটু দেখে নেই। হ্যাঁ, আমরা লাইভে আছি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো দুজন নিউ ইয়র্কের হার্টথ্রব, মানে দিলকা ধারকান, তার সাথে শারমিনা সিরাজ সোনিয়া। সোনিয়া যুক্ত হয়েছে টেক্সাস থেকে, আর সোহাদ তো আমাদের ম্যানেজার প্রোগ্রাম রেডিও ত্রিতাল বাংলার, সোহাদ আছে। সোহাদ, কোত্থেকে যুক্ত হয়েছেন আপনি?
3: আমিও নিউ ইয়র্ক
2: থেকে। নিউ ইয়র্ক থেকে, সেটাই। আমাদের আজকে গেস্ট সোনিয়া, আর আমরা দুজন মিলে সোনিয়াকে প্রশ্ন করব। তারপরে আপনারা যারা রেডিও ত্রিতাল বাংলাতে দেখছেন, তারা আপনারা কে কোত্থেকে দেখছেন সেটা শেয়ার লিখে দেবেন, আমরা বুঝতে পারবো। আর পাশাপাশি আপনারা আপনাদের ওয়ালে শেয়ার করে দিলে আমরা সেটা অন্যান্যরা দেখতে পাবে। রেডিও ত্রিতাল বাংলা এটা আপনার iOS অ্যাপেও শুনতে পাওয়া যায়, এবং একই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপও শুনতে পাওয়া যায়। নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, একই সঙ্গে টেলিভিশন ভার্সনও চলছে। তো সোনিয়া, এখন শারমিনা সিরাজ সোনিয়া, এত বড় নাম কেন? তিনটা এস কেন? আমাদের সোহাদ হোসেন SH, শামিম শাহেদ SS, আর শারমিনা সিরাজ সোনিয়া, এত বড় নাম কেন?
3: আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন শামিম ভাই, যে প্রথম তিনটা এস, তারপরে কি সোহাদ হোসেন SH? হ্যাঁ, আমাদের নামের যেরকম মিল রয়েছে, কাজেরও সেরকম মিল রয়েছে। আমরা তিনজনই হচ্ছে মিডিয়ার ব্যক্তিত্ব। আর প্রথমে একটা কথা বলবো, আমি দর্শকদেরকে ওয়েলকাম করার আগে, আপনাদেরকে ওয়েলকাম করার আগে, যারা আজকে আমাদের ভিউয়ার্স আছেন, আমাদের ভালোবাসার মানুষ, তাদেরকে একটা কথা বলি, যে এই যে শামিম শাহেদ প্রথমে বললেন যে নিউ ইয়র্কের দুজন হার্টথ্রব, আসলে কি বলবো, শামিম শাহেদের পাশে, মানে এই যে আজকে শামিম, আচ্ছা সোহাদ দেখো, শামিম ভাইকে যে কি, মানে কি বলবো, সাচ এ গুড লুকিং, হ্যান্ডসাম, ট্যালেন্টেড, হ্যাঁ, একজন হোস্ট আমাদের মাঝে আছে। তো হার্টথ্রব আসলে আমরা, সরি, এই উপাধিটা আপনাকে আমরা ফিরিয়ে দিচ্ছি। আজকে মনে হয় আমাকে আর সোহাদকে মানুষ দেখবে না, আজকে শামিম শাহেদকেই দেখবে। সো থ্যাংক ইউ সো মাচ শামিম ভাই অ্যান্ড সোহাদ টু ইনভাইট মি রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে। আর আমি প্রথমে বলবো যে আমি একটু নার্ভাস, কারণ আমার যে আজকে ইন্টারভিউ মেন নিচ্ছেন শামিম শাহেদ, আপনারা জানেন না যে আমাদের মিডিয়ার, কি বলবো, একজন প্রচন্ড জনপ্রিয় একজন মানুষ, একাধারে যিনি সাংবাদিক, যিনি সফল উপস্থাপক, যিনি প্রোগ্রাম ডিরেক্টর, প্রোগ্রাম প্রডিউসার, নট অনলি দ্যাট, যিনি কিনা বাংলাদেশের অনেকগুলি নাম করা টিভি চ্যানেলের হেড অফ প্রোগ্রামস হিসেবে ছিলেন, সেই মানুষ। আমি নার্ভাস।
2: শোনো সোনিয়া, এই প্রথম কথা হচ্ছে উপস্থাপকদের ইন্টারভিউ নেওয়ার এই একটা প্রবলেম, তারা উপস্থাপনা করতে শুরু করে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার সাথে তো আমি, সরি, তুমি করে বলি, তোমার সাথে তো আমি সোনিয়া কেমনিতে তুমি করেই বলি, প্রথমে আপনি করে শুরু করেছিলাম। এখন তোমার সাথে তো আমার এগ্রিমেন্ট ছিল যে তুমি বলবা, একটু বাড়িয়ে বলবা, আমি বলেছি, কিন্তু এত বাড়িয়ে বলতে বলি নাই কিন্তু।
3: শিরেন, আপনার সম্পর্কে বলতে গেলে আমার আসলে আজকে কোনো কথাও বলা হবে না, আপনার সম্পর্কে বলতে গেলে আমার পেজের পর পেজ নিয়ে স্টাডি করতে হবে, বলতে হবে। তবে আমি সত্যি বলবো শামীম ভাই, আমি সত্যি খুবই লাকি অ্যান্ড ফরচুনেট যে আজকে আমি শামীম সাহেব আমার ইন্টারভিউ নিচ্ছে। সত্যি আমি মনে করি যে আমার একজন সব মানে উপস্থাপক হিসেবে আমার জীবনের এটা একটা অ্যাচিভমেন্ট যে আমার ইন্টারভিউ নিচ্ছেন আমাদের সবার প্রিয় শামীম সাহেব।
2: ধন্যবাদ ধন্যবাদ। আমরা শুধু আমি না, আজকে সোহাদও প্রশ্ন করবে কিন্তু। সোহাদ হ্যাঁ বলেন, আপনি আপনি সোনিয়ার কাছে কি জানতে চান?
4: হচ্ছে হার্টথ্রব আপনা আপু, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে দেখেন আমাদের দুজনের মাঝখানে মিডলে কে আছেন?
2: আমি সরিয়ে দিচ্ছি এখনি। আমি এখন সরিয়ে দিচ্ছি।
4: আমাদের শো এর মেইন হার্টথ্রব কিন্তু একজনই,
2: এই যে মাঝখানে আছে,
4: এখন যিনি লেফটে চলে গিয়েছেন উনি। এবং তার থেকে বড় কথা হচ্ছে আপনি হচ্ছে যেমন ছোট ছোটবেলায় বইতে পড়তাম না যে গ্রিন হাউস, একটা জিনিস দেখতে সবসময় সুন্দর থাকবে, তরতাজা থাকবে, দেখতে ভালো লাগবে, হাস্য

0: করতেন, উনি একজন সফল অভিনেতা, মঞ্চ অভিনেতা, টেলিভিশন অভিনেতা। এবং তারপরে ওনার সাথে আমার পরিচয় হয়, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং কি বলবো, সেও একজন সফল উপস্থাপক, অপি করিমের মাধ্যমে। আমার প্রথম মনে আছে যে অপি আন্টি, মানে অপি রাম্বা আন্টি আর আমি সান্ধার সাথে আমার পরিচয় হয়েছিল কোন একটা প্রোগ্রামের ব্যাপারে। এই ভদ্রলোককে আমি 20 বছর আগে বা 25 বছর আগে যেরকম দেখেছি, আমি বলবো যে এখন মানে বর্তমানে উনি ডে বাই ডে হয় না যে হি ইজ গেটিং মোর ইয়াঙ্গার, আমার এখন মানে কি বলবো, স্বামী ভাই যে আজকে স্ক্রিনে যখন আমাকে বলল সোনি আজকে আমরা একটা প্রোগ্রাম করব, তুমি আসবা, আই ওয়াজ সো নার্ভাস, কারণ আমি আসলে এখন টেক্সাসে আমার শাড়ি টাড়ি কিছু সাথে নাই, বললাম যে এই হ্যান্ডসাম গুড লুকিং উপস্থাপকের সাথে তো আমাকে একটু তো মার্কেটে মানে একটু আসতে হবে না।
1: আর আমি বলি সোহাদ, আমি আমি সোহাদের অডিও শুনতে পাই নাই, যেটা হচ্ছে যে আমরা যেদিন সোনিয়ার সাথে আমাকে পরিচয় করে দিল ওপি আর ওপির আম্মা আমাদের আন্টি, তারপরে 2 রাত আমি ঘুমাতে পারি নাই, আমি শুধু সোনিয়া সোনিয়া সোনিয়া
0: ভাবি কি প্রোগ্রাম তো ওয়াচ করছে, ভাবি আসলে খুবই ভালো মানুষ মিসেস শামিম সাহেব, ভাবি শামিম ভাই তো জানেন মিডিয়ার মানুষ আমরা অনেক চাপাবাজি ছাড়ি, হ্যাঁ আমাদেরকে স্ক্রিনের সামনে অনেক কথা বলতে হয় যেটা আসলে এটার কোনো সত্যতা নাই, তো শামিম ভাই এ ধরনের কথা সবাইকে বলেন, বাট I'm very glad and you know, I mean, Shamim bhai actually very helpful. Not only একজন মানে উপস্থাপক হিসেবে বলছি, তখন আসলে কিছু প্রোগ্রামের ব্যাপারে ওনার সাথে আমার কথা হয়েছিল, হি ওয়াজ এ ভেরি হেল্পফুল, অ্যান্ড আমি সেটাই বলবো যে শামিম ভাইকে মনে হয় আরো 20 বছর পরে আরো ইয়াং দেখবো আমি।
1: এখন একটু বলে নিই যারা আমাদের অনুষ্ঠান দেখছে, আমাদের আজকের অতিথি শারমিনা সিরাজ সোনিয়া, আমি এবং সোহাদ দুজন আমরা সোনিয়ার ইন্টারভিউ করব। সোনিয়া যুক্ত হয়েছেন টেক্সাস থেকে, আর সোনিয়া সিঙ্গেল মাদার, তিনি আমাকে বলেছেন সোনিয়া সিঙ্গেল মাদার, এবং কত বছর ধরে সিঙ্গেল মাদার সোনিয়া?
0: অফিশিয়ালি 11 ইয়ার্স,
1: আর আনঅফিশিয়ালি
0: বলা যাবে না।
1: এটা কি মানে এটা কি ধরনের মানে অফিশিয়ালি সিঙ্গেল মাদার মানে কি, এটা কি কোন রকমের মানে পুরুষের মাথা নষ্ট করার জন্য কোন মানে সাইন?
0: শামিম ভাই আমি অফিশিয়ালি সিঙ্গেল, এটা কিন্তু সবচেয়ে বড় সাইন বোর্ড। হ্যাঁ, সো ফার আমার কি বলবো, আই এম নট ম্যারিড ইয়েট, আমার এখনো কেউ নেই, তো এটাই সবচেয়ে বড় পরিচয়। আর আনঅফিশিয়ালি কথাটা নাই বললাম, ভক্তরা আছেন, ভালোবাসার মানুষরা আছেন, যদি আমার মাইনাস,
1: সোনিয়া যখন নিউ ইয়র্কে ছিলেন তখন কিন্তু প্রচুর প্রচুর মানুষ তার ভক্ত এবং ফ্যান, তারা এখনো আছে। সোনিয়া, নিউ ইয়র্কে আপনার স্ট্রাগল সেটা একটু বলেন, ধরেন এই যে আপনি আমেরিকায় এলেন, আমেরিকা আসার পর আপনি কিরকম দেখলেন, আমেরিকা সম্পর্কে কিরকম ধারণা ছিল, তারপরে যখন মিশতে গেলেন, তারপর কেন আপনি সিঙ্গেল মাদার হলেন, সেটা কি বাংলাদেশ থেকেই ছিল না এখানে আসার পর আপনি সিঙ্গেল হয়েছেন সেটা, আর তারপরে বিষয়টা আমরা শুনতে চাই, কেন আমি শুনতে চাই, কারণ এই যে সোহাদ এবং আমি আমাদের অনুষ্ঠানে কিন্তু আমাদের এখানকার সফল মানুষদের নিয়ে আসার একটা প্ল্যান আমাদের ছিল, এটা সোহাদের আইডিয়া, তো সেখান থেকে আমরা দেখাতে চাই যে একজন সিঙ্গেল মাদার কত আনন্দে জীবন যাপন করতে পারে নিউ ইয়র্কে, আমেরিকাতে কেউ তাকে একটা প্রশ্ন করতে পারে না, তাকে একটা উত্তক্ত করার মতো কথা বলতে পারে না, তাকে একটু টাচ করার সামর্থ্য কারো নাই, বোঝাতে বললাম অনিচ্ছায়, তো সেটা হচ্ছে ব্যাপার। আমরা একটু সোনিয়ার কাছ থেকে শুনতে চাই, সোনিয়া কোন সময়ে আমেরিকাতে এসেছেন?
0: আচ্ছা, সো শাহিন ভাই আমি আসলে একটা জিনিস, আমি কিন্তু টেক্সাস এখন বর্তমানে আছি, বাট আমি কিন্তু আপনাদের মধ্যে, আমি নিউ ইয়র্কার, হ্যাঁ, সো দ্য লাস্ট 19 ইয়ার্স ইউ নো আই বিন ইন নিউ ইয়র্ক সিটি, আই মিন অন এন্ড অফ, মাঝখানে কিছুটা সময় আমার বাংলাদেশে গিয়ে থাকা হয়েছিল।
1: আমরা নিউ ইয়র্ক এটা বলতে আমরা পছন্দ করি,
0: অফ কোর্স ইউ নো আই মিন নিউ ইয়র্কার, আই লাভ নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, তো আমেরিকাতে আসা হয় 2002-তে, তো আপনি আপনিও আমার জায়গাতে, আমি বলবো যে এই কিছু জায়গাতে আপনি আমার সাথে একমত হবেন। প্রথমে যদি মিডিয়ার ক্ষেত্রটা আনি, যে আমরা যারা বাংলাদেশি মেইন স্ট্রিমে কাজ করে এসেছি, সেই জায়গাটা থেকে যখন আপনি এই প্রবাসী আসেন, এটা কিন্তু একটা বিশাল রকমের একটা ট্রানজিশন পিরিয়ড, এবং আমার মনে হয় যে আমাদের যে মেন্টাল যে ট্রমাটা হয়, হ্যাঁ, যে ট্রমাটাইজটা আমরা হয়তো এখানে এখন অনেক ভালো করছি, যেমন আপনাদের মতো মানুষ যারা এখানে এসে বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন রেডিও, বিভিন্ন জায়গায় যারা কিনা প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে বা হেড অফ প্রোগ্রামস হিসেবে কাজ করছে, তখন আমাদের হয়তো কাজের মাত্রাটা বা কাজের ক্ষেত্রটা অনেক, কাজ করতে আমরা অনেক সাবলীল অনুভব করছি। যেমন আপনি যদি আজকে আমাকে বলেন সোনিয়া আমি একটা অনুষ্ঠান করব, প্লিজ তুমি আমার অনুষ্ঠানটা করো, আমি কিন্তু এক চোখ বন্ধ করে, শামিম সাহেব আমাকে ডেকেছেন, অফকোর্স আই এম ভেরি অনার্ড,
1: আই এম অনার্ড টু, আই এম অনার্ড টু,
0: কিন্তু এখন যদি ধরেন একজন

0: নির্মাতা যাকে আমি চিনি না জানি না, তারা হয়তো নির্মাতা, এখন তো সবাই সেলিব্রিটি। হ্যাঁ সত্যি
1: রাইট
0: কথা, আমাদের
1: রাইট
0: এই সোশ্যাল মিডিয়ার যুগে এনিওয়ান কুড বি সেলিব্রিটি। হ্যাঁ, তো তার হয়তো কোনো হয়তো শিক্ষাগত যোগ্যতা নেই, তার হয়তো কোনো এক্সপিরিয়েন্স নেই, হ্যাঁ, তারপরেও তারা সবাই সেলিব্রিটি, যেহেতু তাদের ভিউয়ার্স ফলোয়ার্স। হ্যাঁ, তো সেলিব্রিটি দুই দুই ভাবে হওয়া যায়, এক হচ্ছে কোনো ভালো কাজ করে, আর একটা হচ্ছে আপনি কিছুই জানেন না, লোকজন হাসি ঠাট্টা ছলে সেটা নিয়ে নিয়ে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছে মানুষকে। তো এই
1: রাইট
0: জায়গাটার ক্ষেত্রে, মিডিয়ার এই জায়গাটার ক্ষেত্রে আসার পর আমার একটা বিশাল কি বলবো ট্রমা যায়, যেহেতু আমি বাংলাদেশে মেইন স্ট্রিমে কাজ করে আসি, আর ফ্যামিলিগত কারণে আমি আসলে, হ্যাঁ, এখানে আসার পরই সিঙ্গেল হই। ফ্যামিলিগত কারণে আমি হয়তো মিডিয়া থেকে কিছুদিন দূরে ছিলাম, আমার ফ্যামিলিগত কারণে আমি কাজ করতে পারিনি, বাট সবসময় ভিতরে একটা দুঃখ, একটা মানে ক্ষোভ কাজ করতো যে বাংলাদেশে এত কাজ করে এসেছি, এখানে এসে কাজ করতে পারছি না। বাট যখন কাজ করা শুরু করলাম, তখন আবার দেখলাম যে না, কাজ করে মজা পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা এখন কি করব? আপনি জানেন যে গত 20 বছর অনেক চেঞ্জ হয়েছে, এখন এখানে প্রবাসে অনেক বাংলাদেশের নাম করা শিল্পীরা, স্পেশালি নিউ ইয়র্কে, সবাই এখন পার্মানেন্টলি সেটেল, যার জন্য আগে মনে হতো খালি মাঠে গোল দিচ্ছি, এখন কিন্তু সেটা মনে হয় না যে খালি মাঠে আমি গোল দিচ্ছি, এখন আমার কম্পিটিটররাও আছে নিউ ইয়র্কে, হোল নর্থ আমেরিকাতে আছে। তো ওই জায়গাটা থেকে আসার পরে যে আজকে 20 বছর পর আমি সোনিয়া, আমার একটা ছেলে আছে যার 11 বছর বয়স, এবং আমার ছেলেকে আমি নিজেই মানুষ করছি যতটুকুন, মানে কি বলবো, মানে চেষ্টা।
1: তোমার তোমার ছেলেকে কিন্তু সাবধানে রেখো, কারণ আমার 3টা মেয়ে, তারা বিরক্ত করতে পারে, তাকে তাকে ডিস্টার্ব করতে পারে।
0: আমি আমি আমার ছেলেকে নিজেই শামীম সাহেবের বাসে আরেকটু বড় হোক, যখন আমার ছেলে নিজেই ড্রাইভ করতে পারবে, আমার তো কি বলো সুহান, এরকম একটা হ্যান্ডসাম আমার বিয়াইন হলে না, আমার ছেলে যদি এই ঘরে যায়, তাই না, তাতে আমার তো কি বলবো, কপাল খুবই কি বলবো খুলে গেল, তাই না, মানে। আচ্ছা, তো শামীম ভাই, সেই জায়গাটা হচ্ছে যে আমি একটা জিনিস বলবো, হয়তো বাংলাদেশে থাকলে আমি হয়তো মিডিয়াতে আরো অনেক বেশি কাজ করতে পারতাম, বা আমি হয়তো আরো অনেক ভালো কিছু করতে পারতাম, আমাকে হয়তো আরো অনেক মানুষজন চিনতো, সেটা হয়তো আমেরিকা আসার পর ওই জিনিসটা হয়তো আপনি জানেন যে আমাদের কাজের ক্ষেত্রটা খুবই সীমিত, ভালো কাজের ক্ষেত্রটা, সেদিক থেকে হয়তো বা আমি জানি না কিছু করতে পেরেছি কিনা, কিন্তু একজন সিঙ্গেল ওম্যান, কি বলবো, একজন সাকসেসফুল সিঙ্গেল মাদার, একজন প্রফেশনাল, যেহেতু আমার মিডিয়ার কাজের বাইরেও আমি প্রফেশনালি আমি কিছু করি, সেক্ষেত্রে আমি বলবো যে না, আমি ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড, যেহেতু আমি এই দেশে এসে আমার মনে হয় আমার আত্মনির্ভরশীলতা যেটা বলে, যে ইন্ডিপেন্ডেন্সি, যেটা কিনা অনেক বেড়েছে, এবং নিজের উপর কনফিডেন্স, সেটা কিনা আমি এই দেশে আসার পরে শিখতে পেরেছি।
1: আচ্ছা, তুমি তুমি ইয়েতে এসেছো কত বছর হলো আমেরিকাতে?
0: অলমোস্ট 19-20 বছর।
1: 19-20 বছর। আর তুমি সিঙ্গেল হয়েছে কত বছর আগে অফিসিয়ালি আনা মিলে?
0: 11 বছর।
1: আচ্ছা, তারপরে যখন তুমি সিঙ্গেল হয়েছো, তারপর কোন জায়গাটাতে তোমার মনে হয়েছে যে এটা আমার জন্য একটা বড় চাপ,
2: না
1: মানে
2: আমি,
1: তুমি? হ্যাঁ হ্যাঁ,
2: সেটা হচ্ছে যে যখন আমরা একটা সাপোর্টে থাকি, আমাদের লাইফস্টাইল থাকে, কিন্তু আমরা যখন উইদাউট সাপোর্ট লাইফে লিড করাই স্টার্ট করি, তখন আমাদের লাইফের ভিউটা আমাদের কাছে টোটালি ডিফারেন্ট থাকে।
1: এক্স্যাক্টলি,
2: ক্ষেত্রে আপনার বিফোর অ্যান্ড আফটার যে ভিউটা লাইফের স্ট্রাগলের ক্ষেত্রে হতে পারে, আমরা আরো বেশি কনসিয়াস হয়ে যাই, অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যায়, বিফোর অ্যান্ড আফটার আপনার লাইফে চেঞ্জ, এবং আপনি কি লার্ন করেছেন, আপনি যদি এই জিনিসটা আমাদের সাথে একটু।
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি।
0: আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখানে আসলে দুটো ব্যাপার আছে, এক হচ্ছে যে আমরা বাংলাদেশি, হ্যাঁ, সো উই কেম ফ্রম লাইক ইউ নো একটা ভ্যালুস থেকে, হ্যাঁ, একটা কালচার থেকে। তুমি যদি আমাকে বলো অ্যাজ এ বাংলাদেশি হিসেবে, হ্যাঁ, যে এই যে সিঙ্গেল লাইফস্টাইল, আচ্ছা আমার সিঙ্গেল হওয়ার পর আমি কিছুদিন দেশেও ছিলাম, তো যেই সমস্যাটা বা যেই মানে কি বলবো চ্যালেঞ্জটার আমাকে সম্মুখীন হতেছে, আচ্ছা মেয়ে মিডিয়াতে কাজ করে, হ্যাঁ, সিঙ্গেল কেন, হ্যাঁ, বিয়ে শাদি করছে না কেন, ও বিয়ে শাদি করলে মনে হয় আর মিডিয়াতে কাজ করতে পারবে না, বা এই যে আমার যারা আমরা মিডিয়াতে কাজ করি অনেকের ধারণা হয়ে থাকে, এই এইটা আমার আসলে খুব ক্ষোভ যে আমরা সাংসারিক না, হ্যাঁ, আমরা সংসার করতে জানি না। কিন্তু আমি যেটা বলবো যে আসলে এটা কোনো আসলে মিডিয়া পার্সোনালিটি বা নন মিডিয়া পার্সোনালিটি বলে কোনো কথা থাকে না। সো এই যে মানুষজনের একটা কথা, সোনিয়া তুমি এখন সিঙ্গেল কেন, বিয়ে করোনি কেন, বিয়ে করতে সমস্যা কোথায়, হ্যাঁ, মানে তুমি কি মনে করো যে বিয়ে করলে তোমার মিডিয়াতে আর কাজ হবে না, বা এখন স্বাধীন চেত, এই যে সবাই, এই হচ্ছে আমাদের আমাদের আমরা যতই আমেরিকায় আরো 50 বছর থাকি না কেন, এই মন মানসিকতা। তুমি দেখো সোহাগ, একটা সিঙ্গেল মেয়ে কোথাও গেলে লোকজন তাকে কিন্তু অন্যভাবেই দেখে, ও শি ইজ এ সিঙ্গেল মাদার, কিন্তু একজন সিঙ্গেল মাদার ইজ ওয়ার্কিং লাইক এ ম্যান অ্যান্ড ওম্যান ইন দা বোথ সাইড, She's working. She's the you know, the earning member of the family. She's taking care of the kids. She's taking care of every single thing, you know. But
2: participation is onic beshi, like as a man, also as a woman.
0: আমি এটা বলবো যে চ্যালেঞ্জ শুধু আমেরিকাতে আসলে এটা খুব টাফ কোনো ব্যাপার না, কারণ দেখো এই দেশে আমাদের কি বলবো, এই দেশে
1: এটা তো সোনিয়া তুমি এখন বলছো, কিন্তু সোহাজ যে প্রশ্নটা করেছে, মনে করো তুমি সিঙ্গেল হওয়ার পর পর যখন তুমি ভেবেছো যে আমার বাকি সময়টা আমাকে একাই কাটাতে হবে, তখন তোমার মনের ভেতর কি কাজ করেছে?
0: মনের ভেতর কাজ করেছে যে আসলে আমি ছোটবেলার থেকে শামিম ভাই একটু চ্যালেঞ্জিং, হ্যাঁ আমি জানতাম যে একা হয়ে গেলে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু আমার মনে হয়েছে যে মানসিক যে শান্তিটা, হ্যাঁ মানসিক শান্তিটা আসলে একটা বয়সের পরে আপনার মনে হয় এটাই জীবনে সবচেয়ে বেশি মনে হয় যে মেন্টাল পিস আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় জিনিস। আমার ফিজিক্যাল লেবার যাক, আমার অন্যান্য কষ্ট যাক, অবশ্যই কষ্ট তো করতেই হচ্ছে, আমার কাছে ওইটাই মনে হয়েছে শামিম ভাই যে আমি অন্য মেয়েদের কথা জানি না, অন্য কারো কথা জানি না, বাট আমার কথা মনে হচ্ছে আই ক্যান টেক এনি কাইন্ড অফ চ্যালেঞ্জ যদি আমার মেন্টাল পিসটা ঠিক থাকে। একজন মানুষের সাথে থেকে যদি আমার সেই মানসিক শান্তিটাই না থাকে আসলে সেইটা কোনো জীবন না। হ্যাঁ আপনার সেখানে যদি ফিনান্সিয়াল কি বলবো যে ফিনান্সিয়াল একটা কমফোর্ট জোন থাকে বা সোশ্যাল কমফোর্ট জোন থাকে, তারপর যদি আপনি মেন্টালি হ্যাপি না, ওইটা আসলে আমি বলবো যে আমার কাছে বড় জিনিস। বাট চ্যালেঞ্জ আসলে এখন এটাকে আমার কোনো চ্যালেঞ্জ মনে হয় না, দীর্ঘ 11 বছর পর এটা এখন আমার নর্মাল লাইফ। তবে হ্যাঁ
1: তোমার মাঝখানে একটু বলি, আখি চৌধুরী তিনি লিখেছেন একটা লিখেছেন, তারপরে তানজিনা আহমেদ মৌরি দেখছেন, শরীফ দেখছেন, পাশাপাশি নুসরাত কি নূর সাত জাহান তিনি লিখেছেন আপি, আমার দাদি কিন্তু তার নামও সোনিয়া, আমার নাম সোনিয়া রেখেছেন। ও নুরসাত জাহান তার নাম সোনিয়া, গুড নুরসাত, তার নূর সাত SHAT একটু আলাদা করে লেখা খুব সুন্দর করে। তারপরে আওভি তিনি লিখেছেন হ্যালো এভরিওয়ান, আর আখি চৌধুরী লিখেছেন হুম, এটা কেন লিখলো সোনিয়া?
0: আচ্ছা বুঝলাম না, আখি চৌধুরী কি কিছু বলতে চাচ্ছে? আচ্ছা আখি
1: চৌধুরী, সেটাই
2: আখি চৌধুরী কিন্তু আসলে কিন্তু ঘুরে ফিরে আমাদেরকে হাই বলতে চায়নি, আখি চৌধুরী আমাদের আজকে শো এর যে হার্টথ্রব তাকেই কিন্তু হাই বলে,
1: না না এটা সোনিয়াকে বলেছে
0: আখি চৌধুরী
2: নেওয়ার জন্য।
0: আচ্ছা আগেই বলে আমি একটু বলে নিই, আখি চৌধুরীকে আমরা চিনি সবাই, আখি চৌধুরী একসময় বাংলাদেশের নামকরা মডেল ছিলেন,
1: আমাদের বন্ধু এবং আমাদের খুব কাছের বন্ধু, হ্যাঁ
0: আমাদের খুব কাছের বন্ধু, এবং শামিম ভাই অবশ্যই শি ইজ এ ভেরি বিউটিফুল ওম্যান, নিউ ইয়র্কের যদি ওয়ান অফ দা সুন্দরী থাকে
1: এবং গুড গুড গুড গুড হিউম্যান বিং, গুড হিউম্যান বিং
0: আখি, থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমাদের সাথে থাকার।
1: আমার ধারণা নিউ ইয়র্কের বাঙালি সুন্দরীদের মধ্যে কয়েকজনের মধ্যে কম্পিটিশন হলে সেখানে আখি চৌধুরী ফার্স্ট হবে।
0: অ্যাবসলিউটলি, এটা তো বলার অপেক্ষাই রাখে না।
1: এখন ঠিক আছে আখি, ঠিক আছে তো না আমাদের কথাবার্তা সব?
2: আচ্ছা আরেকটা আপনি
1: যাক দেখা যাক
2: কথা আপনি বলছেন,
1: হ্যাঁ সোহাদ
2: আপু আপনার এক্সপেরিয়েন্সটা যদি আপনি আমাদের সাথে আর একটু বেটার ক্লিয়ার ইনফরমেশন শেয়ার করতেন, কারণ সবাই কিন্তু এরকম একটা সিচুয়েশন, কারণ আমি আমার জায়গা থেকে স্ট্রং, আপনি আপনার জায়গা থেকে স্ট্রং, কিন্তু অনেকেই আছেন যারা হচ্ছে স্ট্রং থাকতে পারে না, মেন্টালি ব্রেকডাউন করে, এবং অনেক সময় এটার সিচুয়েশনটা অনেক খারাপ দিকেও চলে যায়। সবকিছুরই যেমন ভালো খারাপ দিক থাকে, এটার খারাপ দিকটা হচ্ছে মেন্টাল ব্রেকডাউন অনেস্টলি। তো সেক্ষেত্রে আপনি মানুষকে কিভাবে ইন্সপায়ার করবেন? অ্যাকচুয়ালি এরকম সিচুয়েশন আসলে আমরা অনেক বাজে সিচুয়েশন ফেস করতে পারি, কিন্তু আমাদেরকে মেন্টালি স্ট্রং হতে হবে, এই জিনিসগুলো আমাদের নিজেদের জন্য সবসময় ভাবা উচিত, সেই ক্ষেত্রে পয়েন্টগুলো কি কি হতে পারে অ্যাজ এ সাজেশন ফর সামওয়ান এলস?
1: আচ্ছা আমি আমি তো সোহাদের সাথে সবসময় একটু যুক্ত করতে চাই, তার মধ্যে একটু ছোট করে বলে নেই, তানজিনা আহমেদ মৌরি তিনি লিখেছেন আপু যখন ভালো লাগলো অনেকের মনে অনেক মনের কথা বলছেন, আমরা সোনিয়ার মুখ থেকে খুব ইম্পর্টেন্ট কথা শুনতে যাচ্ছি, যারা এখানে আমাদের তরুণীরা আছেন তারা তাদের জীবনে নানাবিধ যন্ত্রণার মধ্যে পড়েন, একটা বিষয় সবসময় থাকে যে আমি বোধহয় স্বামীর উপর ডিপেন্ডেন্ট, বা মানে যদি আমার লাইফ থেকে হাজবেন্ড চলে যায় তাহলে বোধহয় আমি আমার জীবনটা চালাতে পারবো না, এরকম একটা ধারণা কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি। তার আগে বলি আখি চৌধুরী আবার লিখেছেন হুম, মানে বোঝার চেষ্টা করছি, ওকে থ্যাংক ইউ সোনিয়া, থ্যাংক ইউ লিখেছে শামিম ভাই, আর থাক নো মোর চাপা। আচ্ছা ঠিক আছে আমরা ওইদিকে না গিয়ে সোহাদ যে প্রশ্নটা করেছে আমরা কিন্তু এটা একটু বলতে চাই সোনিয়া, জানতে চাই যে তারপর কেমন লেগেছিল যে এই যে যখন মনে হলো যে আমি একা হয়ে যাচ্ছি।
0: আচ্ছা, প্রথমেই বলবো যে পাছে লোকে কিছু বলে এই কথাটা সবসময় মাথা থেকে আউট করে ফেলতে হবে। ওকে, সো অ্যান্ড আমি মনে করি মেয়েদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং যখন এই ধরনের একটা লাইফে কোনো একটা মেয়ে যায়। সাধারণত দেখা যায় আমি যেহেতু বাঙালি, আমি সেই প্রেক্ষিতেই বলবো যে বাঙালি মেয়েরা যারা আমরা এখানে আসি, আমেরিকায় আসি বা প্রবাসে বিভিন্ন দেশে আসার পর যখন এই ধরনের সিচুয়েশনগুলি ঘটে, কোনো না কোনো কারণে তাকে হয়তো বা সিঙ্গেল হয়ে যেতে হচ্ছে, তারপরে এই চ্যালেঞ্জগুলি, প্রথমে চ্যালেঞ্জটা হয় মেয়েদের যেটা ফিনান্সিয়াল একটা, হ্যাঁ, বিশাল একটা, হ্যাঁ, ধাক্কা খাওয়াটা। হ্যাঁ, সোশ্যাল চ্যালেঞ্জটা পরেই, প্রথম ফিনান্সিয়াল চ্যালেঞ্জটা যে আমি কিভাবে সার্ভাইভ করব। হ্যাঁ, বাঙালি মেয়েরা যেটা হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট থাকে, এখনো বাংলাদেশে দেখা যায় তাই না, হাজবেন্ড সব কিছু
2: দেখে,
0: হ্যাঁ, এখনো তো। এখানে আসার পর যে জিনিসটা আমি মনে করি যে আমার মতে একটা মেয়ে যদি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সি থাকে, তাহলে আমার মনে হয় সেই মেয়েকে কাউকে টোকা দেওয়া, কাউকে কোনোভাবে কি বলবো অ্যাকিউজ করা, অ্যাবিউজ করা, সেটা যে কোনোভাবে অ্যাবিউজ হতে পারে, সেটা সোশ্যাল অ্যাবিউজ হতে পারে, হ্যাঁ, ইজ নট লাইক এ ফিজিক্যাল অ্যাবিউজমেন্ট, সোশ্যাল অ্যাবিউজ হতে পারে। সিঙ্গেল মেয়েদেরকে সবসময় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন আমি ফ্র্যাঙ্কলি বলি, হয়তো বা একটা আমি কোথাও যাচ্ছি, সবাই ও সোনি ইজ সিঙ্গেল, সো ইউ নো হোয়াট, সোনিয়াকে পোক করা যেতে পারে, সেটা হতে পারে বিবাহিত লোকও হতে পারে, অবিবাহিত লোকও হতে পারে, হ্যাঁ, মানুষের যেটা মন মানসিকতা থাকে। তো আমার মতে একটা মেয়ে যখন ফিনান্সিয়ালি ভেরি স্টেবল থাকে, এবং তখন আমার মনে হয় একটা মানুষ তাকে পোক করে অনেকবার চিন্তা করে যে আচ্ছা কেন এই মেয়ে আমার সাথে বা আমার আমার আমার পোকে রেসপন্স করবে। হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য থিং। আর আমার মনে হয় যে নিজের যে গোলটা থাকে, যেমন আমার আমার প্রথম গোল ছিল যে না আচ্ছা ঠিক আছে আমি একটা ভালো কিছু করব, আমার ছেলেটাকে ভালোভাবে মানুষ করব আমেরিকার মতো জায়গায় উইদাউট হেল্প অফ এনি ওয়ান। এখানে হয়তো জানেন যে আত্মীয় স্বজন থাকলেও বন্ধু বান্ধব থাকলেও সবে আমরা এত বেশি ব্যস্ত যে স্বামীর সাথে অনেক প্রোগ্রাম করলাম, কতবার দেখা হবে, চা খাবো, কফি খাবো, ডিনার খাবো, লাঞ্চ খাবো, এটা শুধু ওই ফোনেই হয়ে গেছে, বাস্তব জীবনে কিন্তু আসলে হচ্ছে না। হ্যাঁ, স্বামীর ভাই তার কাজ নিয়ে অনেক ব্যস্ত, আমি আমার কাজ নিয়ে অনেক ব্যস্ত, হয়তো বা কোনো সোশ্যাল বাংলাদেশি কোনো ইভেন্টে হঠাৎ স্বামীর ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। তো আমি যেটা মনে করি যে একটা মেয়ের সর্বপ্রথম হচ্ছে
1: আমি
0: আসলে কারণ আমি খারাপ কিছু বলবো না, হয়তো বা মনের মিল ছিল না, আর মনের মিল না থাকার জন্য হয়তো বা একটা সার্টেন টাইমের পরে শামিন ভাই তখন মনে হয় যে যে আর হয়তো সম্ভব না, এর চেয়ে ওই যে আমি বললাম যে মেন্টাল পিসটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস, আমি যদি এখন অন্যান্য দিকে স্ট্রাগল করি বাট আমি মেন্টালি আই এম ভেরি হ্যাপি, সো এই পিসটা না থাকলে আমি জীবনে কিছুই করতে পারবো না, আমি হয়তো উপস্থাপনাও করতে পারবো না, আমি আমার ছেলেকে ভালোভাবে মানুষও করতে পারবো না, বা আমি ক্যারিয়ার লাইফে যে কাজটা করি সেটাও আমি করতে পারবো না। সো সেই কারণে একটা সার্টেন টাইমের পর মনে হলো, আর মনে হয় আমেরিকায় আসার পরে যে নিজের উপর যে কনফিডেন্স লেভেলটা যে না আমি কিছু করতে পারবো, আমি ভালোভাবে নিজেই থাকতে পারবো, আমার তখন আসলে কোনো মানুষ দরকার নেই যে কিনা আমাকে ফিনান্সিয়ালি আমাকে টেক কেয়ার করবে, আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ।
1: বিবাহিত হয়েছে তো তার আগে, এটা আলহামদুলিল্লাহ একই সঙ্গে আমাদের মানে কত তরুণের হৃদয় যে ভাঙলো সেটা আমি বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম। তো সোহাদের প্রচুর ফ্যান, যারা যারা টিকটক দেখেন তারা জানেন সোহাদ অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সোহাদ, এই যে বিবাহিত জীবন এবং তার আগের যে জীবন, তার মধ্যে কোথাও কি মনে হয় স্বাধীনতা বা পরাধীনতা?
2: স্বাধীনতা পরাধীনতা বলতে গেলে বিশাল চেঞ্জ হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব। দায়িত্ব ছাড়া আমার কাছে বিয়ের আগে বিয়ের পরে তেমন কোনো পরিবর্তন মনে হয়নি। শুধু আমার আগে কিছু দায়িত্ব ছিল না যেটা এখন আমার লাইফে অ্যাডিশনাল দায়িত্ব হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু সবকিছুই ডিপেন্ড করবে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের উপরে আর হচ্ছে নিজে প্রায়োরিটাইজের। আমার কথা হচ্ছে আমার আমার জীবনটা ছকে বাঁধা না, কিন্তু আমি যদি চাই আমারটাকে আমি খুব সাবলীলভাবে সুন্দরভাবে সামঞ্জস্য রেখে আমি আমার জীবনে যেটা করা দরকার আমি সবকিছুই করতে পারবো। কারণ একটা খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে আমি সবাইকে একসাথে সুখী রাখতে পারবো না, সবাইকে আমার পক্ষে হ্যাপি করা পসিবল হবে না। কিন্তু আবার নিজের হ্যাপিনেসটা ভুলে গেলেও কিন্তু আমি জীবনে ভালো থাকতে পারবো না, যেটা হচ্ছে আমি বিশ্বাস। তা আমার কাছে মনে হয় যে মন থেকে আমরা অনেক কিছু করি, আবার অনেক সময় আমরা আমাদের মনকে জোর করে করি, কিন্তু মনের মনকে যখন জোর করে ফোর্স করে আমরা যখন কোনো কিছু করি, সেটা কিন্তু একটা সার্টেন টাইম পরে আমরা আমাদের নিজেদেরকে ওটাতে অভ্যস্ত করে ফেলি। এই জিনিসটা আমি পক্ষপাতিত্ব না, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ফ্রিডম আছে, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল স্বাধীনতা আছে, আমরা আমাদের জায়গায় দায়িত্ব পালন করব, কিন্তু সেটা যেন এমন না হয়ে উঠে যে আমরা অনিচ্ছাকৃত করছি কিন্তু আমাদের অভ্যাস হয়ে যাচ্ছে।
1: তাহলে স্যার আমি একটা প্রশ্ন করি, যেটা সোনিয়া একটু আগে বললো, যে এই যে নিজের আত্মবিশ্বাস নিয়ে দাঁড়ানো বা নিজের আত্মবিশ্বাস নিয়ে জীবন চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত হয়, সেখানে ফিনান্সিয়ালি সলভেন্ট হওয়া কতটুকু জরুরি? আমাদের বাংলাদেশের মেয়েরা যেখানে যে আটকে যাচ্ছে, সেটা কি মনে হয় যে ফিনান্সিয়ালি সলভেন্ট হওয়াটা অত্যন্ত জরুরি?
2: অত্যন্ত না, এটা যদি আপনি না হতে পারেন আপনি আপনার নিজের উপরে সেলফ কনফিডেন্স থাকবে না। এটা হচ্ছে একটা পাওয়ার, ওয়েন ইউ হ্যাভ মানি ইউ হ্যাভ রাইটস টু টক, ওয়েন ইউ ডোন্ট হ্যাভ মানি not talk, that's how it works.
0: এবং আমি একটা চ্যাট করব।
1: আচ্ছা সোনিয়া, আগে বলছি, ফয়সাল আহমেদ লিখেছেন যে খুব ভালো হচ্ছে, আমরা দেখছি, আমি পুরুষদের কমেন্টগুলো বেশি পড়ছি ইচ্ছা করে। তারপরে তানজিনা আহমেদ মৌরি, তিনি লিখেছেন যে মনের মিল না থাকলে একটা সম্পর্ক টেনে নেওয়া খুব কঠিন। আমাদের আমাদের আমরা আখি চৌধুরীকে আমাদের লিঙ্কটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা তাকে ভিডিওতে পেয়ে যাই,
0: কারণ
1: তার কথাগুলো খুবই স্ট্রং, যে এ স্ট্রং ওমেন লুকস এ চ্যালেঞ্জ ইন দ্য আই অ্যান্ড গিভস ইট এ উইংস। এইটাই হচ্ছে সোনিয়া। ও গুড সোনিয়া,
0: সোনিয়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কথা আমি বলতে চাচ্ছি শামিম ভাই এবং সোহাদকে, যে এই যে সোহাদ বললা যে হ্যাঁ আসলে মানে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সিটা না থাকলে হ্যাঁ মানে কিছুই না, এবং শামিম ভাই লাইফ পার্টনার চুজের ক্ষেত্রেও কিন্তু জানেন এটা একটা বিশাল ফ্যাক্টর। আচ্ছা আমরা যখন ফিনান্সিয়ালি মানে কি বলবো ওই জায়গাটা, যখন আমাদের ওই জায়গাটা একটা বিশাল ল্যাকিংস থাকে, তখন কিন্তু আমরা বাঙালি মেয়েরা, আমি বাঙালি মেয়েদের কথা বলছি, আই এম নট টকিং অ্যাবাউট এই দেশি মেয়েদের, কারণ তখন কিন্তু তাদের চিন্তা ভাবনা থাকে ও আমি একটা ছেলেকে বিয়ে করব, হি উইল টেক কেয়ার অফ এভরিথিং, লাইক আমার বাসা ভাড়া, আমার গাড়ির পেমেন্ট, আমার ক্রেডিট কার্ড বিলস, হ্যাঁ অল অফ দ্য থিংস। বাট একটা মেয়ে যখন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকে, তখন কিন্তু তার চিন্তাধারা একদম ভিন্ন, তখন তার দরকার আমার একজন সোলমেট, হ্যাঁ আই এম লুকিং ফর মাই সোলমেট, যার সাথে কিনা আমার মনের মিল হবে। সেটা কিন্তু তখন মাথায় আসবে না যে হাউ রিচ দ্য গাই ইজ, অর লাইক ইউনো কতটা ফিনান্সিয়ালি ওই ছেলে কি করতেছে, তখন কিন্তু আমার ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ ডিফারেন্ট। ওই যে বললাম যে আমি সোয়াদের সাথে একমত, বিয়ের পরে আসলে মেয়েদের যেটা যে দায়িত্ব জায়গাটা অনেক বেশি এসে পড়ে, হ্যাঁ যে সবকিছু দায়িত্ব নিতে হয়, আর তখন হয় কি যখন আপনি আপনার সোলমেটকে পাবেন তখনই আপনার মনে হয় যার সিঙ্গেল থাকার দরকার হবে না।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন সিঙ্গেল হয়েছো তখন তোমার ছেলে কার সাথে ছিল বেশি দিন, এবং তাকে কি তার কি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তোমাকে?
0: আমি আসলে যখন প্রথমে সেপারেশনে চলে যাই, আমি বাংলাদেশে চলে যাই আমার ফ্যামিলির কাছে, কারণ আমার তখন মনে হচ্ছিল আমার ফ্যামিলির পাশে আমার থাকা উচিত। তো তখন আসলে আমার ছেলে আমার কাছে এবং আমার এক্স এর কাছে মিলিয়েছিল, তখন বেশ ছোট ছিল, আমার এক্সও তখন বাংলাদেশে চলে যায়। আর এখন গত 2015 থেকে যখন আমি আমেরিকাতে পার্মানেন্টলি সেটেল হই, আমার ছেলে আমার কাছেই থাকেন এবং আমি তাকে মানুষ করার চেষ্টা করছি। এবং সাংবা আমার ছেলে কিন্তু খুব ভালো বাংলা বলে, হ্যাঁ খুব ভালো বাংলা বলে, এবং
1: মাকা বেটা, মা বাংলা বলে, শুদ্ধ বাংলা উচ্চারণের কথা বলছি, মা ভালো জনপ্রিয় উপস্থাপক, সেখানে ছেলে যদি ভালো বাংলা না বলে তাহলে তো হবে না।
0: আপনি জানেন না সে কি কঠিন কঠিন অনুষ্ঠান দেখতো, আমি বাংলাদেশে একটা চ্যানেলে একটা সেলিব্রিটি টক শো করতাম, সেটা সন্ধ্যা 6টার দিকে হতো, তো বিভিন্ন সেক্টরের বিভিন্ন ক্ষেত্রের আমি দর্শকদের মানে আমি আমার গেস্টদের নিয়ে আসতাম, উনি ডক্টর, টিচার, তারপর হচ্ছে বিজনেসম্যান, আচ্ছা রবীন্দ্র বিশারদ, নজরুল বিশারদ, সেলিব্রিটি। তো আমার ছেলে ওই তখন 3 বছর বয়স, ওই কঠিন কঠিন অনুষ্ঠানগুলি টেলিভিশনের সামনে বসে বসে দেখত, এবং প্রথমের কি বলবো প্রোমোটা ডেমোটা তার পুরো মুখস্থ ছিল যে আম্মু কিভাবে ডেমোটা স্টার্ট করে। হ্যাঁ তো সেটাই বললাম যে বাংলাকে সে খুব ভালোবাসে, মানে এটা আমাদের সেকেন্ড জেনারেশন, যে মানে এটা আসলে আমি চেষ্টা করেছি তাকে বাংলা ভাষাটা ভালো মতো শিখাতে, মানে আনফর্চুনেটলি বাংলা লিখতে পারে না, বাংলা মানে বাংলা দেখে পড়তে পারে না, বাট বাংলাতে আপনি যে কোনো কিছু মানে বাংলা সে খুব ভালো বলতে পারে, বুঝতে পারে।
1: বাংলা কিন্তু আসলে অনেক কঠিন, এটা তো একটা বড়দের জোক বলতে হয় আর কি, এটা ছেলেরা বাচ্চারা না শোনাই ভালো। একজন বলে যে স্যার বাংলা তো অনেক কঠিন। বলে কিরকম? বলে স্যার মনে করেন আপনি ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছেন, এটা বলা যেরকম, আর যদি উল্টায় বলি মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছেন তাহলে তো গেল গ্যাঞ্জাম লাগা, বাংলা বলতে অনেক কঠিন। সেন্সর সেন্সর সোহাদের কথা কিন্তু কেটে যাচ্ছে। সিঙ্গেল হওয়ার পর তার মধ্যে কিরকম রিয়েকশন দেখেছো? কারণ এটা কিন্তু বাবা মা আলাদা, এটা কিন্তু বাচ্চার জন্য অত্যন্ত পীড়াদায়ক।
0: হ্যাঁ, কিন্তু আমার আমার ব্যাপারটা ছিল কি, আমার ছেলের যখন বোধ মানে শক্তি আসার আগেই আমরা সিঙ্গেল, সো ও আসলে ছোটবেলা থেকে দেখেছে যে বাবা মা আলাদা। তবে আমার ছেলে যেহেতু এই দেশে সেকেন্ড জেনারেশন আমেরিকাতে বড় হচ্ছে, তো যেহেতু এখানকার স্কুলে কলেজে বন্ধু বান্ধব সব সিঙ্গেল মাম এবং দ্য অল দ্য ইউনো আই মিন লাইক দ্য স্টেপ মাদার স্টেপ ফাদার বাবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মায়ের বয়ফ্রেন্ড দেখে আসছে, সেই জন্য সেই জিনিসটাকে খুব স্বাভাবিক ভাবেই সে নিয়েছে। এবং আমার ছেলে সবসময় আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে যে মাই মাম ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং লেডি, ভেরি স্ট্রং লেডি, শি ক্যান টেক কেয়ার অফ মাই আই মিন মাই সেলফ অ্যান্ড ইউনো আই মিন অলসো আমাকেও দেখাশোনা করছে। তো এই সেটা নিয়ে খুব প্রাউড ফিল করে। এবং আমার ছেলে এত ছোট কিন্তু সে এখনো বলে যে আম্মু মেক শিওর তোমার লাইফে যে আসবে শি ক্যান হি ক্যান ট্রিট ইউ লাইক এ কুইন, হ্যাঁ হি ক্যান ট্রিট ইউ লাইক এ প্রিন্সেস বিকজ ইউ ডিজার্ভ দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড, ইউ আর এ গ্রেট পারসন। সো এটা আসলে বাচ্চার কাছ থেকে শোনা একটা মায়ের জন্য কি বলবো যে আমার জীবনের সার্থকতা যে 11 বছরের একটা ছোট বাচ্চা সে কিন্তু এত ম্যাচিওর এবং এত সুন্দর করে মানে সে বুঝলো যে আমার মার একটা ভালো জিনিস এই লাইফে ডিজার্ভ করা উচিত।
1: তাহলে একটা প্রশ্ন সোহাদ কেন করতে চাই, সোহাদের কথা কিন্তু মাঝখানে কেটে গেল আবার, সেটা হচ্ছে যে কেটে কেটে যাচ্ছে যেটা আমরা শুনতে চাই যে কাজ করতে গিয়ে যেটা একটু আগে সোহাদ বলেছিল যে কাজ করতে গিয়ে একজন ওমেনকে কিন্তু একই সঙ্গে ম্যানও হতে হয়, কাজটা করতে ঘরটাও সামলাতে হয়, এইটা কেমন ফিল হয়? কারণ সোহাদকেও একই সঙ্গে চাকরি করতে হয়েছে, বাসা সামলাতে হয়েছে, সোনিয়াকে তো হচ্ছেই, সোহাদকে এখনো হচ্ছে। আচ্ছা সোহাদ একটু শুনি, তারপর আমরা সোনিয়াতে যাই।
2: আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে
1: এখন স্পষ্ট?
2: ওকে ঠিক আছে,
1: আর না নড়াচড়াই ভালো, এভাবে থাকলে ফ্রিজ নিয়ে কথা বলবো।
2: আচ্ছা কাজের ক্ষেত্রে হচ্ছে কি, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমি এভাবে ছিলাম না, এই চেঞ্জটা আমার দেশের বাইরে আসার পরে হয়েছে, সেজন্য আমার এটা দৃষ্টিভঙ্গিটা একেবারে ভিন্ন। দেশে থাকলে হয়তো বা দৃষ্টিভঙ্গি আমার ডিফারেন্ট হতো, আর আমি আশা করব যারা আমাদের আমেরিকান বাঙালিরা আছেন তারাই হয়তো বা আমাদেরকে শুনছেন, তাদেরই হয়তো বা এই জিনিসটা হেল্পফুল হবে যে এখানে আমেরিকার লাইফস্টাইলটা এত বেশি একটা সিস্টেমের মধ্যে পড়ে যায় যে নো ম্যাটার হোয়াট, ইফ ইউ হ্যাভ আ ইনকাম সোর্স অর নট, ইউ হ্যাভ টু পে দা রেন্ট এন্ড অফ দ্য মান্থ, ইউ হ্যাভ টু পে দা বিল, ইউ হ্যাভ টু পে ইউর কার বিল, ইউ হ্যাভ টু পে অল দ্য মানি, লাইক ইউনো আপনার অ্যাকাউন্টে $500 থাকুক আর $1,000 থাকুক, আপনার অটোমেটিক্যালি যেটা আপনার জন্য পে করতে হবে সেটা আপনার করতেই হবে, এটার কোনো মাইন্ড নেই। তো একটা মেয়ে যখন একটা ম্যারিড লাইফ থেকে যখন একটা সিঙ্গেল লাইফে আসে, অথবা একটা সিঙ্গেল লাইফ থেকে যখন একটা ম্যারিড লাইফে যায়, বিশেষ করে যারা প্রবাসী বসবাসরত, তারা অলরেডি জানে যে আমার কেউ থাকুক আর না থাকুক আমাকে এই জিনিসটার উপর আমি কখনো কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারবো না, এটা একটা মেন্টাল সেটেলমেন্ট। হ্যাঁ, এবং সেই মেয়েগুলা নিজের মানি এবং নিজের মানে কন্ট্রিবিউশনের উপরে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তারা অন্য কারো কাছে ওয়ান সিঙ্গেল পেনি চাইলেও তাদের সেলফ রেসপেক্টটা সবার আগে চলে আসে যে আমি আজকে যাব, কালকে যদি আবার চাই তাহলে এটা কিন্তু আমার অভ্যাস হয়ে যাবে, এটা করা যাবে না। তার মানে আমাকে আমার নিজের ব্যবস্থাটা নিজের গ্রহণ করতে হবে, যেন আমার থেকে আমার পরের জেনারেশন, আমার ছেলে মেয়েরা এবং আমাকে যারা ফলো করে, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু তার নিজের জায়গায় একজন স্টার, সে তার নিজের জায়গা তার জন্য বেস্ট হতে চায়, সেটা যেন কখনো পড়ে না যায়। সো আমার কাছে মনে হয় যে দেশের বাহিরে একটা মেয়ের জন্য স্ট্রাগলটা অনেক কঠিন হলেও অনেকটা সুন্দর, এই কারণে যে আপনি যখন একটা ছকে চলে আসবেন বা আপনি জানেন যে আপনার লাইফে আপনার কি করতে হবে, ইনকাম সোর্স হতে পারে, প্রত্যেকটা মানুষের ওয়ার্ক ডিপার্টমেন্ট সেক্টর কিন্তু ডিফারেন্ট হয়, যখন আপনি ওটাতে আপনি নিজেকে ইউজ টু করে ফেলেন তখন কিন্তু আপনি জানেন যে আপনি এখন স্টেবল আছেন, তখন একটা প্রশান্তি কাজ করে যে হ্যাঁ আমার লাইফে এখন একটা স্টেবিলিটি আছে, আমার কারো উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না, আমি আমার নিজের উপরে পারবো, কেউ থাকলেও আমি পারবো, কেউ না থাকলেও পারবো। এটা হচ্ছে বাহিরে আমরা যারা মেয়েরা থাকি তাদের জন্য এটা হচ্ছে বিগ প্লাস পয়েন্ট, সামহাউ ইউ গোনা গেট সামথিং নো ম্যাটার হোয়াট, লাইক সেটা ছোট হোক আর বড় হোক। কিন্তু আমাদের দেশে যে পরিস্থিতি, আপনার কোনো জায়গায় জব বলেন বা নিজের উপরে সেলফ ডিপেন্ডেন্সিটা আসতে অনেক কষ্ট হয়ে যায়, তার উপরে মানসিক বলেন এবং শারীরিক বলেন আমরা কিন্তু প্রতিনিয়ত টর্চার হই, হ্যাঁ, সেটা একটা ইন্টারভিউ ফেস করতে গেলেও হয়, সেটা আমরা 10টা ছেলের সাথে একই শাড়িতে পাল্লা দিয়ে কাজ করতে গেলেও হয়, যেটা এখানে আমাদের ফেস করতে হয় না।
1: আচ্ছা আচ্ছা, আমরা সোনিয়া মাথা ঘাটে এটা আমরা শুনবো। হ্যাঁ হ্যাঁ, সোনিয়া কি রকম?
0: না, যেটা বললাম যে করাপশনটা, হ্যাঁ, যে আমরা যদি আপনি বলেন আমাকে শামীম ভাই যে আমেরিকাতে, হ্যাঁ, আমি যদি এখন বাংলাদেশে থাকতাম আমি হয়তো করাপ্টেড থাকতাম, সত্যি কথা। হ্যাঁ, যেটা কিনা আমার এখানে হচ্ছে না। হ্যাঁ,
1: আমি বাংলাদেশটা নামটা এভাবে বলতে চাই না, কারণ বাংলাদেশের অনেক পজিটিভ দিকও আছে।
0: না, আমি
1: আমি হ্যাঁ হ্যাঁ,
0: যেখানে মেয়েদেরকে এখনো ওইভাবে, সত্যি কথা, আপনি যতই বলেন,
1: মানে মেয়েদের অধিকার প্রসঙ্গে এটা সোনিয়া বলছে, তাই তো?
0: আমি না মেয়েদের অধিকার বলবো
2: না,
0: ভাই, এখানে অধিকারের কোশ্চেন আসছে না। এখানে হচ্ছে মেয়েরা যেভাবে, মানে কি বলবো, মানে অ্যাবিউজড হচ্ছে। হ্যাঁ, অ্যাবিউজড আসলে সব দেশেই হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, বাট বেশি এবং কমের সংখ্যাটার আমি কথা বলবো। হ্যাঁ
1: আচ্ছা, তাহলে আমরা আমরা একটা কাজ করতে পারি, বাংলাদেশ অংশটা বাদ রেখে আমরা বরং আমাদের এখানকার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। কারণ সত্যি কথা যে বাংলাদেশের তো অনেক পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে
2: অবশ্যই।
1: বাংলাদেশ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আসলে বাংলাদেশে থেকে করাই ভালো। আমরা যেহেতু এসেছি, বাংলাদেশটা আমাদের অন্তরের অন্তঃস্থলে আছে, তা আবার আমরা যখন যাবো সেটা আমরা পজিটিভলি বাংলাদেশের পজিটিভ নিয়ে কথা বলবো। কিন্তু একটা প্রসঙ্গ যেটা, যে এখানে যখন একটা মেয়েকে কাজ করতে হয়, কি কি রকমের মনে হয়েছে সোনিয়াকে যে হ্যাঁ এখানে আমি কাজ করতে পারবো?
0: আচ্ছা, এখানে আমার যেটা মনে হয়েছে যে আপনার যেহেতু যে লাইনে আপনি এক্সপিরিয়েন্স, বা যে লাইনে আপনার মানে অনেক দিনের কর্মদক্ষতা রয়েছে, বা আপনি মনে করেন যে না আমি এই জায়গাটায়, আমি নিজে জানি আমি কোন সেক্টরে ভালো করব, সবাই যে যার যে যার ব্যাপারে কনফিডেন্ট, আর আমরা এখন লাইফের এমন একটা জায়গায় এসেছি আমরা নিজেরাই জানি যে আমরা কোনটা করলে ভালো করব। সামটাইমস ইউ নো, আপনি ইউ ক্যান গিভ এ, মানে কি বলবো, ইউ ক্যান গিভ এ ট্রাই, আপনি দেখতে পারেন। যেমন শামীম ভাই এখন মিডিয়া ছেড়েও উনি এখন ল অ্যান্ড এনফোর্স, মানে এগুলো নিয়ে কাজ করছে। হ্যাঁ, উনি এখন ল অফিসে কাজ করছেন, উনি মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছেন একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে। তো সেটাই বললাম যে শামীম ভাই, আসলে এখানে আসার পর আমি, যেহেতু আপনি জানেন যে আপনি বাংলাদেশ থেকে মিডিয়া পার্সোনালিটি, এবং আপনি এমন একটা জায়গার থেকে এসেছেন, না, ইউ আর দ্য হেড অফ দ্য প্রোগ্রামস অফ দ্য মেজর টিভি চ্যানেল অফ বাংলাদেশ, আপনি কিন্তু এই এই কাজ এখানে এসে করতে পারবেন না, আনলেস ইফ ইউ ওয়ার্ক দ্য মেইন স্ট্রিম, লাইক আপনি যদি এখন CNN, আপনি যদি এখন HBO, NBC এগুলাতে কাজ করেন। হ্যাঁ, বাট আমাদের যে কমিউনিটিতে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা আসলে যে যদি কাজ করি, এটা হচ্ছে আমরা হেল্প করছি, ইটস নট লাইক উই আর গেটিং এনি বেনিফিটস, আর উই আর গেটিং ফিনান্সিয়ালি, কি বলবো, খুব বড়ভাবে লাভবান হচ্ছি, আমরা যেটা করছি মনের খোরাক থেকে করছি।
1: হ্যাঁ, এটা এটা কিন্তু কারণও আছে। কারণ হচ্ছে কি, বাংলাদেশে যখন আমরা একটা চ্যানেলের প্রধান ছিলাম, তখন কিন্তু খাগড়াছড়ি, কুড়িগ্রাম, নরসিংদী বা কোনো একটা এলাকা থেকে একটা সাধারণ ছেলের এসে একটা চ্যানেলের হেডের সাথে দেখা করা বা একটা চ্যানেলে জয়েন করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ ছিল। ফলে আমরা তো এখন এখানে খাগড়াছড়ি, নরসিংদী, কুড়িগ্রাম এরকমই, তাই না? একটু সময় তো লাগবে।
0: হতে পারে আপনি খাগড়াছড়ি থেকে এসেছেন, শামীম ভাই, বাংলাদেশে যখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করে বিভিন্ন, কিন্তু হ্যাঁ, গ্রামের ছেলেরাও স্ট্যান্ড করে বিভিন্ন জায়গা থেকে। Talent is all over the places in this whole world, you know. So talent ta ke ber kore anai hocche kaj, ar apnader moto jara ki bolbo, jara head of programs chilen, jara kina jantchen je er ei ei ei ei ei gun ta royeche, ba ei ei manush ta ke ami ei jagay ene kichu ekta desh ke upohar dite pari. So apnara hocchen she dhoroner manush. Je ami jeta bolchilam je ashole ekhane ashar por ami dekhlam je আমি যে সেক্টরে বাংলাদেশে কাজ করতাম, বা আমি তখন আসলে পড়াশোনা করছিলাম, আমি এখানে এখানে এসেছি পড়াশোনা করতে করতে, তখন আমি দেখলাম যে আমার হয়তো একটা সাইড আছে খুব ভালো, সেই জায়গাটা আমি কাজে লাগালে আমি হয়তো প্রফেশনালি সাকসেসফুল হব। আমি আসলে একজন মানে প্রফেশনাল, আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি শ্যানেলে ছিলাম, শ্যানেল কর্পোরেটে ছিলাম, আমি ওদের রেসিডেন্ট মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতাম। তো এবং আমি আল্লাহ রহমতে, আমি ইউনো আই এম ভেরি হ্যাপি আমি যে জায়গায় কাজ করছি, এবং কাজ করছি বলেই ওই যে আজকে ওই যে ফিনান্সিয়াল দিকটা বললেন, যে ওই জায়গাটার দিক থেকে আমি খুব স্ট্রং বলে
1: আমি তো দেখি এখানে মেয়েরাই ভালো করে বেশি এসে। কারণ এই যে শ্যানেলে কাজ করা, এটা আমাদের একজন বাংলাদেশি, আমাদের কেউ শ্যানেলে কাজ করছে, তারপর সোহাদ যেসব প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার, মানে এই যে এখানে দেখতে কিন্তু চুপচাপ গবেচারের মতো বসে আছে, কিন্তু একটু পরে কিন্তু বড় বড় ডিসিশন তাকে নিতে হয়।
2: না, আসলে আসলে আমার ডিপার্টমেন্টটা এখান থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। আমি হচ্ছে হেলথ কেয়ার ডিপার্টমেন্টে আছি। আমি, আপনি প্যারালিগাল হয়ে গেছেন, আমি এখনো প্যারালিগালের পথে যেতে পারিনি। আমি হচ্ছে কেস সেটেলমেন্ট হচ্ছে আমার মেইন রেসপন্সিবিলিটি, যে কোনো মেডিকেল কেস সেটেলমেন্ট হচ্ছে আমার সেটেল করতে হয়। এটা হচ্ছে চুপচাপ রেসপন্সিবিলিটির কাজ, যে আপনি কত টাকা নিতে পারবেন ইন্স্যুরেন্স থেকে, কত টাকা আপনি সেটেল করতে পারবেন, এবং কত, এটা একেবারে অফ দ্য টপিক আজকে শো এর জন্য, যার কারণে আমি কিছু বলছি না। কারণ মেয়েরা নিজেদের ক্যারিয়ারটা এই মেডিকেল বিলিং এর সেক্টরে হেলথ কেয়ার ডিপার্টমেন্টে একটু কম যায়, হ্যাঁ একটু ভেজাল বেশি দেখে একটু কম যায়, বেশিরভাগ সময় ছেলেরা এটার সাথে বেশি ইনভলভ হয়। তো যার কারণে আমি কিছু বলছি না যে আপনি আছেন প্যারালিগাল হিসেবে, আপু আছে মেকআপ আর্টিস্ট হিসেবে, আমি তো মেকআপ আর্টিস্ট না।
1: চাপা থাকতে হচ্ছে না, কারণ আমার ওয়াইফও দেখি যে নানাবিধ জায়গায় এখানে এখানে এটা এটা করে বেড়াচ্ছে, এটা দিচ্ছে, এটা এখানে ইন্টারভিউ দিচ্ছে, ওখানে কাজ করছে, এইরকম ভাবে আমি দেখলাম যে এটা মেয়েদের জন্য অত্যন্ত সুন্দর জায়গা।
2: নুসরাত জাহান
1: লিখেছেন যে আমরা জেলা পর্যায়ে চ্যানেল অফিসে গিয়েই দেখা পাই না কাউকে, আর ঢাকা অফিস তো অনেক বড়। নুসরাত, উনি আমাদের সঙ্গে আছেন লম্বা সময় ধরে।
2: আমাদের ভাইয়া সব কমপ্লিমেন্ট পেয়ে যায়। ফয়সাল আহমেদ মজুমদার, আমার পরিচিত একজন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনার জয়েন করার জন্য। আল্লাহিয়ান, রিহানা আলম, তারপরে জহির আহমেদ, এমডি চান্নু, দিল আফরোজ রিয়া, তারপরে আবির বিশ্বাস, আসিম, শরীফ মিয়া, মীর শুভ, থ্যাংক ইউ সো মাচ ইচ এন্ড এভরিওয়ান ফর জয়নিং আওয়ার লাইভ। ঠিক আছে, আমরা এখন নেক্সট কনভারসেশনে চলে যাই।
1: আচ্ছা সোনিয়া, সোনিয়ার কাছে প্রশ্ন, এইখানে এসে কি পরিমাণ প্রেম নিবেদন পেয়েছেন?
0: আমাকে কেউ প্রেম নিবেদন করে না, আনফরচুনেটলি।
1: মানে এটা কি কোনো সিগন্যাল?
0: তিশাইম ভাই, আমার খুব দুঃখ, আমি আসলে মনে হয় প্রেমিকা টাইপের মেয়ে না, আমাকে কেউ প্রেম নিবেদন করে না। আমি জানি না আমাকে ভয় পায় কিনা মানুষ। পরিস্থিতি এবং সময়ের জন্য হয়তো এরকম হয়ে গেছি। আর প্রেম নিবেদন করেন, আমি আসলে অনেক খুশি, কারণ প্রেম নিবেদন করলে আমার আসলে সমস্যাই হতো। সো প্রেম, আর প্রেম প্রেম পর্যন্ত যাওয়ার আমি ওই ডোরই ওপেন করি না, ডোর ইজ কমপ্লিটলি ক্লোজ। হ্যাঁ, আমার আসলে প্রেম নিবেদন করে লাভ নাই, আমি প্রেমিকা টাইপের মেয়ে না শালিন ভাই।
1: আচ্ছা আচ্ছা, তাহলে সোহাদের বিষয়ে জানতে পারবো এরকম?
2: হ্যাঁ, প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি।
1: প্রেম নিবেদন পেতে হয়েছে,
2: প্রেম নিবেদন আমার আপুর সাথে একমত হতে হবে, আমি প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড। তো আমার হয় কি, প্রেম নিবেদন করবে কি, প্রেম নিবেদন করার যখন একটু কেউ প্রিপারেশন নেয়, তার আগে সে প্রেমটা কোথায় দূরে পালিয়ে যায় আমি নিজেও জানি না। মানুষের কিছু অ্যাপ্রোচে বোঝা যায় যে হ্যাঁ পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করছে। বাট আমি অনেস্টলি আমেরিকায় আসার পরে আমি কারো কাছ থেকে কোনোদিন সিঙ্গেল থাকাকালীন সময়ও প্রেম নিবেদন পাইনি, কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, যেটা আমাকে অনেক পজিটিভ ভাইব দিয়েছে আমার লাইফের জন্য।
1: আচ্ছা, এইটা কারণ কি? আমরা এটা প্রশ্নটা করার পেছনে আমার কারণ ছিল, সেটা হচ্ছে যে একজন পুরুষ বা একজন নারী, তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য এখানে আমরা ফিল করছি না, তাই না? যে একটা মেয়ে বেশি প্রেম নিবেদন পাচ্ছে, একটা ছেলে পাচ্ছে না। আমাদের যেমন স্কুল কলেজে থাকা অবস্থায় আমাদের আমাদের পাশে যারা পড়াশোনা করতো, আমাদের মেয়ে বন্ধুরা, তারা কিন্তু অজস্র চিঠি পেত। হ্যাঁ, তো এই এইরকম বিষয় কিন্তু এখানে আমাদের ওটা ফিল করতে হচ্ছে না। এখন সেই জায়গা থেকে এই যে কাজ করতে যাওয়া বা কাজ করার সিদ্ধান্ত বা একা জীবন যাপন করা, সেই ক্ষেত্রে সোনিয়ার কি মনে হয় যে এখন জীবনের অ্যাচিভমেন্ট কি, সোনিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
0: আচ্ছা, আমি সত্যি করে বলবো আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
1: হ্যাঁ,
0: আমার ভবিষ্যৎ পরিকল্পনা শুনলে কিন্তু অনেকেই খুব হতাশ হবেন।
1: আচ্ছা,
0: তো আমার এই জীবনের এই প্রান্তে এসে মনে হয়েছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একজন ভালো মানুষের সাথে সারাটা জীবন আমার কি বলবো, আমার জীবনটা পার করে দেওয়া, একজন মনের মতো বন্ধুকে, যাকে বলে সোলমেট। হ্যাঁ, তার সাথে বলে না যে আমার শেষ নিঃশ্বাস আমি তার সামনেই হবে, এটা হচ্ছে আমার ভবিষ্যৎ।
1: আচ্ছা, ভালো মানুষের সংজ্ঞা কি, মানে ভালো মানুষ কে হবে তার বসে শুনবো। তার আগে আকি চৌধুরী খুব একটা ইন্টারেস্টিং প্রসঙ্গ তুলেছে। আকি চৌধুরী, শামীম ভাই, এবার আপনারটা বলেন এখন
0: ভাইয়া, আপনার ছিল।
1: হ্যাঁ, সেটাই সেটাই না, আকি চৌধুরীর বিষয়টা আমি বলতে চাই। মীর শুভ, তিনি ছোটবেলায় শামীম ভাই নাটক দেখতাম, অনেক ভালো লাগতো, হঠাৎ নাটক ছেড়ে দেন, অনেক মিস করি আপনাকে। আর তানজিনা আহমেদ মৌরি, ভাইয়া আপনার রক্তকরবী দেখেছি সেই কবে, ওপি আপুর সাথে, আজও ভুলিনি। না আমি কিন্তু আরো 10-12 জনকে রিকোয়েস্ট করেছি একটু আপনারা আপনারা একটু অনলাইনে আমাকে একটু প্রশংসা করে লিখবেন, তো সেটা লিখছি।
0: আমি একটা কথা বলি, হ্যাঁ আমার তো প্রশ্নটা আপনি জিজ্ঞেস করলেন, সো আমি আসলে, আচ্ছা আমি বলি, আমি আবার জীবনে আবার আমি একজন সঙ্গী চাই।
2: আপনার
1: বলেন সেটা হচ্ছে আমরা যখন সাংবাদিকতা করতাম সেই একদম 90-91-92 দিকে, তখন একটা মেয়ের দিকে দেখতাম যে আমিও তাকিয়ে আছি, আমার আব্বাও তাকিয়ে আছে। তারপর সেই মেয়েটা হঠাৎ করে একদিন দেখলাম বাংলাদেশ থেকে উধাও, কোথায় কোথায় নাই নাই নাই। তারপর একদিন শুনলাম তিনি আমেরিকা থাকে, নিউ ইয়র্কে লং আইল্যান্ডে, তিনি আকি চৌধুরী। এটা হচ্ছে আমার
0: আকি। আচ্ছা স্বামী ভাই,
1: সোনিয়ার কথাটা, ভালো মানুষের বৈশিষ্ট্য কি, কে সোনিয়ার জীবন সঙ্গী হতে পারবে?
0: আচ্ছা ভালো, আসলে কথাটা আমি ভালো মানুষ বলে আসলে কোনো কিছু না, যে যার সাথে
1: আমি ফান করে বলছি, সিরিয়াস
0: কথা, যার সাথে আমার মনের মিল, সে হয়তো সে অন্যের চোখে ভালো নাও হতে পারে, কিন্তু হয়তো বা আমার চোখে সেই পৃথিবীর সবচেয়ে কি বলবো আকর্ষণীয় পুরুষ, হ্যাঁ আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ এখন আসলে কিছুদিন আগেও মনে হয়েছে না ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করবো, বাট এখন এসে সত্যি একটা সময় এখন মনে হয় যে খুব একা লাগে, সত্যি কথা। এখন মনে হয় যে পাশে যদি একজন জীবন সঙ্গী থাকতো তাহলে হয়তো জীবনে আরো অনেক কিছু করতে পারতাম, যেটা হয়তো করার জন্য হয় না, যে জীবনের সময়টি এসে মনে হয় কি শামীম ভাই একজন মানুষ আমাকে অলওয়েজ ইন্সপায়ার করুক, এনকারেজ করুক,
1: জীবন সঙ্গী। এবং সেখানে বিবাহিতরা অ্যাপ্লাই করতে পারবে?
0: আমি তো বিয়েই করব।
1: না না বিবাহিতরা
2: না, আমার মনে হয় আমি বিবাহিত বেশি বেড়া জালে ফেলে দিচ্ছে।
0: না না সিঙ্গেল ডিভোর্স, অবশ্যই সিঙ্গেল ডিভোর্স, বাচ্চা কাচ্চার বাপ হলেও সমস্যা নাই, অ্যাবসলুটলি ওয়েলকাম। আচ্ছা যেই মানুষটাকে মনে হবে যে আমাকে অনেক, আমার একটাই ডিম্যান্ড আমাকে অনেক ভালোবাসতে হবে, হ্যাঁ আই নিড সামওয়ান হু ইজ ভেরি লাভিং এন্ড কেয়ারিং, দ্যাটস মাই ফার্স্ট ক্রাইটেরিয়া। এন্ড দেন সে যদি এডুকেটেড, হ্যাঁ বা কর্পোরেট লেভেলে, হ্যাঁ সাকসেসফুল, এন্ড দেন গুড লুকিং অর লাইক এ মাচো ম্যান অর লাইক ইউ নো হোয়াট, হ্যান্ডসাম,
1: মাচো ম্যান হইতে হবে, মাচো ম্যান হইতে হবে,
0: বডিবিল্ডার, দিস আর দ্য মাই প্লাস পয়েন্ট, ইউ নো।
1: হ্যাঁ কিন্তু আমরা ফেল করে গেলাম।
0: ও মাই গড শামীম ভাই, আপনি আমার জন্য কি বলবো, মানে এখন ভাবি আছে, আমি কারো সংসার ভাঙতে চাই না, কারো জামাই নি আমি জানাজানি করি না, আই নিড এ সিঙ্গেল গাই হু ইজ ডিভোর্সড, বাট আমি আরেকটা কথা বলি, অনেকের হয়তো যেমন শামীম ভাই সত্যি কথা যে অনেকে আমাকে বিয়ের জন্য হয়তো প্রস্তাব দেওয়া পরে বলে ও আপনি মিডিয়াতে কাজ করেন, আপনি তো পাবলিক, আপনি তো পাবলিক ফিগার, what is the statement, you are a public figure. To ami tokhon bollam je acha bhaiya apnar je age divorce hoyechilo apnar bo ki media te kaj korto, apnar media te kaj korto na, to amar kotha je shamim bhai ami jodi sob chhereo dei, ha je ekdom media theke ami goodbye ba kichu seta ami bhalobeshei korbo, sei manush ta ke ami eto bhalobashbo tokhon amar kichui mone hobe na, ei je sacrifice kotha ta na, sacrifice kotha ta tokhoni kaj kore na jokhon apni ekjon ke mone prane bhalobashben, tokhon kintu apnar প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে হাউ আম গোনা বি হ্যাপি উইথ দিস পারসন, হ্যাঁ দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, হ্যাপিনেস। আর হচ্ছে সেজন্য আমার এখন হচ্ছে মেইন গোল হচ্ছে আমার লাইফ পার্টনার খুঁজে বিয়ে শাদী করা।
1: এখন প্রথম পাওয়া গেল একটা হচ্ছে যে তাকে অনেক ভালোবাসতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তার হাইট বেশি হতে হবে,
2: হাইট বেশি হওয়ার দরকার না, মাচো ম্যান হতে হবে,
1: সোনিয়া তো অনেক লম্বা, সোনিয়া তো অনেক লম্বা,
0: আমি 5 ফিট 5,
1: 5 ফিট 5, তারপরে মাচো ম্যান হতে হবে, মাচো ম্যান হলে প্লাস পয়েন্ট,
2: প্রটেক্ট করতে পারবে।
1: হ্যাঁ আচ্ছা অনেক ভালোবাসার অর্থ কি, কি কি সিমটম কি মনে হয় যে মানে কেয়ারিং, অনেক কেয়ারিং?
0: আমি বলি আমি খুব হচ্ছে অ্যাটেনশন সিকার, হ্যাঁ আমি জানি কোনটা আমার, আমি অ্যাটেনশন সিকার, আমি খুব প্যাম্পার হতে পছন্দ করি, যে আমাকে প্যাম্পার করবে আমার পার্টনার, হ্যাঁ সেটা যেভাবেই হোক না কেন, সেটা মেন্টালি হোক সোশ্যালি হোক, অলওয়েজ আমাকে অ্যাটেনশন দিবে, তাকে বুঝাতে হবে যে ইউ আর something in my life. You're the most special person. You know, I mean, of course, এটা না হলে আমি কিন্তু বিয়ে করব না. So আগে বলছি যে যাদের এই ক্রাইটেরিয়া থাকবে তারাই হচ্ছে আমার পাত্রপক্ষের লিস্টে আসতে পারবে. হ্যাঁ, আর এই যে আপনি বলেন প্রেম, আসলে না শামিম ভাই, এখন আমার প্রেম করার বয়স নাই. হ্যাঁ, এখন হচ্ছে আমার মোর ইন্টারেস্ট সেটেল ডাউন উইথ সামওয়ান. হ্যাঁ, আমার এখন প্রেমিকের চেয়ে মানে কি বলবো লাইফ পার্টনারটাই বেশি দরকার.
2: আমি একটু একটু একটা একটা কমেন্ট মিস করতে চাই না, যেহেতু আপু টপিকে কথা বলছি. মিশু লিখেছেন, আপু মাচো মাচো অ্যাড করে অনেক সুযোগ মিস করে দিল.
0: অসুবিধা নেই, ইউ ক্যান গো টু দ্য জিম এন্ড মেক ইওর মাসল, ইউ নো.
2: আর আরেকটা সোনিয়াপুকে লিখেছে, আমার মতে যার সাথে কথা বললে আর কারোর সাথে কথা বলতে মন চায় না, যার চোখে তাকালে মনে হয় এই চোখ আমাকেই খোঁজে, সেই আমার জন্য ভালো মানুষ.
1: সুন্দর সুন্দর সুন্দর একটা. কিন্তু খুব বেশি দিন কি এটা কন্টিনিউ করবে? বিয়ের পরে কিরকম লাগে অনুভূতি? আমি সোহাদেরটা শুনি, সোহাদ সম্প্রতি বিয়ে করেছে, কতদিন মনে হয় যে এই চোখ আমাকেই খোঁজে বা এই যে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে, কতদিন ভালো লাগবে?
2: আমি একটা একটা পজিটিভ এবং নেগেটিভ কথা এই ব্যাপারে অ্যাড করতে চাই, যেটা আমার মনের ভিতরে আটকে আছে, আমি কাউকে বলতে পারি না, আজকে আমি ওপেন প্ল্যাটফর্মে বলবো. দিস ইজ দ্য চান্স টু গেট ইট. সো আমার কাছে মনে হয় একটা ছেলে যখন একটা মেয়েকে যেটাকে কি বলে পটাতে চায়, বাংলায় বললে যখন পটাইতে চায়, তখন দে গিভ আপ এভরিথিং, ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে ওয়েন দে গেট দ্য পারসন ইন লাইফ, কেন তারা চেঞ্জ হয়ে যায়? এটা এটা এটা
1: কারণ আমি একটা উত্তর দিই, মাঝখানে একটু উত্তর দিই. যেমন আমার আমার বিয়ের আগে এবং আমার বিয়ের পরে পরপর আমার ওয়াইফ আমাকে ফোন করে বলতো, কি ব্যাপার, কখন আসবা, কখন দেখা হবে, কি খেয়েছো, ইয়ে করেছো, ওটা আনো না কেন. এখন বলে কি যে আমার ওই যে বড় মেয়ের জন্য কিন্তু প্যাড নিয়ে এসো, প্যাড দরকার, পিরিয়ড শুরু হয়েছে. বাস্তবতাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি বাসায় সবই ওপেনলি আলোচনা করি, আমার মেয়েদের সবার সাথে আমাদের আলোচনা হয়, সবকিছু আলোচনা হয় বাসায়, কোনো আমাদের 4 বছর বয়সী বাচ্চা মানে তার ক্লাস 4 এ পড়া বাচ্চা, তার সাথে আমাদের কোনো কিছু আমরা গোপন করে কথা,
2: কোনো হাইড এন্ড সিক নেই.
1: হ্যাঁ হ্যাঁ, তোনিয়া কি বলছিল?
0: না, বললাম যে আমি একটা কথা বলতে চাই, যারা আমাদের ভালোবাসার মানুষ আজকে আছে, এই লাইফটা দেখছে বা দেখবে ইন ফিউচার, আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা এখানে যারা আছি সবাই কি বলবো মানে জন্মের মানে জন্মের পর থেকে মিডিয়াতে কাজ করা মানুষ, এবং আমরা কিন্তু খুব ইনফর্মাল এটা একটা, হ্যাঁ মানে কি বলবো মানে আমি বলবো না টক শো, ইনফর্মাল একটা আড্ডা. এবং আমার মনে হয় যে এত ইনফর্মাল বলেই হচ্ছে সবাই জিনিসটাকে খুব মানে ইজিলি একসেপ্ট করবে. এবং আজকে আমি যেসব কথা মানে শামিম ভাইয়ের সামনে বা সোয়াদের সামনে বললাম, আমার মনে হয় না আমার এই মিডিয়া লাইফে আমি এত ওপেন হয়েছি বা এইভাবে নিজেকে, হয়তো আমাকে অন্য সময় যদি কেউ জিজ্ঞেস করতো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি হয়তো বলতাম আরো ভালো উপস্থাপক হতে চাই, যে রাঙ্কে আমি উপস্থাপনা করবো, সবাই সোনিয়াকে এক নামে চিনবে. কিন্তু আমি আজকে আমার মনের কথাটা বললাম, এই সময় এসে এই সময় এসে আমার এখন কি মনে হচ্ছে, আমার আসলে জীবনের মানুষ বলে এটা কোনো ড্রিম যে সোনিয়া ড্রিম করতে লাইফ পার্টনার খোঁজা. হ্যাঁ, সোনিয়া বলতে পারতো আমি ক্যারিয়ারে আরো বেশি সাকসেসফুল হতে চাই. হ্যাঁ, আমি কিন্তু এই মুহূর্তে হচ্ছে আমার একটাই ড্রিম, আমার একটাই ইচ্ছা, একজন ভালো মানে আমার মনের মানুষের সাথে, আমার সোলমেটের সাথে নতুন করে একটা জীবন শুরু করা. আর অবশ্যই আমার ছেলে, he's a part of my life no matter what. I'm single,
2: definitely
0: married থাকি, সেটা হচ্ছে আমার part of my life, সেটা সব সময় তার বয়সের সাথে সাথে তার আমার দায়িত্বটাও চেঞ্জ হতে থাকবে, ওটা আমার সাথেই আছে. বাট বর্তমানে যদি বলা হয় যে what is my mission, what is my vision and what is my dream is to get married to someone very soon,
1: right
2: inshallah.
1: আমার
2: কাছে মনে হয় কি মানে আপনি একজন ছেলে হিসেবে প্রথমে যখন একটা মেয়েকে যেভাবে প্যাম্পার করেন, তারপরে সেই মেয়েটাকে যখন আপনি জীবন সঙ্গী হিসেবে পেয়ে যান, সে প্যাম্পারিং এর ওয়েটা বা ট্রিট করার ওয়েটা একটু ডিফারেন্ট হয়ে যায় একটা ছেলের সাইড থেকে. কিন্তু একটা মেয়ের সাইড থেকে সেটার ডিফারেন্সটা কিন্তু খুব একটা বেশি আসে না, সেই অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি ছাড়া. তো অনেক সময় হয় কি, একটা মেয়ে হিসেবে বলছি যে তখন মেয়েগুলো না ডিফারেন্সিয়েট করে যে এইভাবে যে আচ্ছা ও তো আগে এরকম ছিল, আমাকে এরকম করতো, আগে ফোন দিলে আমার সাথে নাইসলি কথা বলতো, এখন ফোন দিলে বিরক্ত হয়, আগে যেই কাজ করতো এখনো সেই কাজ করে, সো ওয়াজ দ্য ডিফারেন্স, আম দ্য সেম পার্সন, আমি বিফোর যা ছিলাম রাইট নাও আম অলসো দ্য সেম পার্সন, দ্য ডিফারেন্স ইস আমার রিলেশনশিপের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, বাট আমি মানুষ হিসেবে চেঞ্জ হয়নি. আর ছেলেরা এটার উত্তরে সবসময় বলে, ও আগে তো তুমি প্রেমিকা ছিল, এখন তো বউ হয়ে গেছে, এখন আর কি. সো প্রেমিকাটাই তো বউ হয়েছে, তাহলে ট্রিটমেন্টটা কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? সেটা তো চেঞ্জ হয়ে যাওয়া উচিত না আমার কাছে মনে হয়। একটা মেয়ে হিসেবে সব মেয়ে কিন্তু এই জিনিসটা একসেপ্ট করতে পারে না।
1: ছেলেদের মনের কথা বলি, এটা আমি জানি না সবার কিনা, কিন্তু এটা আমি দেখেছি যে আমি সহ আমাদের অনেক বন্ধু বান্ধবের সাথে মিলে যায়। যেমন এটা অনেস্টলি তারা বলে কি, হ্যাঁ আমার বাবা আছে, মা আছে, সন্তান আছে, আমার অফিস আছে, আমার বউ আছে, আমার কাজকর্ম আছে, তাহলে আমার প্রেমটা কই? মানে এটা কিন্তু প্রত্যেকটা ছেলের মধ্যে এরকম ম্যাক্সিমাম ছেলের মধ্যে কাজ করে, বউ আছে, হাজবেন্ডের সব সংসার, তারপর একটা প্রেম খোঁজে, আবার যে সেই প্রেমটা যে ওয়াইফের মধ্যে খোঁজে যায় সেটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না?
2: সেটা ইম্পর্টেন্ট। এবং এই যে
0: আমার মনে হয় কি, এই জায়গাটা না, যেহেতু মানে কিছুদিন হলো এক্সপিরিয়েন্স বা ভবিষ্যতে আবার কিছু করতে জুড়ে যাই, ওই যে তুমি যে বললে না সো, যে দায়িত্বটা যখন তুমি স্ত্রী হয়ে যাচ্ছ তখন কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে দায়িত্ববোধের কি মাত্রাটা বেড়ে যাচ্ছে, তো তখন ওই যে ওই প্রেমিক প্রেমিকার যে কি বলবো মানে যেই ভিজুয়াল ইয়েগুলি ছিল, যা যখন আমরা কি করি ডেটে যাই বা আমরা যখন প্রেমিক প্রেমিকা, আমরা কিন্তু শুধু দুজন দুজনের ভালো দিকটাই দেখি, হয়তো ডিনারে যাচ্ছি, মুভি দেখতে যাচ্ছি, বা হয়তো বা কিছু সময় একসাথে স্পেন্ড করছি, কিন্তু সংসার করতে গেলে যেহেতু রেসপন্সিবিলিটিতে তখন এসে যাচ্ছে, তখন প্রেমটা হয়তো আসলে অন্যভাবে প্রকাশ হচ্ছে, প্রেমটা আর ওইভাবে ভিজুয়ালি দেখা যাচ্ছে না, কিন্তু সেই প্রেমটার থেকেই কিন্তু দায়িত্ববোধ, ভালোবাসা থেকে দায়িত্ববোধটা এসে যাচ্ছে। সেই কারণে তখন আমরা মনে করি যে সারাদিন সংসারে কি লাগবে, ওই যে স্বামী ভাই বললো, ভাবি ফোন করে বললো মেয়ের এটা লাগবে, মেয়ের ওটা লাগবে, ওইটাই তো দায়িত্ববোধটা স্বামী ভাই। আর দিন যতই বাড়তে থাকে আমাদের দায়িত্ববোধের পরিমাণটা তো ততই বাড়তে থাকে। আপনার একটা মেয়ে ছিল প্রথমে, একটা মেয়ে থেকে এখন তিনটা কন্যা সন্তানের, ও আগেই জানিয়ে দিলাম যারা স্বামী ভাইয়ের কি বলবো লাভার গার্ল আছে, আমরা বলি লাভার বয়, লাভার গার্লটা জেনে রাখুন, এই যে ভদ্রলোক আমি ওনাকে বলবো, উনি হচ্ছেন ফরমালিন, মিস্টার ফরমালিন স্বামী ভাই। স্বামী ভাইকে দেখলে কোনোদিন মনে হয় না বয়স মানুষের বাড়তে পারে, ভদ্রলোকের মানে কি
2: সবুজ
0: সবুজ, আমি দুদিন পর বুড়ি হয়ে যাবো, 10 বছর পর আমাকে হয়তো স্ক্রিন মানে স্বামী ভাই আনবে না, গ্ল্যামার থাকবে না, কিন্তু স্বামী ভাইয়ের গ্ল্যামার আজীবন থাকবে। আর সবচেয়ে বড় কথা, স্বামী ভাই একজন মানুষ হিসেবে আমি বলবো যে যে মানুষটাকে সবসময় হয় না যে ফোন করলেই মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর করে হাসি, এত সুন্দর করে মজা করে একটা কথা বলা, হ্যাঁ অথচ যে কিনা এত গুরুত্বপূর্ণ একটা টেলিভিশনে হেড অফ প্রোগ্রাম, যার কিনা এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এবার আমি যেহেতু আমি উপস্থাপক, যারা আজকে যেহেতু আমাকে ইন্টারভিউ না হচ্ছে, স্বামী ভাইকে প্রথমে বললাম স্বামী ভাই কতক্ষণের অনুষ্ঠান, 45 মিনিটস, আমার তো মাথা 45 মিনিটসে কি কি বলবো, অনেক কিন্তু টপিকস বুঝছো সোয়াদ, আমরা ইয়ে করলাম প্যান্ডামিক নিয়ে কথা বলবো, আমার আমার জীবন নিয়ে কথা বলবো, আমার মিডিয়া লাইফ নিয়ে, আমরা কিন্তু আসলে ওই দিক যেতেও পারি নাই, মানে কথা বললে আড্ডা দিলে যে কত কিছু বের হয়ে আসে, তো আমরা আর কতক্ষণ চালাতে পারবো অনুষ্ঠান আমার কাছে,
1: আর 5-7 মিনিট,
0: আচ্ছা আমাকে কি একটু পারমিশন দেওয়া যাবে আপনাকে একটু দুই একটা কোশ্চেন করার জন্য?
1: হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম,
0: ক্যান আই টেক ইওর প্লেস সো ইউ ক্যান টেক
1: মাই
2: মিডল দেওয়া হোক,
1: আই অ্যাকচুয়ালি দিচ্ছি।
0: আমাদের সাথে আছেন এবং বেশি বেশি আমাদেরকে ভালোবাসবেন, বেশি বেশি শেয়ার করবেন। এবার শামীম সাহেবের কাছে আমার কিছু প্রশ্ন, প্রথমেই হচ্ছে শামীম সাহেবের কাছে আমার প্রশ্ন যে এত গুণে গুণান্বিত একজন মানুষ কিভাবে হয়? আপনি একাধারে সাংবাদিক, একাধারে সফল উপস্থাপক, আপনি একাধারে প্রোগ্রাম ডিরেক্টর, প্রোডিউসার এবং একজন আর্টিস্ট, সবকিছু কিভাবে লাইফে ব্যালেন্স করেন? শুধু সেই নয়, ব্যক্তিগত জীবনে আপনি একজন আদর্শ স্বামী, আদর্শ বাবা। আপনার ফেসবুক আমি সবসময় দেখি, আপনি খুব সুন্দর আপনার ফ্যামিলি লাইফও সুন্দর ভাবে লিড করছেন এবং খুব অল্প সময়ে, আমেরিকাতে আমরা অনেকেই এসেছি, আমরা অনেকেই এখানে এসেছি, আমরা এখনো স্ট্রাগল করছি, হ্যাঁ আমি 20 বছর ধরে এখনো স্ট্রাগল করছি, কারণ যেহেতু এটা আমাদের নিজেদের দেশ নয়, অন্য একটা দেশে নিজেকে ওইভাবে মানে কি বলবো মানে উপস্থাপন করাটা এবং যে সংগ্রাম, যে আমাদের কি বলবো আমরা বাঙালির আজীবন সংগ্রামী, এখনো সংগ্রাম করে যাচ্ছি। তো শামীম সাহেব খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর তার কি বলবো ফ্যামিলি লাইফ, প্রফেশনাল লাইফ, এটা কিভাবে মেইনটেইন করে, আপনি আমাকে বলেন একগুণে গুণান্বিত কিভাবে একজন মানুষ হয়?
1: এটা এটা একটা একটা উত্তর হতে পারে, এটা শেষে আমি একটা আমার ওয়াইফের গল্প বলবো, মানে আমার ওয়াইফের সাথে আমার একটা এক্সপেরিয়েন্সের গল্প বলবো, সেটা হচ্ছে যে আমি প্রচন্ড সাহসী, আবার একই সঙ্গে আমি খুবই ট্র্যাকে চলতে পছন্দ করি, আমি আমার জীবন নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করাটা পছন্দ করি না, আবার আমি খুবই সাহসী, আমি গাড়ি চালাই আমার মনের ইচ্ছা মতো, খুব স্পিডে চালাই, কিন্তু গাড়িটা হঠাৎ করে ঘুরিয়ে দিয়ে আমার মনে হয় না যে আমার দেখার ইচ্ছা হয় যে ও আচ্ছা এইভাবে চালালে কেমন হয়, আমি ওটা করি না, কারণ আমি বাসা থেকে বের হই, আমি একটা জায়গায় যাব ট্রেন লাইনে, আমার বন্ধুরা যখন ছোটবেলায় আমরা যখন ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে যেতাম, তারা দেখতাম ট্রেন লাইনের ফাঁকের ভেতর পা দিয়ে আবার খেলতো, কিন্তু আমি ওটা করতাম না কখনোই। আমাদের স্কুলের দেয়ালে, আমি যখন ছোটবেলায় শাহজাহানপুর স্কুলে পড়তাম, স্কুলে কোনো জানালা ছিল না, শুধু ইটের গাঁথনি ছিল, জানালা টানা সব খোলা ছিল, এখান থেকে লাফ দিয়ে তারা ওয়ালের উপর দৌড়ে যে উঠতো, আমি এটা জীবনে করি নাই। কারণ আমি জানি যে আমার লাইফটা একটাই, এই লাইফটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে পারবো ততটুকু যতটুকু আমার কন্ট্রোলে থাকে। আমি, আমার ওয়াইফ মাঝে মাঝে বলে যে তুমি তো সারাক্ষণ যেটা ভাল লাগে সেই তরকারিটাই খেতে থাকো, মানে আমার প্রবলেম আছে, আমার যেই তরকারি আমার ভাল লাগে আমি সেটাই খেতে থাকি, যেই দোকানের কফি আমার ভাল লাগে আমি ওইটাই খেতে থাকি। বলে চলো একটু অন্য জায়গায় দেখি, তুমি শুধু একই টেস্ট সব সময় নিতে চাও। তো আমি উত্তর দিয়েছি, এটা আমার জন্য ভালো, এটা তোমার জন্য ভালো, আমি আর কিছু বলি না।
2: আমি এখানে একটু শামিম ভাইয়ের ব্যাপারে একটা কথা বলতে চাই, যেহেতু আমরা অফ দা ক্যামেরা আমার ভাইয়ের সাথে দেখা হয়, অনেক কথা হয়, আমরা নিজেরা প্রোগ্রাম প্ল্যান করি কি করব না করব, অনেক টুকিটাকি কথা হয়, সেখানে অবশ্যই আমাদের ব্যক্তিগত জীবন নিয়েও কথা চলে আসে কোনো না কোনো সময়। তো উনি একদিন গল্প করতে করতে দেখাচ্ছিল যে দেশের অবস্থাটা কিরকম ছিল বা কোন পর্যায়ে উনি ছিলেন, সেখান থেকে আমেরিকায় আসছেন। তো জানার কৌতূহল বশতই আমি উনাকে একদিন জিজ্ঞেস করেছি যে আপনি তো বাংলাদেশে খুব ভালো ছিলেন, হ্যাঁ, আমরা ইন জেনারেল আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু বাংলাদেশে আমাদের বেটার লাইফ ছিল, বাট এখানেও আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তখন আমি, আমাকে প্রশ্নের উত্তরে শামিম ভাই অনেক সুন্দর একটা উত্তর দিয়েছিল যেটা আমি কখনোই ভুলবো না, সেটা ছিল এরকম যে পিছনে ঘুরে তাকালে কি কখনো সামনে এগিয়ে যেতে পারবো, পিছনটা তো আমাকে শুধু পিছনেই নিয়ে যাবে, সামনে এগোতে দিবে না। এটার এক্সপ্লেনেশন হচ্ছে এটা যে কথাটা আমার মাথায় অনেক স্টাক খেয়েছে, যে আসলেই আমরা অতীতটাকে স্মৃতিচারণ করতে পারি কিন্তু অতীতটা কখনো ধরে রেখে যদি আগাতে চাই আমাদেরকে সেটা কিন্তু বাধা সৃষ্টি করবে, কখনো আগাতে দিবে না, যে কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর হয়তো বা উনার এই চিন্তা ভাবনার কারণে আজকে উনি আমেরিকায় এসে এত নতুন একটা পরিবেশে, নতুন একটা এনভায়রনমেন্টে এত সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ, ভাবি মেয়েরা সবাই মিলে অনেক ভালো আছেন, এবং উনি পার্সোনাল লাইফেও নিজের ক্যারিয়ারটাও এমন ভাবে ফোকাস করেছে যে অ্যাকচুয়ালি উনাকে নিয়ে গর্ব করার মতো বিষয় এবং আমরা উনাকে নিয়ে গর্ব করতে পারি।
1: মানে আমি একটা জিনিস করি যেটা আমি সোনিয়াকে বলতে চাই, যে আমি আমার ডিসিশনে খুব স্টিক করি, আমি যদি, হ্যাঁ, যে আমি মনে করি যে হ্যাঁ আমি, সে আমার বন্ধু, হ্যাঁ আমার সে বন্ধু, সে খারাপ হোক ভালো হোক আমার বন্ধু, সে আমার ওয়াইফ, ওকে সে আমার ওয়াইফ, আমি ডিসিশন নিয়েছি আমার ওয়াইফ, তার ভালো থাকবে মন্দ থাকবে সব থাকবে, কিন্তু সেই আমার ওয়াইফ, আমি ডিসিশন নিয়েছি এই কাজটা করবো, হ্যাঁ আমি এটাই করবো, আমি ডিসিশন চেঞ্জ হতে পারে, আমি নিব সেই ডিসিশন, অন্যের কারণে আমার এটা হয় না। আর যেটা আমি মনে করি যে মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট, এই যে প্রতিটা দিন চলে যাচ্ছে জীবন থেকে শেষ, এই মোমেন্টে আমরা সবাইকে নিয়ে যে একটা আনন্দের আড্ডা করলাম, এটা আমার সারাদিনের জন্য খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে থাকলো। কারণ আমাদের কিন্তু খুব সুন্দরভাবে যে সোনিয়া কথা বললো, সোহাদ কথা বললো, সবার হাসি হাসি মুখ দেখলাম, দিনটা খুব সুন্দর কাটলো, এটাই আমার কাছে সবচেয়ে বড় চাওয়া।
0: আমার আরেকটা কোশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে এই যে আপনি এখন প্যারালিগালে কাজ করছেন, হ্যাঁ, একটা ল অফিসে, এবং এটা নিউ ইয়র্কের ওয়ান অফ দা ভেরি, মানে কি বলবো, মানে রিনোন একটা ল অফিসে কাজ করছেন। তো একজন মিডিয়া ব্যক্তিত্ব যার কিনা ছোটবেলা থেকে শুরু হয়েছিল, হ্যাঁ, এই যে সব শিল্প সংস্কৃতির বিভিন্ন শাখায় যার বিচরণ, সেই মানুষ এখান থেকে এখানে আসার কারণটা কি?
1: আমার ছোটবেলায় যখন আমি একদম পিচি ছিলাম, তখন আমার জীবনে একটাই চাওয়া ছিল যে 6 নম্বর বাসের ড্রাইভার হওয়া। কারণ 6 নম্বর বাস দেখলে আমার মনে হইতো যে এত বড় একটা বাস এই লোকটা কিভাবে টেনে নিয়ে যায়, সে সবচেয়ে বেশি পাওয়ারফুল। তারপরে আবার একটা সময় মনে হলো যে আমি সাংবাদিক হব, কারণ সাংবাদিকটা অনেক বেশি পাওয়ারফুল। তারপরে এক সময় দেখে মনে হলো যে আমি পুলিশ হব, কারণ পুলিশটা খুব পাওয়ারফুল। কারণ একটা সময় মনে হলো যে হ্যাঁ, সংবাদপত্রের চাইতে অভিনয় করলে বেশি রকম মানুষজন চেনে, একটু পাওয়ারফুল হওয়া যায়। তারপর মনে হলো অভিনয় করার চাইতে অভিনয় করানোটা আরো বেশি পাওয়ারফুল। তো এরকম ভাবে আমার খালি মনে হতো যে কিভাবে নিজেকে আরেকটু শক্তি সমৃদ্ধ করা যায়। তো আমেরিকা আসার পর আমরা যে ল অফিসে কাজ করি, এখানে প্যারালিগাল হিসেবে আমি আছি, কিন্তু আমার স্বপ্ন এখানে অ্যাটর্নি হওয়া। আমি আর 3-4 বছর পড়বো, পরে অ্যাটর্নি হবো। এখন আমরা ইমিগ্রেশন, তারপরে ফ্যামিলি কেস, আমরা আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে সিটিজেনশিপের নানাবিধ বিষয় নিয়ে কাজ করি এখান থেকে। জ্যাকসন, এটা আমাদের অফিস, কিন্তু আমার চাওয়া হচ্ছে আমি অ্যাটর্নি হতে চাই এখানে।
0: মাশাআল্লাহ শামিম ভাই, মানে কি বলবো, ইজ এ ভেরি গুড। আমি আপনার, মানে কি বলবো, আপনার যে মানে ইনস্পিরেশন, আপনার যে স্পিরিটটা যে না এটা করবো, যে এই যে চ্যালেঞ্জ, হ্যাঁ এটা আসলে কি বলবো না, এটা অনেকের জন্য আপনি মেন্টর হিসেবে কাজ করছেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি বলবো যে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি একজন মানুষকে হারিয়েছে, বাট উই আর ভেরি লাকি যারা আমরা মেইন স্ট্রিম থেকে বাংলাদেশ থেকে এখানে এসে,
1: কিন্তু হারাইনি কিন্তু আমি, কিন্তু আবারও আমার বাংলাদেশেই আমার কাজটা শেষ করে, কিছু পড়াশোনা শেষ করে আমি বাংলাদেশ নিয়ে আমার প্ল্যান আছে। বাংলাদেশে আমরা আরো একটা অ্যাপ

0: থ্যাংক ইউ সো মাচ, যারা যারা ওয়াচ করেছেন আছেন সোফার আমাদের সাথে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আর আপু আপনাকে অনেক অনেক শুভকামনা, আমরা দোয়া করব আপনি যেন আপনার জীবন সঙ্গী হিসেবে আপনি যেভাবে যাকে চাচ্ছেন আপনার মন থেকে যেন আপনি সেরকম একজন মানুষ হিসেবে আপনি তাকে খুঁজে পান এবং আপনি অনেক ভালো থাকেন জীবনে, অনেক অনেক বেশি শুভকামনা। আর আমাদেরকেও আমাদের পাশেও থাকবেন, আমাদের সাথে এভাবে থাকবেন, আমরা যেন প্রায় সময় এরকম গল্প করতে পারি, আমাদের সাথে জয়েন করবেন। আমার আর ভাইয়ার একসাথে প্ল্যান হচ্ছে কোনোভাবে যদি আমরা আমাদের বাঙালি কমিউনিটিটাতে আমাদের যে নিজেদের ভাষা, আমাদের নিজেদের যে কালচার, আমি এখন থার্ড জেনারেশনে আছি, আমার পরে আরো অনেক জেনারেশন আসবে এখানে লাইফ বিল্ড আপ করবে, কিন্তু আমি চাই যে আমাদের বাংলা কালচারটা যেন আমরা বয়ে নিয়ে যেতে পারি। অবশ্যই আমরা যেখানে থাকবো আমাদের জীবনটা সেভাবে গড়ে নিতে হবে, যেটা রুলস রেগুলেশন এটার বাইরে আমরা এখানে থাকতে পারবো না। কিন্তু চাও আমাদের প্রচেষ্টা যে আমরা এই যে সুন্দর করে কথা বলছি, বাংলায় কথা বলছি, বাংলা গান শুনছি এবং ডে বাই ডে এটা আরো বেশি জনপ্রিয় হচ্ছে, সেটাকে আমরা আর একটু প্রচার করব। কথায় বলে না প্রচারে প্রসার, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, যে আমরা আমাদের রেডিও স্টেশনটাকে সুন্দরভাবে সাজিয়ে আপনাদের মতো আপু ভাইয়াদের যেন সহযোগিতা আমাদের পাশে সবসময় পাই। আর স্বামী ভাইকে অনেক থ্যাংকস, উনার প্রচেষ্টার কারণে কিন্তু আজকে আমরা এখানে বা এইরকম একটা সাহস করতে পেরেছি যে হ্যাঁ বাংলা রেডিও স্টেশনে আমরা কাজ করব, বাংলা রেডিও স্টেশন হবে, সবাই বাংলা গান শুনবে। এটা কিন্তু খুব ছোট একটা কাজ না, চিন্তাটা ছোট হলেও প্রয়াসটা কিন্তু অনেক বড়।
1: অ্যাবসলিউটলি,
0: অ্যাবসলিউট। এটার জন্য স্বামী ভাইকে অনেক থ্যাংকস এত বড় একটা রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য এবং আমাদেরকে অপরচুনিটি করে দেওয়ার জন্য।
2: আমরা তো সোনিয়াকে রিকোয়েস্ট করছি যে সোনিয়া যেন একটা প্রোগ্রাম করে রেগুলার।
1: ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমি সোহাদ এবং স্বামী ভাইকে অনেক অনেক থ্যাংকস রেডিও ত্রিতাল বাংলাদেশের পক্ষ থেকে, মানে আমাকে ইনভাইট করার জন্য এই রেডিওতে। এন্ড স্পেশালি সোহাদ, তোমার কি বলবো, নিউলি ম্যারিড, হ্যাঁ, ইউ জাস্ট নিউলি গট ম্যারিড, সো তোমার দাম্পত্য জীবন যাতে অনেক সুখের হয় এবং তুমি যাতে সবকিছু ম্যানেজ করে এই যত সুন্দর করে কাজ করছো, এই যে বাংলা শিল্প সাহিত্য নিয়ে আমাদের এই জেনারেশনকে, আসলে এগুলো তো আমাদের এই জেনারেশনের জন্য একটা বিশাল ব্যাপার, যারা আমাদেরকে দেখবে জানবে। কারণ হচ্ছে যে আমরা যদি ক্যারি করতে না পারি তাহলে ওদেরকে তো আমরা কিছু ডেলিভারি দিতে পারবো
0: পারবো।
1: আর শামীম সাহেবের মতো মানুষ যেখানে আছেন আমি জানি সেখানে কিছু একটা হবেই। এবং থ্যাংক ইউ সো মাচ ফ্রম বটম অফ মাই হার্ট শামীম ভাই এবং সোহাদ আমাকে এই রেডিও ত্রিতাল বাংলা ইউএসএতে ইনভাইট করার জন্য। এবং খুব ইনফরমাল আমাদের আসলে একটা কনভারসেশন ছিল, আড্ডা ছিল। এবং আমি স্পেশালি মনে করি যারা হয়তো আমার মতো সিঙ্গেল মাম আছেন, হ্যাঁ, যারা হয়তো কিছু করতে চান তাদের জন্য এটা হয়তো অনেক একটা ফ্রুটফুল কিছু হবে, কারণ আসলে কনফিডেন্স না থাকলে আমরা কিছুই করতে পারবো না। And thank you all of the, কি বলবো, ভালোবাসার মানুষ যারা আমাদের রেডিও ত্রিতাল বাংলা ইউএসএতে আছেন, মানে আমাদের সাথে প্রতিদিন এই অনুষ্ঠান আপনারা দেখেন। প্লিজ রেডিও ত্রিতাল বাংলাকে অনেক অনেক বেশি ভালোবাসবেন, যেখানে সোহাদ এবং শামীম সাহেব আছেন।
2: সোহাদ, সোহাদ, শামীম সাহেব এবং সোনিয়া আছেন, সোনিয়াও আছেন। আরেকটা হচ্ছে সোনিয়া আজকে খুব বড় কাজ করেছে, যে এটা মানুষজন বলতে গিয়ে একটু হেজিটেট করে যে আমি সিঙ্গেল মাম, কিন্তু এটা যে গর্বের সঙ্গে বলা যায়, সুন্দর করে বলা যায়, সাকসেসটা দেখানো যায়, সেটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আবার দেখা হবে সবার সঙ্গে,
0: সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
1: ওকে, আল্লাহ হাফেজ। ওকে, বাই।

0: মা, এত সুন্দর গান, এটা কি ভারতীয় সিডির বাংলা গান?
1: আরে না, ভারতীয় সিডির গান হতে যাবে কেন? এটা আমাদের দেশীয় শিল্পী আসিফের গান, সাউন্ডটেক থেকে বের হয়েছে। কেন, তোমার সংগ্রহে কি এই সিডিটা নেই?
0: আজকাল সিডি কিনতে ভীষণ ভয় লাগে, কোনটা আসল কোনটা নকল চেনা যায় না।
1: বাড়ি তুমি অরিজিনাল জায়গা থেকে কিনলেই পারো।
0: সেটা আবার কোথায়?
1: সাউন্ডটেক সিডি বাজার, 46 নিউ সুপার মার্কেট, বাইতুল মুকারম, ঢাকা। অবশ্যই ইচ্ছে করলে ফোন করে জেনে নিতে পারো। তাদের ফোন নাম্বার হলো 956-9955।
0: হ্যাঁ, আধুনিক প্রযুক্তির সেরা উপহার সাউন্ডটেক এর অরিজিনাল সিডি বাজার। আজই আপনার কপি সংগ্রহ করুন। 46 নিউ সুপার মার্কেট, বাইতুল মুকারম, ঢাকা।
1: সাউন্ডটেক সিডি বাজার।

0: মেঘের পাহাড় কেটে বৃষ্টিরা নেমে আসে, পাখির জানালা বেয়ে হিজলের হাত ধরে নদী আর মাছের দুয়ারে, মায়ের কোলে রোমে কাজলের চোখ ফোটে, কদম ফুলের রেণু ভিজে যায়, শুধু ভিজে যায়।
1: আকাশের পাড় ভাঙে মেঘের দুকুল ভাসে, বেদিনী ডাগর শরীর ভিজে যায়, শুধু ভিজে যায়।